0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান.
2: بسم الله الرحمن الرحيم. তিলাওয়াত কিত সূরা নাহল এর 67 থেকে 69 আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর খেজুর ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক দ্রব্য ও উত্তম খাদ্য প্রস্তুত করে থাকো, অবশ্যই এতে রয়েছে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন। আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে মৌচাক বানিয়ে নাও পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে, তারপর চুষণ করে নাও প্রত্যেক ফল থেকে এবং চলো সিও রবের সহজ সরল পথে। তার পেট থেকে বের হয় নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের জন্য রোগের প্রতিকার শিফা, নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় হালাল রুজি, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন হলেন আমাদের রিজিক দাতা, তবে রিজিক অন্বেষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা বান্দার উপর অর্পণ করেছেন। পবিত্র আল কোরআনুল কারিমের সূরা আল জুমুআর 10 আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত বা নামাজ সমাপ্ত হলে তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক সন্ধান করবে। সূরা আল আনকাবুতের 17 আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরুলাহ, তোমরা রিজিক কামনা করো আল্লাহর কাছে এবং তারই ইবাদত করো আর তারই কৃতজ্ঞতা প্রকাশ করো। ইসলামে হালাল রুজির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 168 আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, দুনিয়ায় যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। আহারের ব্যাপারে তিনি নবী রাসূলগণকে যেরূপ হুকুম করেছেন, মুমিনদেরকেও অনুরূপ হুকুম করেছেন। সূরা আল বাকারার 172 আয়াতে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি তা থেকে আহার করো। সূরা আল মুমিনুনের 51 আয়াতে নবী রাসূলগণকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎ কর্ম করো। সৎ উপার্জন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাহ, হালাল রুজি সন্ধান করা ফরজের পর একটি ফরজ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির অবস্থা সম্পর্কে আলোচনা করে বলেন, এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে, উস্কু খুস্কু তথা এলোমেলো অবস্থায় উভয় হাত আকাশের দিকে উঠিয়ে মোনাজাতকারে বলল, হে আমার রব, হে আমার লালন পালনকারী, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় বস্তু হারাম, তার লেবাস পোশাক হারাম এবং হারাম সম্পদ দ্বারাই তার জীবন লালিত পালিত, এমত অবস্থায় ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহে হারাম মাল দ্বারা লালিত পালিত তা কখনো জান্নাতে যাবে না। হালাল রিজিক তথা সৎ উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। হালাল উপার্জনের কারণে ইবাদতে মনোযোগ তৈরি হয়, অন্তরে নূর সৃষ্টি হয়, জ্ঞানে বরকত হয়, মনে সাহস বৃদ্ধি পায়। রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন, মানিস তারা সাউবান বি আশারাতি দারা হিমা অফিহি দিরহামুন হারাম লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দাম আলাইহি। যে লোক দশ দিরহামে একটি কাপড় ক্রয় করল যার মধ্যে মাত্র একটি দিরহাম হারাম বা অবৈধ, তার পরিধানে সে কাপড় থাকা পর্যন্ত তার নামাজ কবুল করবেন না। সম্মানিত শ্রোতা, বৈধ হালাল ও জায়েজ পন্থায় উপার্জন করা আমাদের একান্ত কর্তব্য। কোনোভাবেই যাতে উপার্জনের ক্ষেত্রে অবৈধ ও হারামের দিকে ধাবিত না হই সেদিকে সদা সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দিন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল হালাল রুজি। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছি। নমো তাস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্স। ভগবান অরহক সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, সব্ব পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা, সচিত্তিয়া পার্যোপাদনং এত্তং বুদ্ধানুশাসনং, খান্তি পরমং তপো তিতিক্ষা, নিব্বানং পরমং ওদন্তি বুদ্ধ, নাহি পব্বজিত পরুপ্পঘাতি সমনুহতি পরং বিহেঠায়ান্ত। সকল পাপকাজ থেকে বিরত থাকা, কুশল কর্মের অনুষ্ঠান এবং আপন চিত্তশুদ্ধি বুদ্ধের অনুশাসন। বুদ্ধগণ বলেন, ক্ষমা ও সহিষ্ণুতা পরম তপস্যা আর নির্বাণ সর্বশ্রেষ্ঠ। অপরকে আঘাত দিয়ে কেউই ভিক্ষু হতে পারেন না। বুদ্ধ যেমন পরম সত্য জ্ঞান লাভ করেছিলেন, তা বৌদ্ধ পরিভাষায় চতুরার্য সত্যানি অর্থাৎ চতুরার্য সত্য নামে অভিভাষিত। অতঃপর জগতের হিতের জন্য তার লব্ধ ধর্ম প্রচার করার মানসে তিনি কৌণ্ডন্য, বপ্প, ভদ্দীয়, মহানাম এবং অশ্বজিৎ প্রমুখ পঞ্চবর্গীয় শিষ্যকে সম্বোধন করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের সুখের জন্য, বহুজনের মঙ্গলের জন্য চতুর্দিকে বেরিয়ে পড়ো। তোমরা সকলের জন্য এমন ধর্ম প্রচার করো যা আদিতে, মধ্যে এবং অন্তে কল্যাণ বয়ে আনবে। মহামতি বুদ্ধের এই বাণী থেকে আমরা সহজেই বুঝতে পারি তাঁর ধর্মপ্রচারের প্রধান উদ্দেশ্য ছিল তাপিত পৃথিবীর সকল প্রাণীকে দুঃখ থেকে মুক্ত করা এবং সকলের সুখ শান্তি প্রতিষ্ঠা করা। অহিংসা পরম ধর্ম, জীবহিংসা মহাপাপ, এই অমূল্য বাণী তিনি উচ্চারণ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, নিজের জীবনের মতো আপন আর কিছুই নেই, সুতরাং তোমরা সকল প্রাণীকে আপন মনে করো, সকল প্রাণীর জীবন তোমরা রক্ষা করো। সুতরাং বলা যায়, তাপিত পৃথিবীর যে করুণ আরতিতে মহামানব বুদ্ধের কোমল হৃদয় একদিন ব্যথিত হয়েছিল, মহামতি বুদ্ধের শিক্ষাও ছিল সেরকম, যেখানে মানুষ হিসেবে মনিবের হাসি কান্না দুঃখ বেদনায় ব্যথিত হতে হবে, নিজের সুখ দুঃখকে অনুভব করতে হবে। এই তো মহাপ্রেম, মহামৈত্রী। এ প্রেম ভালোবাসা জাতি ধর্ম বর্ণ বিচারের ঊর্ধ্বে। এটা বৌদ্ধ মহামানবতাবাদের সংজ্ঞা, যা বিশ্বের সকল মানুষের জন্য মানবতাবাদ শিক্ষা দেয়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করতে চান, ঠিক তেমনি আসুন আমরা সকল প্রাণীর জীবন রক্ষায় সংকল্পবদ্ধ হই। মহামতি বুদ্ধের শিক্ষার আলোকে আমাদের হৃদয়কে মৈত্রী, করুণা ও ভালোবাসায় প্লাবিত করি। বিশ্বের বুভুক্ষু ও আর্তপীড়িতদের জন্য আমাদের হাত প্রসারিত করি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:40 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:17। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 kHz ও FM 100। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz ও FM 102 MHz এবং FM 90 MHz।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বেলা 11:30 শুনবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:10 শিক্ষার্থীদের আসর। বিকেল 5:30 শুনবেন লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি 2026 খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান প্রচার হবে রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz, এফএম 106 MHz এবং থেকে সকাল 6:00-12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আধার পেরিয়ে আলোর সীমানায় যখন নতুন একটা দিন চোখ মেলে, তখন প্রকৃতির কানে কানে যেন বেজে ওঠে এক নীরব সুর। ভোরের আলোয় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু আর স্নিগ্ধ হাওয়ার পরশে জেগে ওঠে বিশ্ব চরাচর। এই ক্ষণটি যেন ভালোবাসায় জাগিয়ে তোলার, আলতো ছোঁয়ায় দিনটিকে বরণ করে নেওয়ার। চলুন শুনি এমন সুন্দর ভোরে ভোর জাগানিয়া গান, তুমি ঘুম ভাঙাতে এসেছিলে। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার আবু হেনা মুস্তফা কামাল, সুরকার আব্দুল আহাদ।

0: ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, গেয়েছেন অনুপ ভট্টাচার্য। প্রথম গান কাবেরী নদী জলে কে গো বালিকা।

নজরুল সঙ্গীত শুনছেন অনু ভট্টাচার্যর কণ্ঠে। এবারের গান, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন অনুপ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ বলেছেন, আপনারই দীপ করি জালো, আপনার যাত্রা পথে আপনিই দিতে হবে আলোক। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রাপথে নিজেই আলো জ্বালি ভালো কাজের মধ্য দিয়ে। তেমনি একটি ভালো কাজ হল দেশের উন্নয়ন করা। আসুন দেশের উন্নয়নে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই সমৃদ্ধির পথে।
1: এ আহ্বানে প্রিয় শ্রোতা বন্ধুরা এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত মিতা হকের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মিতা হক।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত, এসবে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ির ঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থেকে থাকে, তাহলে সম্ভব হলে সেগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: ঔষধি গাছের চাষ সম্পর্কে। আপনারা জানেন ঔষধি গাছ আমাদের জন্য অনেক উপকারী। চলুন সাক্ষাৎকারটি শুনি।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং প্রথমে জানতে চাই, বাড়িতে ঔষধি গাছের চাষাবাদের জন্য উপযুক্ত স্থান কেমন হতে হবে এবং এর চারা রোপণ ও যত্ন কিভাবে করা যেতে পারে এই বিষয়ে?
2: আসলে বাড়িতে ঔষধি গাছের চাষ করা খুবই সহজ। ঔষধি গাছের অনেক উপকারিতা রয়েছে। সঠিক যত্ন নিলে সহজেই বাড়িতে বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগিয়ে প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বাড়িতে সাধারণত ঔষধি গাছের চাষাবাদের জন্য সূর্যালোক আছে এমন স্থান নির্বাচন করতে হবে। তবে কিছু গাছ আছে যা আংশিক ছায়াতেও ভালো জন্মাতে পারে। এছাড়া গাছের আকার অনুযায়ী পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঔষধি গাছ চাষে জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটিও ব্যবহার করতে হবে। এবার আসি চারা রোপণ এবং এর যত্নের বিষয়ে। ঔষধি গাছের বীজ বা কাটিং থেকে চারা রোপণ করতে হবে। এছাড়া মাটি সব সময় আর্দ্র রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি কোনো অবস্থাতেই না জমে। সেই সাথে পোকামাকড় এবং রোগের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কীটনাশকও ব্যবহার করতে হবে। গাছের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত সার প্রয়োগ এবং নিয়মিত আগাছা পরিষ্কারেও যথাযথ গুরুত্ব দিতে হবে।
1: এবারে জানতে চাই, ঔষধি গাছ চাষে আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে?
2: ঔষধি গাছ চাষে আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে, এলাকার আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে গাছ নির্বাচন করতে হবে। এরপর বিভিন্ন উৎস থেকে গাছের যত্ন এবং রোগবালাইয়ের সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ কারো পরামর্শ নিতে হবে। সেটি হতে পারে উপজেলা কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অফিসার।
1: কিছু জনপ্রিয় ঔষধি গাছের নাম এবং উপকারিতা সম্পর্কে সংক্ষেপে বলুন।
2: ঔষধি গাছের কথা বললে প্রথমেই যে গাছটির কথা সকলের মাথায় আসে সেটি হচ্ছে তুলসী। এটি একটি জনপ্রিয় ঔষধি গাছ যা প্রায় সবার বাড়িতেই দেখা যায়। এটি সাধারণ সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি নিরাময়ে বেশ ব্যবহৃত হয়। এরপর আছে পুদিনা, যা হজমের সমস্যা এবং পেটের অন্যান্য রোগের জন্য বেশ উপকারী। পরের যে ঔষধি গাছটির নাম আমি বলবো সেটি হলো নিম। এটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর জন্য বিশেষভাবে পরিচিত। তারপর আরও আছে অ্যালোভেরা। এটি ত্বক এবং চুলের যত্নে প্রচুর ব্যবহৃত হয়। এছাড়া প্রতিদিন আমরা আদা চা খেয়ে থাকি। এই আদা সর্দি কাশির জন্য বহুল পরিচিত ঘরোয়া একটি প্রতিকার। আরও আছে মেহেদি, যেটি চুল এবং ত্বকের যত্নে বিশেষভাবে ব্যবহৃত হয়।
1: সব শেষে আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য রক্ষায় ভেষজ ঔষধি গাছের ভূমিকা কিরূপ হতে পারে এ সম্পর্কে?
2: আসলে ভেষজ ঔষধ এখন বিভিন্ন দেশে মানুষের সার্বিক স্বাস্থ্য সংরক্ষণে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত মানুষ ভেষজ ঔষধের বদলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। পৃথিবীর সার্বিক জনগোষ্ঠীর প্রায় 80% ভেষজ ঔষধের উপর নির্ভর করে তাদের রোগ ব্যাধির চিকিৎসা করে থাকেন। অর্থাৎ এই ভেষজ ঔষধ না থাকলে একটি বিরাট জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশগুলোর সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভেষজ ঔষধ ব্যবহার করার জন্য জোর সুপারিশ করেছে। ভেষজ ঔষধের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বারোপ বিজ্ঞানসম্মত, নিরাপদ ও নির্ভরযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণ করে। পরিশেষে আমি বলতে চাই, শহরের এই যান্ত্রিক জীবনে ঔষধি এসব গাছ হাতের কাছে পাওয়া মোটেই সহজ বিষয় নয়। আর বাজারে সাধারণত এ ধরনের গাছের উপকরণও সহজলভ্য নয়। তাই সহজ সমাধান হিসেবে অতি প্রয়োজনীয় কিছু ঔষধি গাছ চাইলেই বাসার ছাদে বা বারান্দার টবে সহজেই লাগানো যেতে পারে। এতে বাসার সৌন্দর্যও যেমন বর্ধন হবে, তেমনি স্বাস্থ্য উপকারিতাও পাওয়া সম্ভব হবে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং আমাদেরকে বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
0: আমরা শুনছিলাম সাক্ষাৎকার বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারে শোনাব কৃষি বিষয়ক গান। শিল্পী সিদ্দিকুর রহমান, গীতিকার

শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক গানটি শুনলেন। কৃষিই আমাদের সমৃদ্ধি। আসুন আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের কৃষি সমাচার থেকে এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, 17ই ভাদ্র, 18ই রবিউল আউয়াল, 1লা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, গত 1লা জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দলের 5 দিনব্যাপী কর্মসূচি। চোরাচালান মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। স্পিকারের সঙ্গে আইপিইউর মহাপরিচালকের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর। আগামী বছর থেকে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়। ইরান এবং যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার পর তেহরানের বিরুদ্ধে পুনরায় হামলার হুমকি ওয়াশিংটনের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1লা জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রাথমিক মূল বেতন 20তম গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্যতার বিষয় বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান 1:1.945 থেকে কমিয়ে 1:1.78 করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 142% এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন 100% বৃদ্ধি পাবে। পরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি বলেন,
2: প্রথম গ্রেডে 2015 সালে ছিল 78,000 টাকা নির্ধারিত ছিল, এখন সেটা হচ্ছে 1,56,000 টাকা, 100% বৃদ্ধি হচ্ছে এখানটায়। সিমিলারলি এইভাবে 11 গ্রেড পর্যন্ত আমরা 100% হারে বৃদ্ধিগুলো হচ্ছে। পরবর্তীতে যে লোয়ার গ্রেডে যারা আছেন, যেমন 12 গ্রেডে এই বৃদ্ধিটা হচ্ছে 115%, তারপরেরটাতে হচ্ছে 118%, 14 গ্রেডে হচ্ছে 130%, 15 গ্রেডে হচ্ছে 135%, 16 গ্রেডে হচ্ছে 135%, 17 গ্রেডে 138%, 18 গ্রেডে 139%, এবং 19 গ্রেডে হয়েছে 141%, এবং 20 গ্রেডে হয়েছে 142% বৃদ্ধি করা হয়েছে। ওভারঅল চেষ্টা করা হয়েছে যাতে অন্তত পক্ষে যে স্কেলে ইনফ্লেশন হয়েছে পুরোটা রিচ করা যায় নাই, তার কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে।
0: নাসিমুল গনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার 1 গ্রেড 1 পেনশন বা 1 র্যাঙ্ক 1 পেনশন ওআরওপি পদ্ধতি প্রবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। এ পদ্ধতি সামরিক ও অসামরিক সকল ক্ষেত্রে একই সাথে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। ওআরওপি পদ্ধতি এই মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল আর্থিক সংশ্লেষ থাকায় এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে 2019 সালের পূর্বের অবসর গ্রহণকারীদের কোনো তথ্য না থাকায় সরকার ওআরওপি পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে স্ল্যাব ভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসিক 3,000 টাকা ভাতা প্রাপ্য হবেন। তাছাড়া ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন শুধুমাত্র প্রথম গ্রেড থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। জাতীয় বেতন স্কেল 2026 অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীগণ মোবাইল ভাতা পাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এবং 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
3: ১৯৭১ জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি। জীবন বাজি রেখে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়াউর রহমান। কিন্তু ১৯৭৫ নভেম্বরে আসে আরেকটি ক্রান্তিকাল। সে সময় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরেন তিনি। ক্ষমতা গ্রহণ করে জিয়াউর রহমান সামরিক শাসন তুলে দিয়ে চালু করেন বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের উপর ভিত্তি করে 1978 সালে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল। কিন্তু প্রেসিডেন্ট হয়েও তিনি ক্ষমতা আঁকড়ে থাকেননি, ঘোষণা দেন নির্বাচনের। ১৯৭৯ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সরকার গঠন করে বিএনপি। দেশ গঠনে ঐতিহাসিক 19 দফার ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রায় 5.5 বছরের শাসনামলে রাষ্ট্রের মৌলিক কাঠামোয় ব্যাপক সংস্কার করেন বিএনপির প্রতিষ্ঠাতা।
4: শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা।
3: চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশালের বিলুপ্তি, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন জিয়াউর রহমান। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন এই মহান পুরুষ। তার মৃত্যুতে বিএনপির রাজনীতি মাঝে কিছুটা হোঁচট খায়, কিন্তু তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। সেই আন্দোলনে এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে জনগণের সমর্থনে জয়ী হয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিএনপি। বেগম জিয়া হন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি দেশ থেকে বাংলাদেশ পরিণত হয় ইমার্জিং টাইগারে। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4-দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর আবারও দেশের প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। এ সময় যোগাযোগ ব্যবস্থা সহ দেশের সামগ্রিক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। কিন্তু বিএনপিকে নিয়ে শুরু হয় আবারও নতুন ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় আসে 111। খালেদা জিয়াকে নেওয়া হয় কারাগারে এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। খালেদা জিয়াকে চাপ দেওয়া হয় রাজনীতি ছেড়ে দেশত্যাগের জন্য, কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন,
5: দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না।
3: 2008 সালের বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাগারে নেওয়া হয় হাজারো নেতাকর্মীকে, কিন্তু তাতেও দমে যায়নি দলটি। দীর্ঘ প্রায় 17 বছর নানা অত্যাচার, নির্যাতন ও চড়াই উত্রায়ের মাঝেও স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন অব্যাহত রাখে বিএনপি। অবশেষে 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে কারামুক্ত হন খালেদা জিয়া সহ রাজবন্দীরা। তারেক রহমান দেশে ফেরেন। গত বছরের ডিসেম্বরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তিনি। এরপর দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তার নেতৃত্বে 2026 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিএনপি। হোসেন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শোভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে 1975 সালের 25শে জানুয়ারি অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিক কথায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথ চলা শুরু হয়। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 9টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী 5ই সেপ্টেম্বর বেলা 3টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদক পাচার, পুশিন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কাজের প্রশংসাও করেন। গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর মহাসচিব এন্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। গতকাল স্পিকারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার বলেন, এদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য বারবার জীবন উৎসর্গ করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ অধিকার আদায়ে আত্মোৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি। এদেশের মানুষ কখনোই স্বৈরাচারকে সমর্থন করেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আইপিইউ মহাসচিব বলেন, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা রয়েছে, তা থেকে মুক্ত হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশের 1 কোটি 10 লাখ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে। তিনি গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মতবিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মাগুরার আলোচিত 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। হাইকোর্ট রায় বলেন, হিটু শেখ আসিয়াকে নির্মম নির্যাতন করে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত, তাকে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ২০২৫ সালে রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে যায় মাগুরার 8 বছরের শিশু আসিয়া। কিন্তু 5ই মার্চ রাতে আসিয়ার উপর নেমে আসে পাশবিকতার কালো ছায়া। তার বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণ ও পাশবিক নির্যাতনেই থেমে থাকেনি, নির্মম হত্যার চেষ্টা করা হয় কোমলমতি শিশুটিকে। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও সম্মিলিত সামরিক হাসপাতালে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে মারা যায় আসিয়া। চাঞ্চল্যকর এই ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। সে বছর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু করে মাত্র 13 কার্যদিবসে বিচার কাজ শেষ করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 17ই মে হিটু শেখকে ফাঁসির দণ্ড দেন ট্রাইব্যুনাল। প্রায় 1 বছর 3 মাস পর সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আসিয়ার মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। রায় বহাল রাখা হয় হিটু শেখের মৃত্যুদণ্ড। বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
8: হিটু শেখ নিজেও এই ঘটনাটি তার স্বেচ্ছাপ্রণোদিত জবানবন্দির মধ্যে উল্লেখ করেছেন। আদালত এ ধরনের নির্মম বর্বরোচিত যে ঘটনা সেটা সম্পর্কে উল্লেখ করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে যে বক্তব্য বলেছি যে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং এই আইনের মধ্যে কোনো ধরনের আইনি কোনো ব্যত্যয় ঘটেনি যে কারণে হিটু শেখের কোনো অনুকম্পা পাওয়ার সুযোগ আছে।
7: তিনি আরো বলেন, কোনো আলোচিত মামলায় গণমাধ্যমের সংবাদের কারণে তাড়াহুড়ো করে ন্যায় বিচার ব্যাহত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তবে দ্রুত বিচার পাওয়া ভুক্তভোগীদের মৌলিক অধিকার।
8: আদালতের কনসার্নের জায়গাটা ছিল এই ধরনের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানসপটে এক ধরনের বিশ্বাস ন্যারেটিভ তৈরি হয় এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকেও সেটা অনেক সময় প্রভাবিত করতে পারে এবং সেটা থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য আদালত তার যে বক্তব্য সেটা বলেছেন যে আমাদের সবারই সতর্ক থাকতে হবে যে দ্রুত বিচার প্রাপ্তিও কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার।
7: হাইকোর্টের একই বেঞ্চ মিরপুরের আলোচিত রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি দ্রুত শেষ করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তৌহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত 1 মাসে ইরানে সরাসরি হামলার পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান জর্ডানের 2টি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে ওয়াশিংটন বলছে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের 2টি রকেট লঞ্চার প্রতিরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানে আরও কঠোর হামলা করতে যাচ্ছে যা হবে পাল্টা হামলা। নেপালের ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকায় কর্দমাক্ত সুড়ঙ্গের এক বিষম ফাঁদে আটকে পড়া 600 বেশি শ্রমিকের পরিবার তাদের স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশায় অধীরভাবে অপেক্ষা করছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল তিব্বত সীমান্তে বন্যাজনিত দুর্যোগে মৃতের সংখ্যা 939 জনে পৌঁছেছে। খেলার খবর ক্রিকেট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ইন্দোনেশিয়াকে 71 রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 129 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 58 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:40 এবং সূর্য অস্ত যাবে 6:17। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, গত 1 জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, দলের 5 দিন ব্যাপী কর্মসূচি। চোরাচালান মাদক ও সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজেপির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুখের ঠিকানা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় স্বল্প ওজনের বাচ্চার পরিচর্যায় ক্যাঙ্গারু মাদার কেয়ার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জিনা তারা, সহকারী পরিচালক, বৈদেশিক সংগ্রহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার বা যেটাকে আমরা বলছি KMC, এই পদ্ধতিটা আসলে কি, এ সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই।
2: ক্যাঙ্গারু মাদার কেয়ার বা KMC হচ্ছে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করা একটি শিশুর জীবন রক্ষার জন্য প্রায় বিনামূল্যে একটি সফল চিকিৎসা সেবা। প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারু, আমরা জানি যে একটি প্রাণী, এই ক্যাঙ্গারু তার জন্ম নেয়া যে তার সন্তান আর কি, ক্যাঙ্গারু তার সন্তানকে কি করে, থলের মধ্যে কিন্তু সে আগলে রাখে তার সন্তানকে। এই যে থলের মধ্যে রাখে, রেখে কিন্তু তার যে মাতৃ দেহ সেটার সাথে সে যে একটা গরম, মানে আমরা যেটা ওম বলি, ওই ওমের মধ্যে রেখে কিন্তু সে বাচ্চাটাকে বড় করে তোলে। মূলত এই ক্যাঙ্গারুর মাদার কেয়ার দেখেই কিন্তু এই নামটি এসছে, ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতিতে আপনার অপরিণত বাচ্চা যারা, মানে স্বল্প সময়ের, স্বাভাবিক আমরা জানি যে স্বাভাবিক সময়ে যে সন্তান হয় তার আগে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটি স্বল্প ওজনের হয়ে থাকে। সেই স্বল্প ওজনের, মানে স্বাভাবিক সময়ের পূর্বে জন্ম নেওয়া কম ওজনের যে নবজাতক শিশু আছে তাকে মায়ের বা পরিবারের যে কোনো সদস্যদের বুকের মধ্যে রেখে মায়ের এবং নবজাতকের ত্বকের সাথে ত্বকের সংস্করণে রেখে নিবিড় যে একটা আলিঙ্গন হয় তার মধ্যে একটা উষ্ণতা অর্থাৎ গরমটা, এটি দিয়ে এই বাচ্চাটাকে বড় করা হয়। এই পদ্ধতিতে প্রয়োজন অনুসারে মা বাচ্চার সময় মতো তার শিশুকে কিন্তু সময় মতো বুকের দুধ খাওয়াতে পারেন। এটাই মূলত আসলে ক্যাঙ্গারু মাদার কেয়ার বা KMC বলি আমরা সংক্ষেপে।
1: তার মানে এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি নিশ্চয়ই মানে বেশ কিছু সুবিধার দিক রয়েছে, এই সুবিধার দিক সমূহ সম্পর্কে একটু জানতে চাই।
2: এই কম ওজনের যে বাচ্চা জন্মগ্রহণ করে তাকে বাঁচিয়ে রাখবার জন্য, অর্থাৎ ও বাচ্চাটা আমরা জানি যে মায়ের পেটে যখন থাকে তখন কিন্তু সে একটা গরমের মধ্যে থাকে, যখন পৃথিবীতে আসে যেহেতু তার ওজন কম থাকে তখন ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা জানি যে আগে ইনকিউবেটরের কথা বলতাম আমরা, যে গরমের ইনকিউবেটরের ভিতরে গরমে বাচ্চা রাখার একটা পদ্ধতি ছিল। তো ওই ওটার বিকল্প হিসেবে এই ইনকিউবেটর, তো আমি যদি বলি যে জেলা বা উপজেলা পর্যায়ে তো আসলে ওইভাবে ইনকিউবেটর নাই, তাহলে এই ইনকিউবেটরের বিকল্প হিসেবে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এই ক্যাঙ্গারু কেয়ার। ইনকিউবেটরে রাখা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যয়বহুল, যেটি আসলে আমাদের যারা নিম্ন আয়ের বা দরিদ্র মানুষ অথবা যারা নাকি গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আছে তাদের পক্ষে, ইভেন ইউনিয়ন, তার পক্ষে তো আসলে এই খরচগুলা বা এই সেবাটা নেওয়া হয় না ইনকিউবেটরে। কিন্তু যদি ক্যাঙ্গারু মাদার কেয়ার করে তাহলে কিন্তু তার বাচ্চাটাকে বিকল্প হিসেবে বাঁচাতে পারে। এই পদ্ধতিতে কি হয়, শিশুটি যেহেতু মায়ের স্তনের কাছাকাছি রাখা হয় এবং মাতৃদুগ্ধ উৎপাদনেও সহায়তা করে, যেহেতু মায়ের খুব কাছে থাকে বাচ্চাটা, তাই জন্মের পরপরই ক্যাঙ্গারু কেয়ার পদ্ধতি যদি চালু করা হয় মায়ের বুকের সাথে বাচ্চাটাকে লাগিয়ে রাখা হয়, এটা কিন্তু একদম মায়ের সাথে বুকের সাথে টাচে রাখা হয়, এবং তা ধীরে ধীরে নবজাতকটিকে কি করে বাইরের যে পরিবেশ অর্থাৎ মায়ের দেহ থেকে যখন সে বের হয়ে আসে পৃথিবীতে তখন যে গরম থেকে বের হয়ে প্রথমে সে নিতে পারে না এই পরিবেশটা, কিন্তু মায়ের ওমে থাকতে থাকতে আস্তে আস্তে প্রকৃতির যে পরিবেশের সাথে সে আস্তে আস্তে কিন্তু নিজেকে মানিয়ে নেয় এবং এটি পরিবেশের সাথে অ্যাডপ্ট করে নেয় এবং আস্তে আস্তে বড় হতে থাকে। যেহেতু এই পদ্ধতিতে শিশুটি তার মায়ের বুকের সাথে লম্বালম্বী অবস্থায় থাকে, তাই নবজাতকের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও কিন্তু উন্নতি হয়, অর্থাৎ এই সময় তো যেহেতু তার ওজন কম থাকে হৃৎপিণ্ড বা স্বাভাবিক গতিটা থাকে না, তখন যখন সে এভাবে শ্বাস প্রশ্বাস নেয় এবং দেখা যায় যে তার হৃৎপিণ্ড আস্তে আস্তে স্বাভাবিক গতি ফিরে পায়, যার ফলে শিশুটির মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক কমে যাচ্ছে। এই পদ্ধতি থাকা বাচ্চাকে সহজেই মায়ের দুধ খাওয়ানো যায়, দাউদকে তো সমস্যা হয় না, প্রয়োজন হলে কাপ চামচ বা নল ব্যবহার করে খাওয়ানো সম্ভব, মানে মায়ের টাচে রেখেই যদি সে টানতে না পারে নল দিয়ে অথবা চামচ বা কাপ দিয়েও খাওয়ানো যেতে পারে। যেহেতু বাচ্চাটি সার্বক্ষণিক মায়ের অত্যন্ত কাছাকাছি থাকে তাই বাচ্চার কোনো প্রকার জটিলতা দেখা মা খুব দ্রুতই কিন্তু সেটি বুঝতে পারে এবং প্রয়োজনে চিকিৎসকের সে বিষয়ে জানাতে পারে মায়ের অনুপস্থিতিতে যদি প্রয়োজন হয়। এটা আমি কিন্তু বলেছি মা অথবা পরিবারের অন্য কোনো সদস্য করতে পারে, তাহলে মায়ের অনুপস্থিতিতে বিশেষ প্রয়োজন হলে বাচ্চার বাবা দাদি যে কেউ ওই সময় মা যখন কোনো কারণে ব্যস্ত থাকলেন বা মা যদি না পারেন ওই সময় সাময়িকভাবে কিছুক্ষণের জন্য তখন কিন্তু তারাও বাচ্চাটিকে আগলে রাখতে পারেন। এটি যেহেতু আসলে সার্বক্ষণিক রাখতে হয় সেহেতু মা ছাড়াও অন্য ইভেন বাবাও আসলে তার সাথে ওই সাময়িকভাবে এই কেয়ারটা দিতে পারেন, যেহেতু এটি কন্টিনিউয়াস কেয়ার দিতে হয়। তো এটা মূলত প্রিম্যাচিউর শিশুদের জন্যই আমরা বলছি।
1: অর্থাৎ স্বল্প ওজনের বাচ্চার পরিচর্যার ক্ষেত্রেই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে আমরা স্বল্প ওজনের বাচ্চার পরিচর্যায় ক্যাঙ্গারু মাদার কেয়ারের কথা বলছিলাম, আসলে এই পদ্ধতিটি কি কাদের জন্য প্রযোজ্য?
2: আমি বলেছি যে নবজাতক শিশুর কয়েকটি প্রধান সমস্যার মধ্যে একটা কিন্তু হচ্ছে প্রিম্যাচিউর বা অপরিণত বাচ্চা। ইনফেকশন, অনেক সময় দেখা যায় বাচ্চার ইনফেকশন থাকে। জন্ডিস বা জন্মগত ত্রুটি, অনেক সময় আমরা জানি যে বাচ্চা জন্মের পরে তার জন্ডিস হয়, এটি অনেক সময় লাইটের নিচে বা রোদে রাখলে ঠিক হয়ে যায় কিন্তু কারোরটা অনেক বেশি হতে থাকে, ঠিক হয়। তারপরে 40 সপ্তাহের মধ্যে যদি শিশু জন্মগ্রহণ করে সেটাকে আমরা স্বাভাবিক হিসেবে গণ্য করি, আমি যেমন বললাম স্বল্প ওজন বা অপরিণত। কিন্তু যদি 37 সপ্তাহ হয় সেটাকেও আমরা স্বাভাবিকভাবে ধরি, তার নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা বলছি যে সময়ের আগে। যদি কোনো শিশুর জন্য স্বাভাবিকভাবে কিংবা সিজারিয়ান অপারেশনের জন্য মাধ্যমে 37 সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে তবে শিশুটিকে আমরা কিন্তু এই প্রিটার্ম বা অপরিণত শিশু হিসেবে গণ্য করি। অপরিণত বলে এই এই সময় শিশুটির শরীরের তাপমাত্রা কিন্তু কম থাকে এবং অনেক সময় তার অঙ্গ প্রত্যঙ্গ অপরিণত অবস্থায় থাকতে পারে, যার ফলে শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। ফলে নবজাতক শিশুটি মায়ের বুকের দুধও ভালোভাবে টেনে নিতে পারে না। অনেক সময় তার খাবার দেখা যাচ্ছে যে পাকস্থলিতে না গিয়ে তার ফুসফুসে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই সময় কি হয়, শ্বাস যদি ফুসফুসে যায় স্বাভাবিকভাবে তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া তার জন্ডিসের আক্রান্ত আশঙ্কার আক্রান্ত হওয়ার যে ঝুঁকিটা সেটাও কিন্তু বেড়ে যায়। তাই এসব নবজাতক শিশুদের ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে এবং এর মাধ্যমে আমরা নবজাতক শিশুর মৃত্যুর যে প্রধান কারণ স্বল্প ওজন, 2.5 কেজির কম আর কি বলি যেটা আমরা, এটি দেওয়া যেতে পারে এবং 2.5 কেজি ওজন হওয়া পর্যন্ত তাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে।
1: আপা, অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের যে আলোচনার বিষয় স্বল্প ওজনের বাচ্চার পরিচর্যায় ক্যাঙ্গারু মাদার কেয়ার, এই বিষয়ে আপনি অনেক চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আমরা আমাদের সন্তানের যত্ন নিব এবং সন্তানকে সুন্দরভাবে পরিচর্যা করে তাকে গড়ে তুলব, তাকে মানুষ হিসেবে গড়ে তুলব, কারণ আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনাই শেষ করতে চাই আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বিদায় বেলায় জানিয়ে দিই, সুখের ঠিকানা অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আজহারুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুর।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন টালিতে এখন রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশের গান। এবারে গানের শিল্পী বশির আহমেদ, সুরকার মাসুদ করিম। দুঃখিত বন্ধুরা, গানের গীতিকার মাসুদ করিম এবং সুরকার অজিত রায়।

0: এতক্ষণ শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতামণ্ডলী, কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের চির অন্যতম মসজিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমার বারবার বলতে ভালো লাগে, 2026-27 রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সুতরাং এই বিশেষ নজরুল বর্ষকে উপলক্ষ করে বাংলাদেশ বেতার ঢাকা অনেক নতুন নতুন অনুষ্ঠানের অবতারণা করেছেন, তার মধ্যে অন্যতম চির অন্যতম মসজিদ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দেশের গুণী শিল্পীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের গান তাদের কথা আপনাদের শোনাবার ব্যবস্থা করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী এই প্রজন্মের গুণী শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। সোনিয়া, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার।
0: কেমন চলছে তোমার গান চর্চা?
1: এই তো চেষ্টা করছি চালিয়ে যাওয়ার।
0: আসলে চর্চা ছাড়া সঙ্গীত এটা হতেই পারে না, আর বিশেষ করে নজরুলের গান। তো এই যে আমাদের 2026-27 এটা রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষিত হয়েছে, যে তুমি এই প্রজন্মের গুণী শিল্পী, ঠিক আছে, যত গুণী শিল্পী আমরা হই না কেন, তাদের গান যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু তার সার্থকতা থাকে না। তো তোমার এই উপলক্ষে এই যে চির অন্যতম মসির বাংলাদেশ বেতারের অনুষ্ঠান, এখানে তুমি গান গাইতে এসেছো, কেমন লাগছে তোমার?
1: খুব ভালো লাগছে স্যার। ছোটবেলা থেকেই তো আসছি বেতারে, কিন্তু এই আমরা সারা বছর যে নজরুল বর্ষ উদযাপন করব এবং আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, এর জন্য ধন্যবাদ জানাই।
0: অনেক ধন্যবাদ তোমাকে। এই অনুষ্ঠানে আজকে তুমি প্রথমে কোন গানটি গাইবে?
1: আমি প্রথমে গাইছি দীপ নিভিয়েছে ঝড়ে।
0: অসাধারণ আধুনিক গান এটা। আমরা বারবার বলি যে নজরুলের গান হচ্ছে সর্বকালের আধুনিক গান, সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গান এবং শ্রেষ্ঠ কারিগর নজরুল আধুনিক গান,
1: আধুনিক গান
0: একেবারে। তো এই গানটি নজরুল লিখেছিলেন জ্যোথিকা রায়ের জন্য, এটা তাল দাদরা। অসাধারণ এই আধুনিক গানটি এই চেম্বি থেকে বেরিয়েছিল 1941 সালে। শুনি গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো তোমার। এবার তুমি বলো যে আমাদের এই প্রজন্মের যারা এখন প্রশিক্ষণার্থী নতুন যারা, তাদের মধ্যে নজরুল চর্চা তুমি কেমন দেখছো?
1: আমি আশাবাদী স্যার।
0: খুব ভালো, আশাবাদী মানুষ ভালো কথা। তা আমরা কি এই নতুন যে নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে, তো সেটাকে কি আমরা কাজে লাগিয়ে আমরা এগোতে পারবো না সামনে?
1: অবশ্যই, আমরা যদি নজরুলের কাজগুলোকে প্রচার প্রসারে পৃষ্ঠপোষকতা পাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুনদের মাঝে আরো বেশি নজরুলকে ছড়িয়ে দেওয়া সম্ভব।
0: তাহলে এটাই কিন্তু, আমরা যখন সবাই মিলে সিরিয়াসলি কাজ করব, তখনই কিন্তু এই নজরুল বর্ষ ঘোষণা করার ব্যাপারটা সার্থক হবে, তাই না? অনেক ধন্যবাদ। তো তুমি এবার কোন গানটি গাইছো?
1: এবারে গাইছি পিয়া পাপিয়া পিয়া বলে।
0: আবার তুমি আরেকটি অসাধারণ গানের অবতারণা করেছো, এটা একেবারেই স্বল্প প্রচলিত গান এবং আমার খুবই খুবই প্রিয় এই গানটি। এটা গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, মিস রেণুকার গাওয়া, এটা শ্রেণী গাজল, ঠুমরি ভাঙা গাজল, স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে, 38 খণ্ডে। শুনি তোমার গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো তোমার এই গানটি, এবং আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতাদের এই গানটি তোমার ভালো লাগবে। তা একদম শেষ অল্প কথাতে তুমি আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো।
1: আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সারা বছর যেহেতু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ উদযাপন করবার জন্য, তো সবাই নজরুলকে নিয়ে সামনে এগিয়ে চলতে চাই এবং তার যে সৃষ্টি আমরা এটা চর্চা করে যেতে চাই।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সোনিয়ার কথার সঙ্গে সুর মিলিয়ে বলি, আমাদের এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি, সার্বিকভাবে আমরা নজরুল চর্চা করে একেবারে আমাদের এই প্রিয় কবি, আমাদের জাতীয় কবির সৃষ্টিকর্মকে প্রমিত রূপে সবার সামনে উপস্থিত করতে পারি। শুভ সকাল।
2: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম, সাহিত্য গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির। গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা মিরাজুল জান্নাত সোনিয়া, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মামসির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে দ্য 17th of ভাদ্র, দ্য 18th of রবিউল আউয়াল অ্যান্ড September 1st। দ্য নিউজ রেড বাই শামস রহমান। ফার্স্ট দ্য হেডলাইন্স। ক্যাবিনেট অ্যাপ্রুভস ন্যাশনাল পে স্কেল 2026 ইফেক্টিভ ফ্রম July 1st দিস ইয়ার। BNP's 48th founding anniversary today. President urges BGB to take effective measures to curb smuggling and border killings. IPU Secretary General meets Speaker. IPU pledges to stand beside Bangladesh in restoring democracy. 1 crore 10 lakh students to be brought under school feeding program, says State Minister for Primary and Mass Education. High Court upholds death sentence of lone accused Hitu Sheikh for rape and murder case of 8-year-old Asia in Magura. US President Donald Trump threatens further strikes against Iran. Bangladesh beat Indonesia in their first match of Women's Asia Cup T20 cricket tournament at Dubai. Now the details. The government has approved the National Pay Scale 2026 to make the salaries, allowances and other financial benefits of the public servants more rational and time-befitting. The cabinet approved this at its meeting held yesterday with Prime Minister Tariq Rahman in the chair, along with the Joint Services Instructions 2026 for the armed forces in line with the new pay structure. According to a press release issued by the Finance Ministry, both will take effect from July 1st this year. The new pay scale retains the existing 20 grades for government employees. It fixes the minimum entry-level basic pay for grade 20 at 20,000 taka, while the maximum basic pay for grade 1 has been set at 1,56,000 taka. For the first time, the government has decided to introduce a monthly allowance of 3,000 taka for each child with special needs of government employees. The government has also expanded the coverage of mobile allowances in view of increasing internet and digital communication costs. Previously, the mobile allowance applied only to employees in grade up to 5. Under the new pay scale, employees of all grades will receive the allowance. The National Pay Scale 2026 will be implemented in phases from July 1, 2026. The 48th founding anniversary of Bangladesh Nationalist Party BNP, founded by Shahid President Zia Rahman, is today. Zia Rahman was the founding chairman of the party, which began its journey on September 1, 1978. He was at the forefront of organizing BNP and led the party until he was killed by a group of disgruntled military personnel in 1981. On the occasion of the party's 48th founding anniversary, in a message, Prime Minister Tariq Rahman greeted leaders, activists, supporters and well-wishers of BNP and the countrymen. In the message, he said the establishment of BNP was a landmark event in the history of restoring democracy in Bangladesh. Tariq Rahman said, Zia Rahman, after assuming office, restored democracy and reinstated the rights of banned political parties to conduct political activities, paving the way for the formation of BNP and the revival of pluralistic democracy in the country. Meanwhile, to mark the anniversary, BNP announced a 5-day program. As part of the program, Prime Minister and BNP Chairman Tariq Rahman will pay tributes to Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khaleda Zia by placing wreaths at their graves in the capital Zia Uddan at 9 this morning. A discussion meeting will be held on September 5th. President Mirza Fakhrul Islam Alamgir has urged Border Guard Bangladesh BGB to take more effective measures to stop smuggling, drug trafficking, push-ins and border killings. He made the call when BGB Director General Major General Mohammad Ashraful Zaman Siddiqui paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. During the meeting, the BGB Director General conveyed his sincere congratulations to the President on assuming the office of the President. He also briefed the President on the overall activities of the force and the initiative to incorporate state-of-the-art drones and modern technology into the force to enhance surveillance along the border. The president praised the role of BGB in performing the important responsibility of protecting the country's borders. He said the role of the vigilant BGB is extremely important in stopping smuggling, drug trafficking and human trafficking along the border. Jatiyo Shongshod Speaker Hafizuddin Uddin Ahmed Bir Bikram has said the people of Bangladesh have never supported autocracy and have repeatedly sacrificed their lives for democracy and their rights. He said this when a delegation led by Inter-Parliamentary Union IPU Secretary General Anda Philip met him at his office yesterday. The speaker said the people of Bangladesh are democracy-loving and did not hesitate to make supreme sacrifices during the 1971 Liberation War to restore democracy and establish their rights. He said the 13th Jatiyo Shongshod is discharging its responsibilities as a reflection of the democratic hopes and aspirations of the people of Bangladesh. The IPU Secretary General said the restoration of democracy in Bangladesh had fulfilled the aspirations of its people. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said some 1 crore 10 lakh primary school students across the country will be brought under the school feeding program from next year to bring the dropout rate in primary schools down to zero. He made the remarks at a press briefing after an orientation workshop at the auditorium of Dinajpur Shilpakola Academy yesterday. Bobby Hajjaj said those who serve low-quality food or commit any irregularity under the school feeding program would be immediately removed from the list of food suppliers. The High Court has upheld the death sentence of Hitu Sheikh in the case lodged over the sensational rape and murder of an 8-year-old girl, Asia, at Magura in March last year. A High Court division bench of Justice Bishwadeep Chakraborty and Justice K.M. Rashiduzzaman Raja pronounced the judgment yesterday after hearing the death reference and jail appeal in the case. Earlier on August 11, the High Court started its hearing on a priority basis on the matters. This is Bangladesh Betar giving you the news. U.S. President Donald Trump threatened further strikes against Iran yesterday after the first exchange of direct attacks in a month. Iran launched missiles overnight at 2 U.S. air bases in Jordan in response to a U.S. attack on Iran's Larak Island, where Washington said it had struck Iranian launchers firing mines into the Strait of Hormuz. Cricket and Bangladesh beat Indonesia by 71 runs in their first match of the Women's Asia Cup T20 cricket tournament at Dubai yesterday. Batting first, Bangladesh scored 129 for 8 in their stipulated 20 overs. In reply, Indonesia were all out, scoring 58 with 15 balls to spare. Dhaka Meteorological Office says the well-marked low over Northwest Bay and adjoining West Bengal, North Orisha coasts moved northwestwards and now lies over Gangetic West Bengal and adjoining North Odisha coast and Northwest Bay. It is likely to move west-northwestwards further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Cabinet approves National Pay Scale 2026, effective from July 1st this year. BNP's 48th founding anniversary today. President urges BGB to take effective measures to curb smuggling and border killings. IPU Secretary General meets Speaker. IPU pledges to stand beside Bangladesh in restoring democracy. 1 crore 10 lakh students to be brought under school feeding program, says State Minister for Primary and Mass Education. High Court upholds death sentence of lone accused Hitu Sheikh for rape and murder case of 8-year-old Asia in Magura. US President Donald Trump threatens further strikes against Iran. Bangladesh beat Indonesia in their first match of Women's Asia Cup T20 cricket tournament at Dubai. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh with Air Thaka.
2: Boma!
3: জি আব্বা
2: বাবুর জ্বরটা কি কমছে
3: জি আব্বা ওহন তো কম কমই লাগে
2: চিন্তা করো না মা বিকাল পর্যন্ত দেখো তারপর না হয়
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা
2: কি কারণে
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে হাম আর হাম
2: যত হুন তাস তত হয়তো না হইতে পারে তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই আমি নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওয়ার লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমারে খোটা দিও না আব্বা এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার সাইলা দিয়ে গেছে গা নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে
3: আব্বা আব্বা এসব কথা কইন না থাক
4: যে যাই কো আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচ্চা
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ শুরুতে সর্দি কাশি জ্বর তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা
3: আল্লাহ মেহেরমান বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু আমিও কইলাম বাপের বেটি
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না
3: থাক আব্বা ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না
2: শোনো মা হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায় হাম একটা ছোঁয়াচে রোগ সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল তারপরেও হাম
2: নাও তো হইতে পারে তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন
3: জি আব্বা
2: আরেকটা কথা বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা
2: হ্যাঁ
5: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা এখন আধুনিক গান শুনবেন গেয়েছেন হুমায়রা বশির ও রাজা বশির গানটি লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম সুর দিয়েছেন রাজা বশির

আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন হুমায়রা বশির ও রাজা বশির। যে পথ আমার সত্যির বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, গেয়েছেন মোহাম্মদ শোয়েব।

মোহাম্মদ শোয়েবের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ পহেলা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 17ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, শরৎকাল।
1: প্রিয় বন্ধুরা, বর্ষার কালো মেঘ আর টানা বৃষ্টির দিন পেরিয়ে প্রকৃতিতে এখন শরৎ ঋতু। শরৎ মানেই জানো নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলের দোলা। শরতে আকাশের দিকে তাকালে মনে হয় নীল ক্যানভাসের ওপর কেউ তুলোর মতো সাদা মেঘ ছড়িয়ে দিয়েছে।
0: গ্রামের পথে কিংবা নদীর ধারে গেলেই চোখে পড়ে কাশফুলের শুভ্র হাসি। হালকা বাতাসে কাশফুলগুলো যখন দুলতে থাকে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আনন্দের পতাকা উড়িয়ে দিচ্ছে। ভোরবেলায় ঘাসের উপর জমে থাকা শিশির আর শিউলি ফুলের মিষ্টি গন্ধ মনকে ভরে দেয় এক অন্যরকম ভালো লাগায়।
1: হ্যাঁ বন্ধুরা, শরতের সকালটা বেশ সুন্দর। চারপাশে থাকে নরম রোদ, পাখির ডাক আর এক ধরনের শান্ত পরিবেশ। এই সময় প্রকৃতির দিকে তাকালে মনটা হালকা হয়ে যায়। ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুক্ষণের জন্য যেন আমরা ভুলে যাই। শরৎ আমাদের মনে অনাবিল আনন্দ আর প্রশান্তি নিয়ে আসে।
0: ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, বাংলার প্রতিটি ঋতুই আপন মহিমায় ভরে দেয় বাঙালির মন প্রাণ। যদিও বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এখন আর আগের মতো প্রকৃতির সেই চিরচেনা স্নিগ্ধ রূপ খুঁজে পাওয়া যায় না, তবু রূপসী বাংলার স্নিগ্ধতার কাছে অনেক উন্নত সমৃদ্ধ দেশের সৌন্দর্য হার মেনে যায়। আমাদের প্রিয় বাংলাদেশ সত্যি সকল দেশের রানী।

0: প্রিয় বন্ধুরা, প্রকৃতির অপারদানে সমৃদ্ধ শ্যামল বাংলা এখন শরতের স্নিগ্ধতা আর কোমলতায় ভরপুর। এই স্নিগ্ধ শরতে নদীতীরের কাশফুল, সারা আকাশ জুড়ে তুলোর মতো শুভ্র মেঘ আর গাছের সবুজ পাতায় রোদের ঝিলিক বাংলাদেশের সৌন্দর্যকে আরও অপরূপ করে তুলেছে।
1: শহুরে জীবনে বাংলা প্রকৃতির মোহনীয় সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি না। সময় পেলে আমরা পরিবার পরিজন নিয়ে রূপসী বাংলার গ্রামে ঘুরে আসতে পারি। এতে যান্ত্রিক সভ্যতার কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য হলেও মনে প্রশান্তি মিলবে।
0: আমরা যারা ঢাকা শহরে বাস করছি তাদেরও এই শহরের পরিবেশ সুরক্ষায় যত্নবান হতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। কোনোভাবে আমাদের কর্মের দ্বারা যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
1: সেই সাথে আমরা মনোযোগী হতে পারি ছাদ বাগানে, বাসাবাড়ির বারান্দায়, টবে বিভিন্ন ধরনের গাছ রাখতে পারি, ঘরের ভেতরেও করতে পারি ইনডোর প্ল্যান্ট, যা আমাদের মনকে প্রফুল্ল রাখবে। শহুরে জীবনের উপহার পাব এক নির্মল পরিবেশ। আসুন সবাই সচেতন হই।
0: হ্যাঁ বন্ধুরা, এই আহ্বানে শরৎ প্রভাতে আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খান নাজম ই এলাহি
1: এবং আমি ইরশাদ জাহান নীলা।
0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন শুনবে স্বপ্নের আগামী পর্বে।
0: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি আধুনিক গান।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশ শোনায়।
0: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পাঠ করছেন লালটু হোসাইন।
2: আজ রাজধানীর নাটক সরণি বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ইদিপাস। মূল কাহিনী সফোক্লিস, অনুবাদ করেছেন সৈয়দ আলিয়া হোসেন। ডক্টর হাবিব মাসুদের নির্দেশনা এবং দৃশ্যকাব্যের প্রযোজনায় নাটকটি একই মিলনায়তনে দুইবার মঞ্চস্থ হবে, বিকেল 4টায় এবং সন্ধ্যা 7টায়। আর আলিয়াস ফ্রাসেস দ্য ঢাকার আনটোল্ড স্টোরি শীর্ষক দলীয় শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। আজ সন্ধ্যা 6টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফ্রেডেরিক ইঞ্জা, ডেপুটি হেড অব মিশন বাংলাদেশ ফ্রান্স দূতাবাস, এবং তানভীর আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর শেলটেক গ্রুপ ও এনভয় লিগাসি। ধানমন্ডির 26 মিরপুর রোডের আলিয়াস ফ্রাসেস দ্য ঢাকা লা গ্যালারিতে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা 19 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। অন্যদিকে কথাসাহিত্যিক মঞ্জু সরকারের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে তার গল্প সংকলন শখের বাগানে সাপ এবং উপন্যাস নিয়ন্ত্রকের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে অনুপ্রাণন প্রকাশন। আজ বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 401 নম্বর কক্ষে সাধারণ মিলনায়তনে আয়োজিত এ উৎসব শুরু হবে বিকেল 5টায়। উৎসবে মঞ্জু সরকারের গ্রন্থ দুটি নিয়ে আলোচনা করবেন লেখক, গবেষক, প্রকাশক মফিদুল হক, শিক্ষাবিদ ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস, প্রাবন্ধিক ও লেখক চৌধুরী মুফাদ আহমদ, কথাসাহিত্যিক নাসিমা আনিস, কথাসাহিত্যিক জাকির তালুকদার এবং নাট্যকার, নাট্য নির্মাতা ও চলচ্চিত্রকার গিয়াসুদ্দিন সেলিম। স্বাগত বক্তব্য দেবেন অনুপ্রাণন প্রকাশনের সম্পাদক প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর অনুপ কুমার পাল। এছাড়া শিল্পী কুন্তল বড়াইয়ের অ্যানাটমি অব ট্রানজিট শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে রাজধানীর গুলশান 2-এর 55 নম্বর সড়কে 12-র বি নম্বর বাড়ির প্ল্যাটফর্মস গ্যালারিতে। এ প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পচর্চার প্রতিষ্ঠান হালখাতা। প্রদর্শনী চলবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। ওদিকে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত স্মৃতি এবং মানবজাতি ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক নিয়ে গ্যালারি দ্য ইলুশনসে আয়োজিত শিল্পী সুমন বিশ্বাসের ইকোজ অব দ্য আর্থ শীর্ষক একক শিল্পকলা প্রদর্শনী আজ শেষ দিন। লালমাটিয়ার সি ব্লকে 2x6 নম্বর বাড়িতে আয়োজিত এ প্রদর্শনী সমাপনী দিনেও খোলা থাকবে বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঢাকায়।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা।
1: এবারে নগর পরিক্রমা, আর নগর পরিক্রমা পর্বে এবারে শুনব ডেঙ্গু সচেতনতা নিয়ে স্পট রিপোর্টিং, গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: ঢাকা মহানগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে জন সচেতনতা অত্যন্ত জরুরি। এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। ঢাকার বিপুল জনসংখ্যার ঘনত্ব, বছর জুড়ে ডেঙ্গু ঝুঁকি বেশি। কথা বলছি সাধারণ মানুষ কজন সঙ্গে। আপনার নামটা কি?
4: আমার নামটা রানা।
3: আচ্ছা, বলেন তো যে আমরা ডেঙ্গু থেকে কীভাবে রক্ষা পেতে পারি, কী করা দরকার, কী মনে করেন?
4: ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে আমাদের বাসায় যে প্রয়োজনীয় যেরকম মশার ইউজ করতে হবে, সকালবেলা মানে রাত্রেবেলা মশার ইউজ করতে হবে, বাসার আশেপাশে যাতে পানি জমে না থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ডেঙ্গুর মশাটা হয় পানি থেকে সৃষ্টি, ডেঙ্গু জ্বরটা হলে সেক্ষেত্রে বাচ্চাদের হলে বেশি সমস্যা হয়, ব্লাড দরকার হয়, লিকুইড জাতীয় খাবার খাইতে হয় বা বাচ্চাদের বা বাচ্চাদের হয় তাদের।
3: শ্রোতা বন্ধুরা, আমরা আরও কয়েকজন পেয়েছি, কথা বলবো। আপনার নামটা বলেন।
5: আমি সুবর্ণাক্তার। এখন হচ্ছে ডেঙ্গুর যে এটা, সেই জন্য হচ্ছে আমাদেরকে মানে সকালবেলাতে জানালার যে পর্দাগুলো আছে সেগুলো হচ্ছে মানে সরাই দিতে হবে, রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে সেই ব্যবস্থা করতে, এবং ঘরের মধ্যে যদি কোনো পাত্রে পানি থাকে সেই পানিগুলো হচ্ছে বেশি যেন মানে না জমে থাকে সেই মানে ফেলে দিতে হবে আর কি। আর যদি মানে জ্বর চলেই আসে সেই ক্ষেত্রে 3 দিন পরে হচ্ছে ডেঙ্গু টেস্ট মানে করতে হবে। প্রাইভেটেও হয়, সব সরকারিতেও হয়, ডেঙ্গু টেস্ট তো এখন সব হসপিটালেই হয়, সেই হসপিটালগুলোতে যেতে হবে।
3: আপনার নামটা বলেন।
6: আমার নাম নেলসন বারুই।
3: আমাদের প্রস্তুতিতে কী থাকা দরকার?
6: আচ্ছা, আমাদের কাজ হচ্ছে বড়দের হিসাবে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত অবস্থা আছে, যেমন আমাদের ঘরের পাশে জঙ্গল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে সমস্ত পানি জমে থাকার জায়গা আছে, ফুলের টপ, তারপরে নর্মালি আমরা যে সমস্ত দেখি বিভিন্ন টায়ার থাকে সেই পানি, জঙ্গল, এই সমস্ত বা ঘরের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং অবশ্যই ঘুমানোর সময় সতর্কতামূলক আমাদের প্রিপারেশন নিতে হবে, যেমন ঘুমানোর আগে মশারি ইউজ করতে হবে, সন্ধ্যার সময় যদি আমরা বাইরে কাজ করতে যাই বা আশেপাশে থাকি আমাদের কাপড় চোপড় অনেক সময় বলা হয়েছে ফুল হাতা শার্ট পরে যেন মশার থেকে অন্তত ই করা যায়। আর ঘুমানোর আগে অবশ্যই যেই সমস্ত প্রিপারেশন নেওয়া হয় সেই সমস্ত কাজ করতে হবে। আর হচ্ছে যে বাচ্চা থাকে অথবা বয়স্ক লোক থাকে তারা তো আসলে ওইভাবে করে করতে পারবে না, তো তাদেরকে প্রিপারেশনমূলক তাদেরকে যতটুকু সম্ভব বডি কভার করে রাখা, যেমন বিভিন্ন যে ড্রেসগুলি আছে ফুল হাতা হলে অথবা ফুল প্যান্ট হলে বা যতটুকু সম্ভব ঢেকে রাখা হলে সেটার জন্য।
7: আমি ডক্টর মাহমুদুল হক চৌধুরী, আবাসিক চিকিৎসক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। আমরা যারা বাসা বাড়িতে থাকি, ফ্ল্যাটে থাকি, আমরা যে বাসার ছাদে এবং বারান্দায় আমরা যে ফুলের টবে পানিটা জমা থাকে সেই পানিটা হচ্ছে মশার প্রজননের স্থল। যেখানে পানির জমে থাকবে সেই জমে থাকা পানিতে মশার তার প্রজনন বংশবৃদ্ধি করবে। তো আমরা যাতে সচেতন হই প্রতিটা বাসা বাড়িতে, আমরা যাতে ফুলের টবে যে পানিটা আমরা দেই সেটা যাতে সেচে পরিষ্কার করে ফেলি, পানি জমলেই সেই জমে থাকা পানিতে মশার ডিম ছাড়বে এবং সেটা প্রজনন বৃদ্ধি করবে, এটা আমরা সচেতন হই। আর যেটা হচ্ছে যে জ্বর, আপনার বাচ্চার জ্বর আসে সেক্ষেত্রে তীব্র জ্বর থাকবে, শরীরে লাল লাল র্যাশ থাকবে, বমি বা পাতলা পায়খানা বা পেট ব্যথা থাকে, এমন উপসর্গ দেখা দিলেই সাথে সাথে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা নিকটস্থ হাসপাতালে আপনি যোগাযোগ করবেন। সেক্ষেত্রে জ্বরের প্রথম 24 ঘন্টায় ডেঙ্গু টেস্ট নির্ণয় করা যায়, ডেঙ্গু NS1, সেটা নির্ণয় করে সেটা যদি পজিটিভ আসে তো আপনার বাচ্চা ডেঙ্গু পজিটিভ, তারপরে আমরা CBC কমপ্লিট ডট কম পরীক্ষার মধ্যে আমরা দেখবো যে ওর প্লাটলেট কাউন্ট কেমন, WBC কাউন্ট কেমন, হ্যামাটিক কেমন, সেটা দেখে আমরা যদি বাচ্চা কোনো কিছু ওষুধও না খেয়ে রাখতে পারে, বাচ্চা কোনো না খেয়ে রাখছে সেক্ষেত্রে আমরা হাসপাতালে ডেঙ্গু বাচ্চা ভর্তি। কিন্তু যদি বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা না হয় ডেঙ্গু জ্বর বাসায় বসে চিকিৎসা দেওয়া যায় এবং সেটা ভালো হয়ে যাবে। সাথে শুধু বা আমাদের সচেতন থাকতে হবে, আর সেক্ষেত্রে আমরা ডেঙ্গুর পরে যদি CBC পরীক্ষা করি যে বাচ্চা যদি প্লাটলেট কাউন্ট কমে যায়, ওর হ্যামাটোকাইট বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ওষুধ না খেয়ে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি দিব, সেটা ডাক্তারই ডিসিশন নেবে। কিন্তু আপনারা অবহেলা করবেন না, যাতে আপনার বাচ্চার শেষ মুহূর্তে জীবন বিপন্ন হয়ে একটা খারাপ পর্যায়ে গেলে যাতে হাসপাতাল না আসতে হয়।
3: আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসকেই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ডেঙ্গু মৌসুমকে সাময়িক অভিযান চালিয়ে দীর্ঘমেয়াদী পরিস্থিতি নজরদারি এবং কেন্দ্রীয়ভাবে সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে হবে। স্পট রিপোর্টিং এইখানেই শেষ করছি।
1: শুনলেন নগর পরিক্রমা পর্বটি।
0: আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রিয় শ্রোতা, এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নসরিন রহমান।
8: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। যেসব স্বপ্নদর্শী নারীরা উদ্যোক্তা হয়েছেন তাদেরই একজন রাজিয়া সুলতানা, আজ তিনি আমাদের অতিথি। কথা বলবো রাজিয়ার সাথে। রাজিয়া কেমন আছেন?
9: আলহামদুলিল্লাহ ভালো আছি।
8: আমি আপনাকে যেভাবে জানি সেটা হচ্ছে যে আপনি অনলাইনে আমাদের দেশীয় ঐতিহ্যের বাটিক, টাইডাই, চুনরি এ ধরনের শিল্পগুলো নিয়ে কাজ করছেন মহিলাদের পোশাকে। এই যে আমাদের ঐতিহ্য, এটাকে গুরুত্ব দেবার কারণটা কি?
9: ধন্যবাদ। আসলে আমি আমার সবসময়ই মনে হয়েছে যে যে পোশাকটাই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে যে নারীরা আমরা ঘরে কাজ করছি কিংবা বাহিরে কোনো অফিসে যেখানেই কাজ করি না কেন, আমরা যে পোশাকটা পরে কাজ করছি বা যে পোশাকটা আমরা পরিধান করছি সেটা যেন একটু আরামদায়ক হয় এবং সেটা যেন খুব সহজেই আমরা পেতে পারি, এই চিন্তাটাকে মাথায় রেখেই আমার বাটিক নিয়ে কাজ করা। আর আরেকটা বিষয় নিজের থেকে যেটা আছে সেটা হচ্ছে যে বাটিকটা অনেক রঙের একটা জায়গা, এটা দেখলে সবার মনই খুব ভালো হয়ে যায়। আর এটা অনেক সহজলভ্য, যে আমরা খুব সহজেই কিন্তু একটা বাটিক থ্রি পিস কিনতে পারি চাইলেই, যেমন এটার দামি আছে তেমন কম দামি ড্রেসও আছে। আর দেশীয় জিনিস নিয়ে আমার সবসময়ই মনে হয়েছে যে আমি দেশীয় কিছু নিয়ে কাজ করতে চাই, যেটা আমাদের ঐতিহ্য শিল্পটাকে আমি যদি সবার সামনে উপস্থাপন করতে পারি, তো সবাই যদি এটাকে ভালোভাবে নেয় এবং যদি এটা থেকে তারা হচ্ছে সুফল পায় যে আমি এটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করছি বা আমার কাছে এই ড্রেসটা ভালো লাগছে, আমার এই কালারগুলো ভালো লাগছে, তাহলে কি হবে যে এই শিল্পটা কিন্তু রক্ষা হবে। তো আমার এই চিন্তাধারা থেকেই মূলত আমার এই দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করা। আর আমার কাজের মূল থিমটাই হচ্ছে কটন।
8: এই পণ্যগুলো তৈরিতে আপনি কিভাবে পরিকল্পনা করেন এবং বাজারজাত পর্যন্ত কিভাবে এগিয়ে যান?
9: আমার প্রথমে চিন্তা থাকে যেটা যে আমি একটা মানে খুব ভালো একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি একটা ক্রেতার কাছে পৌঁছে দিব। এবং আমার ক্রেতারা কি চাচ্ছে, আমি একজন ক্রেতা হলে আমি মার্কেটে গিয়ে কি খুঁজতাম, এটা আমি সবার আগে চিন্তা করি। তারপর কালার কম্বিনেশনগুলো থাকে ওরকমই, যে ক্রেতারা কি ধরনের কালার কম্বিনেশন চায়, আমি একজন ক্রেতা হলে কি ধরনের কালার কম্বিনেশন ব্যবহার করতাম,
8: এগুলো প্রাধান্য পায়।
9: এগুলো প্রাধান্য পায় এবং এটাকে মাথায় রেখেই আমি কাজটা করি, যে না আমি যে কাজটা করব সেই কাজটা যেন সবার খুব ভালো লাগে এবং সবাই পছন্দ করে। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত আমি যতগুলো ডিজাইন নিজেরা করেছি বা যত কালার কম্বিনেশন করেছি, যতটা ড্রেস আমি প্রোডাকশন করেছি, সবাই খুব ভালো পছন্দ করেছে এবং আমার ড্রেসগুলো হয় যে বেশ ভালো একটা চাহিদা, যেটা আমি চাহিদা অনুযায়ী প্রোডাকশন করতে পারি না, কারণ যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমাদের এটা একদম নিজস্ব হাতে তৈরি হয় বাটিকটা, তো এটা অনেক কিছুর উপরেই নির্ভর করে। এইটা কিন্তু অনেকটা হচ্ছে প্রাকৃতিক, তো প্রাকৃতিক কিছু কিছু বিপর্যয় তো থাকেই, যেমন বৃষ্টি থাকে, তারপরে হয়তো পুরা আবহাওয়ার উপর আমাদের এই কাজটা নির্ভর করে। তো আমাদের দেশে তো বৃষ্টির একটা সময় যায়, শীতের সময় প্রচুর কুয়াশা থাকে, তখন ওইভাবে কাজটা হয়ে ওঠে না। আবার মমের কিছু কাজ আছে, যখন প্রচুর গরম হয় তখন ওই মমগুলো গলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ওই ওই গরমে ওই মমের কাজটা হয় না। তো ওইটা হচ্ছে একটা আবহাওয়ার দরকার যে এই সময়টাই আমি এই কাজটা করব। তো এগুলো মাথায় রেখেই আমাকে প্রোডাকশনটা করতে হয়। তবে চেষ্টা করছি যতটা সম্ভব সব কিছুকে ব্যালেন্স করে কাজ করার, যেটা হয়তো গরমে হয় না সেটা শীতের সময় আমাকে রিস্টক করে রাখতে হয়, আবার যেটা শীতে হয় না সেটা গরমের সময় করতে হয়।
8: তাহলে শ্রোতারা আজ অনেক কিছু জানতে পারছেন। এই যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে এগিয়ে গেছেন নিজের একটা ইচ্ছাকে পূরণের জন্য, হ্যাঁ, সেটাতে তারা এই সহযোগিতাটা পেয়ে তো তারাও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে।
9: জি, সেটা তো অবশ্যই হচ্ছে। এখন যে পরিমাণ সাড়া আমি ওনাদের কাছ থেকে পাই, চারজন ডাইং এর সাথে কাজ করি, মানে চারটা ডাইং এ কাজ করি আর কি, তো দেখা যায় যে এখন আমাকে কিন্তু প্রতিনিয়তই ডাইং যাদের আছে তারা প্রতিনিয়ত আমাকে ফোন করে। এবং ওই পল্লীটাতে আমি আগে প্রচুর মুভ করতাম, প্রতি সপ্তাহে আমি চলে যেতাম, তো এখন কিন্তু অনেকে আমাকে ফোন দেয় যে আপা আপনার সাথে কাজ করতে চাই, আপনাকে আমরা চিনি, আপনার ব্লগ দেখি, আপনি আমাদের কেউ একটু সাজেস্ট করেন আমরা কিভাবে কি করব।
8: তাহলে কি হচ্ছে, পরিধিটা বিস্তার হচ্ছে।
9: হ্যাঁ, বিস্তার হচ্ছে একটু একটু করে।
8: আর এই মহানগরে যারা আমরা বসবাস করি তাদের মধ্যে এই যে ঐতিহ্য শিল্প বাটিক, টাইডাই কিংবা চুনরি আপনি জনপ্রিয় করে তুলছেন, হ্যাঁ, এর পাশে কি সারা দেশ এবং আমাদের বিদেশে যে প্রবাসীরা থাকেন তারা কি এগুলোর ব্যবহারের সুযোগ পাচ্ছে?
9: অবশ্যই, ওনাদেরও খুবই পছন্দের একটা প্রোডাক্ট বা পণ্য এই বাটিকটা। হ্যাঁ, আর আমি জানি না এটা কেন জানি হয় যে আমার বাটিকে ওনারা বলে যে আপনার বাটিকটা একটু অন্যরকম হয়। আমার নিজস্ব একটা প্রতিষ্ঠানের দরকার, যেটা আমি মানে স্বপ্ন দেখছি খুব শীঘ্রই ইনশাল্লাহ দিয়ে দিব। তখন যারা এই হোলসেল নিতে চায় আমার কাছ থেকে তারা নিতে পারবে, এবং আমার চিন্তা ভাবনা থেকে যে ড্রেসগুলো তৈরি হয় তখন সেটা নিয়ে সবাই বিজনেস করতে পারবে।
8: তো প্রতিষ্ঠানটা কেমন হবে, সেই স্বপ্নটা কেমন?
9: সেই স্বপ্নটা কেমন হবে, যেমন এখন আমি যেভাবে কাজ করছি সেটা এখন ছড়িয়ে ছিটিয়ে কাজ করছি, একটা ছাদের নিচে আমি সবাইকে একসাথে করে আমি একটা মানে আমার স্বপ্নটাকে তাদের মাধ্যমে তাদের দ্বারা আমি ফুটিয়ে তুলব, এটাই আমার এখন সবচেয়ে মানে বেশি চাওয়া বা এটাই আমার শেষ ইচ্ছা,
8: আকাঙ্ক্ষা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে একজন নিজে পেশাদার হয়ে ওঠা স্বাধীনভাবে, হ্যাঁ, উদ্যোক্তা হয়ে ওঠা, আর তার সাথে আরও কিছু মানুষকে দেশে কর্মজীবী করে তোলা,
9: বিশেষ করে মহিলাদের,
8: অবশ্যই। তো এই অনুভূতিটা
9: আসলে ওইভাবে আমি ফিল করতে পারি না, কারণ ওনাদেরকে কখনোই আমি আমার থেকে আলাদা ভাবি না। ওনাদের সাথে আমি একসাথে বসে কাজ করছি, ওনারা যখন আমার বাসায় আসছে আমি একসাথে বসে ওই দেখা যাচ্ছে যে ওনারা যে কাজটা করছে আমিও সেই কাজটা করছি, আর ওনার সাথে আমার সম্পর্কটাও ওরকম। মানে আমি ওনাদেরকে বলি যে আপনারা খুব ফ্রেন্ডলি আমার সাথে মিশবেন, বা আমিও চেষ্টা করি তাদের সাথে খুব ফ্রেন্ডলি মেশার। কিন্তু এটা তো অবশ্যই একটা ভালো লাগার জায়গা, তো অবশ্যই একটা মানুষ যখন নিজে কিছু করে, পাশাপাশি আমি দশটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পাচ্ছি, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
8: অনেক ধন্যবাদ রাজিয়া, একজন স্বপ্নদর্শী রাজিয়ার সঙ্গে কথা বলছিলাম আজ। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে রয়েছে শ্রোতাবন্ধুদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ইবাঁধন পর্ব। গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে। সরাসরি চলে যাচ্ছি আপনাদের পাঠানো লেখায়। প্রথমেই চিঠি থেকে পড়ছি। শিকদার ইসাক আলী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, গত 4 আগস্ট প্রচারিত মহানগর অনুষ্ঠান ভালো লেগেছে। জানা হয়েছে অনেক তথ্য। জীবনের গল্প পর্বে একজন নাপিতের জীবন কথা শুনতে চাই।
0: চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু শিকদার ইসাক আলীকে। আগামীতে আপনার অনুরোধে প্রচারের চেষ্টা থাকবে।
1: এবারে ইমেইল। মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, গত 18 তারিখের পরিবেশনায় কান পেতেছিলাম। চমৎকার সব পরিবেশনায় ভরপুর ছিল সেদিন। আকর্ষণীয় পর্ব বা

0: অনুষ্ঠান পরিকল্পনায় তা প্রাধান্য দিয়ে থাকি। আশা করছি এভাবে আগামীতে আমাদের সঙ্গেই থাকবেন এবং লিখবেন।
1: মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্য, পূর্ব করমচা সোনাতলা বগুড়ার বন্ধু, তিনি লিখেছেন, আমি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের এক ভক্ত শ্রোতা। অনেকদিন ধরে লিখতে পারি না কর্মব্যস্ততার কারণে। মহানগর এমন এক ম্যাগাজিন অনুষ্ঠান যার থেকে নতুন করে কিছু শেখা যায় এবং পুরনো অনেক তথ্য জানা যায়। মোট কথা, অলরাউন্ডার, এমনটাই বলেছেন।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু শাহাদাত হোসেন বাল্লুকে। বাঁধন পর্বে আপনি প্রথম লিখেছেন, আমরা খুবই আনন্দিত, খুব ভালো লাগলো। আশা করছি অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত আপনার মতামত আমরা জানতে পারব, আপনি লিখবেন।
1: রাজগঞ্জ কলেজপাড়া মনিরামপুর যশোর থেকে জাকির হোসেন জীবন লিখেছেন, মহানগর আমি অনেক পুরাতন একজন শ্রোতা, কিন্তু চিঠি লেখা হয়ে ওঠেনি কখনো। ইমেইলের মাধ্যমে আজ হাজির হয়ে গেলাম, নিয়মিতভাবে লেখা ও শোনার মধ্য দিয়ে পাশেই আছে।
0: অনেক পরিচিত একটি নাম জাকির হোসেন জীবন, খুব ভালো লাগলো পুরনো বন্ধুকে নতুন করে পেয়ে। আশা করছি এখন থেকে নিয়মিত আপনার লেখা আমরা পাব আর আপনার গঠনমূলক মতামত আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষের আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, শুভেচ্ছা সবাইকে মহানগর। 23/8/2026 প্রচারিত পাখিদের কলতার নগর প্রকৃতি এবং অবুজ হৃদয় ছবির গান শুনলাম, ভালো লেগেছে, ধন্যবাদ। একই সাথে 11/8/2026 তারিখে প্রচারিত স্বপ্নের আগামী পর্বের উপস্থাপনাও তার ভালো লেগেছে।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু এটিএম আতাউর রহমান রঞ্জুকে, আবারও লিখবেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের এই বন্ধু, আপনি লিখেছেন, আপনাদের ভালো থাকাটা সরল সময় প্রত্যাশা আমার। আচ্ছা, সবসময় প্রত্যাশা এমনটা বলতে চেয়েছেন বোধহয়। গত 25 আগস্ট মহানগর অনুষ্ঠান শুনলাম, এতে আজকের ঢাকা নগর পরিক্রমা, স্পট রিপোর্টিং, মহিলাদের বাস সার্ভিস নিয়ে কিছু কথা, স্বপ্নের আগামী পর্ব, অনেক ভালো লেগেছে। আমি ঢাকার বুড়িগঙ্গা সম্পর্কে জানতে চাই, এমনটাই বলেছেন মিন্টু।
0: ইমেলের জন্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধু ওয়াসিউর রহমান মিন্টুকে। আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং প্রতি পর্বেই আমরা কিন্তু আপনার লেখা পাচ্ছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে আশা রাখছি, আর সাথেই থাকুন, আপনার অনুরোধে আমরা প্রচারের চেষ্টা করব।
1: ফয়সাল আহমেদ ছিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 23 আগস্ট প্রচারিত জীবন ও জীবিকা পর্বে দৃষ্টিনন্দন মনোলোভা ফল ড্রাগন বিক্রেতার সাক্ষাৎকার শুনলাম। তার ইতিবাচক ও ব্যতিক্রমী চিন্তা ভাবনা সম্পর্কে জেনে খুবই ভালো লাগলো। নগর পেচালি এবং নগর প্রকৃতি খুব ভালো লেগেছে জানিয়েছেন।
0: ফয়সাল আহমেদ শিপন, তিনি আমাদের একজন নিয়মিত বন্ধু, আপনি লিখেছেন, আবারও লিখবেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: এই ছিল আজকের বাঁধন ও ই বাঁধন পর্বের আয়োজন।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাঁধন ও ই বাঁধন পর্ব। মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি আধুনিক গান, কণ্ঠ দিয়েছেন ঐশিকা নদী, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন শাহিন সর্দার।

0: গান শুনলেন এবারের আমন্ত্রণ শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরের কয়েকটি রুটের চলাচলকারী কিছু যানবাহনের তথ্য।
1: ঢাকা মহানগরের বিস্তৃত গণপরিবহন ব্যবস্থায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিবহন সংস্থা। রাজধানীর বিভিন্ন প্রান্তের যাত্রীদের সঙ্গে বিআরটিসির একাধিক নগর ও সিটি সার্ভিস রুট রয়েছে।
0: ঢাকার বিআরটিসির বাস সার্ভিস রাজধানীর উত্তরাঞ্চলের মিরপুর, উত্তরা ও টঙ্গী থেকে শুরু করে মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, কমলাপুর, গুলিস্তান, রায়েরবাগ ও কদমতলী পর্যন্ত চলাচল করে। এছাড়া অনেক রুটে বিআরটিসির বাস চলাচল করে।
1: প্রিয় শ্রোতা, যানবাহনে ওঠানামার সময় তাড়াহুড়ো করবেন না, সাবধানে পথ চলুন, আপনাদের যাত্রা শুভ হোক।
0: হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে বিদায় নিতে হবে। যাবার আগে বলবো শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
1: এবং আমি খান নাজম ইলাহি,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমকন। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনীর নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন 20 গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল কোনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে 1975 সালের 25শে জানুয়ারি অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথ চলা শুরু হয়। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী শনিবার বেলা 3টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে। তিনি গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মতবিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খেলার খবর ক্রিকেট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ইন্দোনেশিয়াকে 71 রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন পল্লী গীতি শুনবেন শিল্পী খগেন্দ্রনাথ সরকার, গীতিকার ও সুরকার রাধাবল্লভ সরকার।

খগেন্দ্রনাথ সরকারের গাওয়া পল্লীগীতি শুনছেন। এবারের গানটির রচয়িতা ও সুরকার ভবেন্দ্রমোহন রায় চৌধুরী।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন খগেন্দ্রনাথ সরকার। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, গেয়েছেন শিবানী রানী সরকার।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শিবারী রানী সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
2: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আধুনিক গান শুনবেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে। প্রথম গানটি রচয়িতা ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন আশরাফ বাবু।

0: দোকানে আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিথি পাণ্ডে।

0: বিথী পাণ্ডের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন পল্লীগীতি শুনবেন আসগর আলিমের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: দোকানে পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন আসগর আলীম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শোনাব কৃষক কার্ডের গান। গানের শিল্পী, গীতিকার ও সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

আসিবে সোনালী সুদিন ও কৃষক ভাই, আসিবে সোনালী সুদিন। কৃষককারের গান শুনছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এদেশ আমাদের সকলের, আসুন দেশের জন্য কাজ করি। নিজের কাজটুকু যথাসময়ে সততার সাথে নিষ্ঠার সাথে সম্পন্ন করাই প্রকৃত দেশপ্রেমিকের কাজ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের পয়লা জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল ২০২৬ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লেকে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার বেলা ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশের ১,১০,০০০ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে। তিনি গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মত বিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত এক মাসে ইরানে সরাসরি হামলার পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। খেলার খবর, ক্রিকেট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ইন্দোনেশিয়াকে ৭১ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে এখন স্টুডিও রেকর্ডিং অশ্লীল সঙ্গীত শুনবেন শিল্পী শবনম মুশতারিক।

0: প্রিয় বন্ধুরা, এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে স্টুডিও রেকর্ডের দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন স্বপ্নম মোশতারি। নৈতিক গুণ হল মানুষের চরিত্রে সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দির পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। প্রথম শিল্পী শাহিন মোহাম্মদ তারেক, তিনি পরপর দুখানি গান তার কণ্ঠে আমরা শুনব। প্রথম গানটির রচয়িতা রফিকুল হাসান, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

0: আক্রোশ।
1: প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শাহীন মোহাম্মদ তারেক।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন সামিয়া আহসান।

স্টুডিও থেকে সরাসরি পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন সামিয়া আহসান। প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল চলে গেছে, শরৎ এখন বাংলার প্রকৃতিতে, তবুও কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে যদি কোথাও পানি জমে থাকে, সেখানে কিন্তু ডেঙ্গু মশা তার বংশ বিস্তার করবার সুযোগ পাই। তাই সতর্কতার মধ্য দিয়ে বাসা বাড়ির আশেপাশে, ফুলের টবে, যে কোনো জায়গায় কোনোভাবে যেন পানি না জমে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আসুন সতর্কতার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু প্রতিরোধ করি। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে এখন যন্ত্রসঙ্গীত, লালন গীতিস্বরে গিটার বাজিয়ে শোনাবেন মোহাম্মদ সায়েদুজ্জামান।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনবেন শিল্পী শফি মণ্ডল। প্রথম গানটির রচয়িতা সৈয়দ শফিউল আজম, সুর করেছেন বাবু সরকার।

0: এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন শফি মণ্ডল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে বৃক্ষরোপণের গান। গানের শিল্পী শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের গীতিকার সিরাজুল হক সিরাজ, সুরকার শানশা।

0: বৃক্ষরোপণের গান শুনলেন শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভীন লিটা। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনীর নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়। চলতি বছরের পহেলা জুলাই থেকে নবম স্কেলে কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন। জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালে পহেলা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্বে দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানী শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী শনিবার বেলা ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ও তাৎপর্য শীর্ষক আলোচনার সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত এক মাসে ইরানের সরাসরি হামলার পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রে হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান জর্ডানের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে ওয়াশিংটন বলেছে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের দুটি রকেট লঞ্চার প্রতিরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানে আরও কঠোর হামলা করতে যাচ্ছেন, যা হবে পাল্টা হামলা। খেলার খবর ক্রিকেট। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেট পাকিস্তান থাইল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলাটি অনুষ্ঠিত হবে। গতকাল একই স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ডালিয়া নওশিন।

ডালিয়ান হোসেনের কণ্ঠে শুনছেন নজরুল সঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন মোর নামেটিতে আসা ভাঙিল খেলা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন ডালিয়া নওশীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খেয়াল। গৌরঞ্জলি রাগে খেয়াল শোনাবেন সুনীল কুমার মণ্ডল, তবলাই সুব্রত কুমার মোদক।

0: এতক্ষণ সুনীল কুমার মণ্ডলের কণ্ঠে রাগ গরুঞ্জলির উপর খেয়াল শুনলেন। তবলায় ছিলেন সুব্রত কুমার মোদক। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, ফারজানা ইসলাম লুবনা, ওয়াহিদা রহমান, তনয়া দেওয়ান, এবং প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, এলিজা আক্তার ও মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন হেলালুদ্দিন আহমেদ।

শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, ছয়টি ঋতুই পর্যায়ক্রমে বাংলাদেশের প্রকৃতিকে আপন সৌন্দর্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। ভাদ্র আশ্বিন দুই মাস শরৎকাল, বর্ষার অভিশ্রান্ত বর্ষণের পর এ ঋতু স্বচ্ছ নীলাকাশ ও কাশফুলের সাদা হাসি নিয়ে বাংলার প্রকৃতিকে করে তোলে উজ্জ্বল মোহনীয়। বর্ষার পর শরতের পরিচ্ছন্ন সুন্দর রূপ সহজেই সবার মন আকর্ষণ করে। ঘরে বাইরে আলো ছায়ার লুকোচুরি খেলা, মেঘমুক্ত স্বচ্ছ নীলাকাশ আর ঠান্ডা হাওয়ার পরশ আমাদের প্রাণ মন অনাবিল আনন্দে ভরে তোলে। এ সময় মাঠ ভরা শ্যামল শস্য মন উতলা করে, নদীর দুই তীরে সাদা কাশফুল বাতাসে দোল খায়। শরতের সূর্যাস্ত প্রকৃতিতে এক মোহনীয় দৃশ্য ফুটিয়ে তোলে। রাতে রূপালী চাঁদের আলোতে ভরে যায় দিক দিগন্ত, মাঠে মাঠে সবুজ ফসলের সমারোহ, প্রকৃতি যেন অপরূপ রূপে সেজে ওঠে। শরৎকালে নানা রকম ফুল ফুটে থাকে, এ সময় শিউলি কেয়া আর কাশফুলে বাংলার আঙিনা যেন ভরে যায়। দিঘির বুকে ফোটে অসংখ্য শাপলা ও পদ্ম, সত্যি অন্যরকম ভালো লাগায় মন ছুঁয়ে যায়। শরতের এমনই এক মিষ্টি বেলাতে সবাইকে আমন্ত্রণ আজকের কথায় গানে সঙ্গীতমালার আয়োজনে। তো আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো লেখার কাছে। শুরুতেই মোহাম্মদ শামীম শরীফের চিঠি, পূর্ব ইস্তাইর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু। আপনি বাল্যবিবাহ নিয়ে বেশ কিছু কথা লিখে পাঠিয়েছেন, বলেছেন সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। ঠিক তাই বন্ধু, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্যবিবাহ একটি বড় বাধা। তাছাড়া অপ্রাপ্তবয়স্ক মায়ের পুষ্টিহীন সন্তান কিন্তু জন্মগ্রহণ করতে পারে, তাই এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সবশেষে শুনতে চেয়েছেন গান, শিল্পী বাবুল রেজা।

মোহাম্মদ আলমাস আলী গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। একটু বলে রাখি, আপনার এই চিঠিটা কিন্তু বেশ কিছুদিন আগে লেখা, হাতে পেতে একটু দেরি হয়ে গেল। চিঠিতে আপনি তেমন কিছুই বলেননি বলা চলে, শুধু গান শুনতে চেয়েছেন। কি বন্ধু, আর কি কোনো কথা নেই? ঠিক আছে, কি আর করা, চলুন শোনা যাক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাস, কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান

মানুষ বেড়ে কমছে, জমি লাগছে বড় ভয়, সময় বুঝে চলতে হবে, তবেই হবে জয়। বন্ধুরা, চমৎকার এই কথাগুলি লিখে পাঠিয়েছেন শিকদার ইসা কালী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখানে একটু বলে রাখি যে আমাদের এই শিকদার ইসা কালী এই বন্ধুটির অনেকগুলি চিঠি কিন্তু আমার হাতে রয়েছে। আজ একটির উত্তর দিচ্ছি এবং পরে প্রতি সপ্তাহে একটি করে চিঠির উত্তর দেবার আমরা চেষ্টা করব। আপনি বলেছেন যে হারে মানুষ বাড়ছে সে হারে জমি বাড়ছে না, তাই সবাইকে সচেতন হতে হবে, ছোট পরিবার গঠন করতে হবে। আর সবশেষে একটি গান শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও খায়রুল কাউসার মিঠুকে। শিল্পী মোহাম্মদ রাশিদুদ্দিন, কথা লিখেছেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

এবারে চিঠি মোহাম্মদ রমজান আলী রিপন ও রুনা খাতুনের নলুয়াকান্দি আজিজাবাদ তারা সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনি বলেছেন যে এমন জীবন করবে গঠন মাদক মুক্ত সুন্দর জীবন, সুস্থভাবে বাঁচতে হলে ধূমপান আর জর্দা ছাড়তে হবে। চমৎকার করে বলেছেন বন্ধু, ভীষণ ভালো লাগলো। আপনি আরো বলেছেন যে সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য ধূমপান থেকে, মোট কথা মাদক থেকে দূরে থাকতে হবে, তাই আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে সেদিকে খেয়াল রাখতে হবে, আর এ বিষয়ে বাবা মাকে সচেতন হতে হবে। গান শোনাতে চেয়েছেন শিকদার ইসাক আলী, নুরুদ্দিন খান ও খোরশেদ আলমকে মাদক প্রতিরোধ বিষয়ক একটি গান। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী মেরিনা পারভিন, কথা লিখেছেন ফজলে খোদা, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

এবারে এম এ কাশেম প্রেমের চিঠি, কাশেরা মনাপাড়ি জমতিয়া বাজার কাপাসিয়া গাজীপুরের বন্ধু। শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন আমি তোমাদের পুরাতন শ্রোতা, এবার বলো তোমরা কেমন আছো। তাই অবশ্যই বলবো। তবে প্রেম, আমার কিন্তু জানতে ইচ্ছে করছে যে এতদিন কোথায় ছিলেন বলুন তো। ভালো ছিলেন তো? ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে আবার পেয়ে। এবার থেকে কিন্তু নিয়মিতই সাথে চাই, কেমন? যদিও আপনি বলেছেন মা যেমন ভালোবাসে তার সন্তানকে, তেমনি আমি ভালোবাসি প্রিয় কথায় জ্ঞানে সঙ্গীতমালাকে। সুতরাং বুঝতেই পারছি আপনিও কথায় জ্ঞানে সঙ্গীতমালাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। সুতরাং এখন থেকে নিশ্চয়ই সাথেই থাকবেন, তাই না? আপনি জনসংখ্যা বিষয়ক একটি গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী কাজী শুভ, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

ইকবাল হোসেন কাঁচিকাটা কাটাপাড়িয়া মনোহরদি নরসিংদী থেকে লিখেছেন। আপনি শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন বাল্যবিবাহ আমাদের সমাজের বড় একটি ব্যাধি। বাল্যবিবাহের কারণে কিশোরীর জীবন নষ্ট হয় এবং মায়ের মৃত্যু হার বেড়ে যায়। তাই আসুন আমরা বাল্যবিবাহ বন্ধ করি। আরেকটি গান শুনতে এবং শোনাতে চেয়েছেন মাহফুজ মুরাদ, সিকদার ইসাক আলী এবং কামরুল হাসান মিলুকে। অবশ্যই গান শোনাব, তবে তার আগে বলতে চাই যে আপনারও কিন্তু বেশ কয়েকটি চিঠি আমার হাতে। আজ একটির উত্তর দিলাম এবং পরবর্তীতে অন্য চিঠিগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন নিশ্চয়ই।

গানটি শুনলেন, ভালো লেগেছে নিশ্চয়ই। সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, তাহলেই থাকতে পারবেন নিরাপদ।

0: সময় বলছে বিদায়ের কথা, তবে তার আগে আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে করি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারি জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশনাবলী ২০২৬ অনুমোদন করা হয়। চলতি বছরের পহেলা জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন। জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসাবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী শনিবার বেলা ৩টায় রাজধানীর কৃষিবৃত্তি ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শিক্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত এক মাসে ইরানে সরাসরি হামলার পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা পদক্ষেপ হিসাবে তেহরান জর্ডানের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে ওয়াশিংটন বলেছে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের দুটি রকেট লঞ্চার প্রতিরোধ করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানে আরও কঠোর হামলা করতে যাচ্ছে, যা হবে পাল্টা হামলা। খেলার খবর ক্রিকেট। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেট পাকিস্তান থাইল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল একই স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশাংশিক মেঘলা থাকতে পারে, মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ কোথা ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ শূন্য 1/9/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রচলিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে ভাদ্র মাসের মাঠ ফসলের যত্ন পালনে পরিণত অনুষ্ঠান প্রচলিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে বাংলা নগর ঢাকার মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ শফিউজ্জামান। এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-813-268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-813-277 থেকে 79 পর্যন্ত নম্বরে আমি আবারও বলছি, প্রশ্ন করার জন্য 02-44-813-267 থেকে 70 পর্যন্ত এবং 02-44-813-277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন। ঘোষণাটি শুনলেন।
1: 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন। এক বছর এবং তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 MHz, FM 106 MHz এবং FM 102 MHz-এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

game with Australians.

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোনিন অনুষ্ঠান এসো গড়ে ছোট পরিবার রয়েছে বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বা রয়েছে সন্ধ্যে 7:30।
0: রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 1448 হিজরি 2026 খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান রাত 10:30। এছাড়াও এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয়, নবীজির আদর্শে আমাদের জীবন ও সমাজ, সঞ্চালনে ফারহান আহমদ।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক আচার অনুষ্ঠানের নাম নয়, বরং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তির বার্তা নিয়ে আসা এক পূর্ণাঙ্গ জীবন বিধান। আর সেই বিধানের বাস্তব ও শ্রেষ্ঠতম রূপায়ণ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুপম চরিত্র, ইনসাফ ও মহান আদর্শের উপর ভিত্তি করেই জাহিলিয়াতের যুগের চরম অবক্ষয় নিমজ্জিত একটি সমাজ বিশ্বের বুকে শ্রেষ্ঠতম শান্তিময় সমাজে রূপান্তরিত হয়েছিল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে স্পষ্ট সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আল্লাহর রসুলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বর্তমান যুগে যখন আমাদের সমাজ চরম অবক্ষয় নিমজ্জিত, পারস্পরিক হিংসা, বিদ্বেষ, অন্যায় ও নৈতিক সংকটে জর্জরিত, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরা সকলের জন্য অপরিহার্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের মূল উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে সহিহ হাদিসে বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আমি সর্বোত্তম ও সুন্দর চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনাদর্শ কিভাবে আমরা আমাদের জীবনে ও সমাজে প্রতিষ্ঠা করতে পারি, সেই বিষয়ে আলোচনা করার জন্যই আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে, নববী আদর্শে আমাদের জীবন ও সমাজ। সেই বিষয়ে কোরআন ও সুন্নার আলোকে দিক নির্দেশনা প্রদান করতে এবং শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দানে আমাদের স্টুডিওতে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা শাহ ওয়ালিউল্লাহ, খতিব সোবহানবাগ মসজিদ কমপ্লেক্স ঢাকা। মোহতারামকে আমাদের স্টুডিওতে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আপনাদেরকে সরাসরি ফোন ইন পর্বে যুক্ত করার আগে আমরা জেনে নিতে চাই কোরআন সুন্নাত আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্ব। মান্নবুল আলামিন আল্লাহ তাআলা সূরা আল কলামের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র তার অনুসারীদের জন্য নয়, বরং পূর্ণ সমগ্র বিশ্বজগতের জন্যই রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আপনাকে প্রেরণ করা হয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, আমাদের পারিবারিক আচরণ কেমন হওয়া উচিত, আমাদের সামাজিক আচরণ কেমন হওয়া উচিত, আমাদের দুর্বল অসহায়দের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, প্রতিটি বিষয় শিখিয়ে গিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা অপরিহার্য। মান্নবুল আলামিন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, অর্থাৎ হে আল্লাহ, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই বিষয়ে আমরা আজকে বিশদ দিক নির্দেশনা এবং কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন আলোচনা আমরা শুনব। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি টেলিফোন নম্বর রয়েছে, আমি নম্বরটি বলছি 01553841500, আমি নম্বরটি আবারও বলছি 0155384100। এই নম্বরে আপনারা আমাদেরকে ফোন করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের উপর যে কোনো প্রশ্ন করতে পারবেন। তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন এবং আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তার আগে আমরা আজকে চলে যাচ্ছি সরাসরি প্রারম্ভিক আলোচনায়। মহতারাম, আমাদের আজকের যে বিষয়, এই বিষয়ে যে নববী আদর্শ আমাদের জীবন ও সমাজে সমাজ আমরা কীভাবে প্রতিষ্ঠা করব, এই নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
3: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ, আকুলু বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন, এরই মধ্যে আমরা কোরআনে কারীমের আয়াত থেকে তা শুনেছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে তিনি বলেছেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস দাবি করতেন। এক নম্বর তিনি বলতেন, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। দুই নম্বর তিনি দাবি করতেন, বুইতু মুআল্লিমা, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাই আমরা ন্যাচারালি মনে করি যিনি পাঠ্যপুস্তক পড়ান অথবা ক্লাসরুমে পাঠ্যপুস্তকের উপরে পাঠ দান করেন তাকেই বলে শিক্ষক। না, শিক্ষক মানে যিনি নিজেই পাঠ্যপুস্তক, যার চেহারা পাঠ্যপুস্তক, যার চালচলন পাঠ্যপুস্তক, যার কথাবার্তা পাঠ্যপুস্তক, তাকে বলে শিক্ষক। তো আসলে এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ এবং পূর্ণাঙ্গ, নিখুঁত পূর্ণাঙ্গ আদর্শ শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবন পুরোটাই আমাদের জন্য আদর্শ। আর হ্যাঁ, যখন পারিবারিক জীবনের কথা বলবেন তাহলে তো এটা সুস্পষ্ট, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবীর অনুসরণ। আর পারিবারিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন সন্তান ছিলেন, তিনি তার পিতামাতা ছিলেন, তিনি তার চাচার পরিবারে লালিত পালিত হয়েছেন, তার দাদা তাকে ভালোবেসেছেন, কিন্তু হ্যাঁ, তার পরবর্তীতে তিনি নিজেও স্বামী হয়েছেন, তিনি পিতা হয়েছেন, শুধু তাই না, তিনি নানা হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক, আমাদের পারিবারিক জীবনে যে কয়টা ধাপ একজন মানুষের জীবনে হয় সবগুলো রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কারণ তিনি তার কন্যাদেরকে বিবাহ দিয়েছেন, তিনি শ্বশুরও হয়েছেন, আর তার কন্যাদের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের বিখ্যাত ঘটনা নাম আমরা জানি, যদিও আমরা অনেকেই কেবল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরদাহুমা তাদের নামই কেবল হয়তো অনেকে জানি, কিন্তু এটা ভুললে চলবে না যে হাসান এবং হুসাইনের তৃতীয় আরেকজন ভাই ছিল, তার নাম ছিল মহসিন। এবং হাসান হুসাইন মহসিন তারা পাঁচ ভাই বোন ছিলেন, তিন ভাই দুই বোন, অর্থাৎ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দম্পতির পাঁচ সন্তান ছিলেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরেকজন বিখ্যাত নাতনি ছিলেন, যার নাম ছিল উমামা। উমামার ব্যাপারে অনেক গল্প হাদিস শরীফে রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে, এমনকি সংসার করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয়তম স্ত্রী আমাদের মাগনকে সাংসারিক কাজেও সহযোগিতা করেছেন। সুতরাং এইসবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি অন্তত একটা হাদিস বলি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময়ে তিনটি জিনিস সাথে নিয়ে ঘুমাতেন, একটা ছিল চিরুনি, দুই নম্বর ছিল সুগন্ধি, তিন নম্বর ছিল পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দিয়ে নিজের মাথার চুল মোবারক, দাড়ি মোবারক আশ্রাতেন। আর হ্যাঁ, তার যে স্ত্রী আমাদের যে মায়ের সাথে তিনি রাতে ঘুমাতেন তার মাথাটাও আশ্রে দিতেন। এখন আমরা যদি এটা প্রশ্ন করি, এই পৃথিবীতে কোটি কোটি মুসলিম নবীজির উম্মত বলে দাবি করি, আমরা কয়জন বলতে পারবো, আমি যদি মানে আমি বিনাধিদায় বলতে পারি, কয়জন বলতে পারবো যে আমি স্ত্রীর মাথার চুল আশ্রে দিয়েছি, বিশ্বনবী দিয়েছেন? শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, আল্লাহর পরে তাবত সৃষ্টির জন্য যিনি রাহমাত, যার ব্যস্ততা এমন ছিল, কোরআন ও আল্লাহ বলছেন ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলায় সাতার কাটার মতো দীর্ঘ কর্মব্যস্ততা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তারপরেও রাতে তিনি আল্লাহর ইবাদত করতেন, আর যে স্ত্রীর সাথে ঘুমাতেন তার মাথার চুলটা আশ্রে দিতেন। আমরা যে সুন্দর পারিবারিক জীবন চাই, নবীজির এতটুকু আদর্শকে আমরা মেনে চলি, আল্লাহ হেদায়েত নসিব করুন,
2: আমিন। জাযাকুমুল্লাহু খাইরান মুহতারামকে, আমরা মুহতারামের কাছে আবারও ফেরত আসব। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের জন্য ফোন করে অপেক্ষা করছেন। তার আগে সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার কিছু বিশেষ অনুরোধ রয়েছে। আমার দেখা যায় যে ফোন ইন করার সময় আপনারা এক একজন অনেকবার লাইনটি পাওয়ার জন্য চেষ্টা করে থাকেন। তো যেহেতু আমরা কথা বলছি নববী আদর্শ নিয়ে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে যে আপনাদের একটি প্রশ্ন থাকুক অথবা দুটি থাকুক অথবা যে কয়টি প্রশ্নই থাকুক, আপনাদের আপনারা যখন একবার সংযোগ পাবেন তখনই আমাদেরকে প্রশ্নগুলো করে ফেলবেন। আপনারা যদি একাধিকবার সংযোগ নেওয়ার চেষ্টা করেন তাহলে অন্যান্য যে সমস্ত শ্রোতারা থাকেন তাহলে তারা প্রশ্ন করা থেকে বঞ্চিত হতে পারেন। যেহেতু আমরা নববী আদর্শ নিয়ে কথা বলছি, আসুন আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হই এবং আমরা অন্যদেরকেও প্রশ্ন করার সুযোগ দিই। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক, যে ফেসবুক লাইভে কমেন্ট করার মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। এবং আপনাদের কাছে আমাদের আরেকটি বিশেষ অনুরোধ, আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমরা অনেক আনন্দিত হব। আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই সরাসরি ফোন ইন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন?
2: জি, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ।
4: জি, আমি মোহাম্মদ খানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা। আমার সঙ্গে আছে আমার সবচেয়ে বড় ভাই হাফেজ নুরুল আমিন সাহেব। আমি দুইটা প্রশ্ন রাখতে চাই।
2: জি জি।
4: একটা প্রশ্ন হচ্ছে, আমরা রাসুলের আদর্শের উপর চলতে চাই বা চলা উচিত, যেতে আল্লাহ রাসুল বলছেন আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর হাতে প্রেরিত কিতাব আল কুরআন এবং আমার সুন্নত। এখন দেখা যায় আমাদের সমাজে আল্লাহর রাসুলের যে সুন্নতটা রেখে গেছে এটা থেকে আমরা অনেক আলেম সমাজে অনেক দূরে চলে গেছে। তাহলে পর এই যে আলেম গুলো দূরে চলে গেছে, ঈদের কাল কিয়ামতের মাঠে কি হবে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি এটা, এই একটা জানার বিষয়ে। আর একটা বিষয়, আমরা আল্লাহর রাসুলের আদর্শ অনুসরণে চলতে হলে আমাদের কি কি কাজ করতে হবে এটা একটু জানাবেন। আর আমাদের যে সুন্নতে যে আমরা পরিকল্পনা চলার চেষ্টা করি, এই চলতে যায় দেখা যায় যে আমাদের অনেক আলিম সমাজ বিভ্রান্তি তৈরি করে, এটা কি হবে একটু জানালে খুশি হতাম।
2: জি, জাযাকুমুল্লাহ খাইরান। আপনি খুবই চমৎকার দুটি প্রশ্ন করেছেন। আপনার দুটি প্রশ্নের উত্তরের জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মহতারাম অতিথি সাহেব হুজুরের কাছে।
1: প্রথম যে প্রশ্নটা করেছেন, যে আপনি হয়তো বলছেন তাদেরকে আলেম, যে তারা সুন্নাহ থেকে অনেক দূরে, তাদের ব্যাপারটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠে অনেক লোকজন নিজেরা দাবি করবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও, কারণ আমার পরে লিমা গাইয়ারা বাদি, আমার পরে তোমরা অনেক কিছুই পাল্টে ফেলেছ, পরিবর্তন করেছ, আমার অনুসরণ ঠিকমতো করনি, সুতরাং দূর হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুহকান বলবেন তখন মাঝখানে পর্দায় ওরা মানে আল্লাহ তাআলার মানে রহমত বঞ্চিত হয়ে দূরে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে হেফাজত করুন, কারণ আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করলে এবং এলমের ন্যূনতম কিছু পেলেও অবশ্যই যথাযথ মেনে চলা হয়। কিন্তু প্রশ্নকারী ভাইকে বলবো যে হ্যাঁ, নিজের ব্যাপারেও সচেতন হওয়া উচিত, আমরাও সবাই মিলে যাতে সুন্নাহ প্রতিপালন করি। আরেকটা প্রশ্ন কি ছিল
2: ওনার? দ্বিতীয়টি প্রশ্ন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হলে কি কি করা লাগবে।
1: প্রথম হলো জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এই জন্য বুখারী বিখ্যাত একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন আল ইলমু ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমাল, কথা এবং কাজের আগে জ্ঞান। আর আল্লাহ তাআলা প্রথম শব্দ ফরজ করেছেন ইকরা, তাই কোরআন এবং সুন্নাহ, হ্যাঁ বিশেষ করে
3: সুন্নতে নববী যদি আপনি আমল করতে চান, প্রথম শর্ত যথাযথ জ্ঞান অর্জন। কারণ সুন্না নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কারণ যখন থেকে সুন্না সংরক্ষণ, সংকলন এবং হেফাজত করা শুরু হয়, তখন কিছু দুষ্ট লোকজন এর মধ্যে অন্যায়ভাবে ফেব্রিকেটেড কিছু জিনিসও ঢুকানোর চেষ্টা করেছে। তাই জানতে হবে প্রথম, এবং বিশেষ করে জানতে হবে কোনগুলা বিশুদ্ধ সুন্না, তার উপরে আমল করতে হবে।
2: জি, আরেকটা প্রশ্ন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার ক্ষেত্রে অনেক হচ্ছে বিভ্রান্তি তৈরি করে, হয়তো আমাদের সমাজে যে
3: আমি কথাটা বলেছি, বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কারণ সুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন পদ্ধতি চারটি জিনিসের সমন্বয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, দুই নম্বর পবিত্র কাজ, তিন নম্বর পবিত্র সমর্থন, চতুর্থ পবিত্র গুণাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী, চারটি জিনিসকে একত্রে হাদিসও বলে আবার সুন্নাও বলে। এই চারটি জিনিসের মধ্যে যেগুলো প্রমাণিত সনদ এবং মতন, এগুলো হলো আরবি টার্মোনোলজি। সনদ মানে ব্যক্তিদের ধারাবাহিকতা, যারা হাদিসটি বর্ণনা করেছেন তার মধ্যে যাতে সত্যবাদিতায় এবং বিশ্বস্ততায় আমানতদারিতায় যথাযথ এমন ব্যক্তিরা রয়েছেন প্রমাণিত হয়। তাই ব্যক্তির পরম্পরকতায় যখন একেবারে আদালা হেফজ এই সবগুলো দাপ্ত এগুলার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণিত হয় সনদ, দুই নম্বর মূল বক্তব্যটাকে বলে মতন টেক্সট, এটাও যখন কোরআন এর আল কোরআন আল করিমের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বৈপরীত্য নয় বরং সঠিক, তাই এটাকে মতনটাও বিশুদ্ধ হওয়া চাই। সনদ এবং মতন দুইটাই যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই। বিভ্রান্তি তখনই হয় যখন কেউ সনদ জানেন না, ভুল সনদে অথবা মতনটা সঠিক নয় ভুল কথা শুরু করেন, তখন মিথ্যা কথা, ভুল কথা, শোনা শোনা কথা, উল্টাপাল্টা দ্বারা বিভ্রান্তি তৈরি হয়। আর এই বিভ্রান্তি থেকে মুক্তির জন্যই কেবল শিক্ষা প্রথম ফরজ। আল্লাহ রাসূল বলেছেন পড়ো, আল্লাহ বলেছেন ফাআলাম, আগে জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
2: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। ফারুক মুঘল সাহেব যুক্ত আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে, বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ বাইজি, বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমেনা খাতুন, খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জুলফিকার গাজী। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়া আলাইকুম আসসালাম। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। জি
5: আমি মোহাম্মদ মুক্তাদার বড়খলা পাংশার আঙ্গার।
2: জি
5: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
2: জি মোহতারাম আপনার প্রশ্নটি করুন।
5: আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি মানে আপনারা হুজুর সাহেব উত্তর পেয়ে সঠে সঠে অনেক সেটা একটা লাইন পায়।
2: জি সম্মানিত শ্রোতা আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আপনি যদি আরেকবার একটু করতেন। জি সম্মানিত শ্রোতা আপনি কি মাজারের কথা জিজ্ঞেস করেছেন? জি সম্মানিত শ্রোতা আমরা আপনার প্রশ্নটি স্পষ্ট করে বুঝতে পারিনি, আপনি কি মাজারের কথা জিজ্ঞেস করেছেন? জি জি আপনার প্রশ্নটি আরেকবার একটু করুন আমাদেরকে কষ্ট করে।
5: আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে বলছেন
2: জি
5: যে আমরা যে নামাজে দাঁড়ায় কি হয় হাত পাতে লাগে বুকের উপরে,
2: জি
5: আবার কি হয় তাতে নাই কি কেন কোন যে সঠিক হবে এটা কি হুজুর বলছেন?
2: জি আচ্ছা আচ্ছা আচ্ছা জি জাযাকুমুল্লাহ খায়রান। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমরা চলে যাচ্ছি মোহতারাম হুজুরের কাছে।
3: জি সালাতে হাত বাঁধা কোথায় রাখবে? জি এটাই তো সালাতে তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধার তিনটি জায়গা সুন্নাহ দ্বারা প্রমাণিত।
2: জি,
3: এর একটা হলো এই নাভির উপরে,
2: জি
3: একবারে সরাসরি নাভির উপরে, একটা হলো নাভির নিচে তাহতা সুররা, আর একটা হলো এই মানে পেট এবং বুকের মাঝখানে।
2: জি,
3: এই তিনটাই বিশুদ্ধ, এর যে কোনো এক জায় হাত পাতলেই হবে।
2: জি, জাযাকুমুল্লাহ খাইরান। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: সমাজে বিভ্রান্তি করার সুযোগ নাই, ঠিক আছে, কিন্তু আমরা যে আমরা যারা সাধারণ মানুষ,
2: জি জি,
6: সমাজে বিভ্রান্তি সৃষ্টি করি না,
2: সম্মানিত শ্রোতা আপনার নাম বলে প্রশ্নটি করুন।
7: আমার নাম বিলাল।
2: জি,
7: আমি কথা বলছি
2: আজকের বিষয় হচ্ছে নবীজির নববী আদর্শে আমাদের জীবন ও সমাজ। এই ব্যাপারে আপনার কোন প্রশ্ন থাকলে আপনি প্রশ্নটি করতে পারেন। জি, সম্মানিত শ্রোতা আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আপনি যদি আরেকবার একটু কষ্ট করে প্রশ্নটি করতেন।
7: আমরা যে বিশ্ব নবীর আদর্শ নিয়ে যে কথা বলছি,
2: জি,
7: সেটা হচ্ছে যে আদর্শ যে আমরা দেখা গেছে অনেক অনেক মানে মিলাদ মিলাদ মিলাদ নিয়ে যে কথা হয়, যে মিলাদ যে বিষয়টা অনেকেই বলে বলে যে তারা নাকি মানে মিলাদ না করলে নাকি সেটা বেদাত, মানে এটা অনেক কিছু বলে, সেটার জন্য মানে কিছু বলবেন আপনারা।
2: জি, জাযাকুমুল্লাহ খাইরান আপনার প্রশ্নটির জন্য। আপনার প্রশ্নটির উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতিথি সাহেব হুজুরের কাছে। যে ওনার প্রশ্নটি এমন ছিল যে মিলাদটা কি বিদাত নাকি না, এটা আসলে কি?
3: এখন ব্যাপার হলো মিলাদ আরবি শব্দ, এর অর্থ হলো জন্মগ্রহণ অথবা জন্ম সংক্রান্ত বিষয় আলোচনা করা।
2: জি,
3: এখন আমাদের সমাজে মিলাদ কখন হয়? যখন কারো কোনো জন্ম হলো অথবা কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আনন্দ বেদনা এগুলার সময়ে বলে মিলাদ। মিলাদ বলে একসাথে কিছু লোকজন একত্রিত হয়ে হয়তো দুরুদ শরীফ একসাথে পড়ে অথবা কিছু নাত অথবা কিছু কবিতা পড়ে, তারপরে সবাই একসাথে দোয়া করে, তারপরে হয়তো মিষ্টি টিষ্টি খায়, এটার নাম আমাদের সমাজে প্রচলিত মিলাদ। এখন প্রশ্ন হলো কেউ আনন্দিত হলে অথবা বিপদে পড়লে অথবা কারো কোনো প্রয়োজন কোনো ব্যাপার হলে কেউ অসুস্থ হলে যদি দোয়ার আয়োজনের নাম মিলাদ করে এই প্রক্রিয়ায় সাহাবায়ে কেরাম করে থাকেন তাহলে অবশ্যই আমরা করব, তাবেঈনগণ করে থাকেন আমরা করব, আতবা তাবেঈন করে থাকেন আমরা করব, কিন্তু আমাদের সোসাইটিতে মিলাদ বলে যে আয়োজন আমরা করি এর প্রমাণ সোনালি যুগে পাওয়া যায় না, না, না।
2: জি,
3: আর এই জন্যেই আমাদের যে প্রক্রিয়াটা এবং যে ঘটনাগুলোর সাথে মিলিয়ে মিলাদের আয়োজন আমরা করি, হয়তো কেউ নতুন ঘর বানিয়েছে উদ্বোধন করবে বলে মিলাদ, কেউ বিপদে পড়েছে অসুস্থ হয়েছে বলে মিলাদ, কেউ পরীক্ষা দেবে বলে মিলাদ, এই ধরনের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা মিলাদ বলি এবং যে আয়োজন করি এবং যে অনুষ্ঠানগুলো করি এগুলার আদর্শ অতীতে পাওয়া যায় না, এই জন্যেই মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন এটা বিদআত। মূলত হলো যে কোনো সময়ে ব্যক্তি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করে, জন্ম সংশ্লিষ্ট ঘটনা নিয়ে আলোচনা করে, নিঃসন্দেহে নবীজিকে জানা হলো আর বিশ্বনবীকে জানতে আল্লাহ আদেশ করেছেন। আর নবীজি সাল্লামকে যারা জানেন, আল্লাহ বলছেন আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, সূরাতুল মুমিনুনের 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অনেকে তার রসুলকে জানবে না, নাকি অস্বীকার করবে। তাই রসুল্লাহ সাল্লামকে জানার জন্য তার জন্ম পূর্ব, কারণ তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার মিনিমাম 550 বছর আগে তার নাম সহ সুসংবাদ দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম। তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার মিনিমাম 3500 বছর আগে তার জন্য কাবাগর পুনর্নির্মাণের মতো শ্রেষ্ঠ কাজ করে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাসসালাম দোয়া করেছেন। শুধু তাই না, রসুল্লাহ সাল্লামের পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে ধারাবাহিক ভাবে প্রায় 500 বছর ধারাবাহিক ঘটনা ঘটেছে। এমনকি তিনি জন্মগ্রহণ করার 51 দিন বা 40 দিন আগে পৃথিবীতে আরেকটা ঘটনা ঘটেছে, যে আব্রাহার হাতির বাহিনীকে অকল্পনীয়ভাবে পাখির মুখে বহন করা বিশেষ পাথর দিয়ে আল্লাহ জাবর কাটা বানিয়ে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরটা হলো আমুল ফিল, এবং আল্লাহ এটাকে চিরন্তন করে এটা সূরা নাযিল করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, জন্ম পূর্ববর্তী এমনকি জন্মের পরে এই সবগুলো ঘটনা আমাদের জানতে হবে। কিন্তু আমরা যেভাবে বিপদে পড়ে বাড়িঘর দোকান উদ্বোধনে মিলাদ বলে যা আয়োজন করি, এগুলা অতীতে প্রমাণ নাই। আল্লাহ হেদায়েত নসিব করুন।
2: আমিন। জাজাকুমুল্লাহ খায়রান মুহতারামকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আমাদের আজকের আলোচ্য বিষয় নববী আদর্শ, কিভাবে আমরা আমাদের জীবন ও সমাজে প্রতিষ্ঠা করতে পারি, সেই বিষয়ে আলোচনা করছেন আমাদের সোহানবাগ মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা শাহ ওয়ালিবুল্লাহ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
8: আমি মোহাম্মদ কামাল হোসেন গ্রাম শিরলি কমপ্লেক্স থেকে গ্রাম
2: বলছি। জি জি,
8: আসলে আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা অনেকটা হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে সমাজ, বর্তমান যে সমাজ ব্যবস্থা, এটা কি আসলে নবীজির আদর্শ মোতাবেক চলতে ইচ্ছে কিনা, বা কেমন নবীজির আদর্শ মোতাবেক সমাজটা কিভাবে চলতে পারে,
2: আমাদের
1: কাছে সুস্পষ্ট প্রমাণিত ব্যাপারটা এমন না কেবল থিওরি, বরং প্র্যাকটিক্যালি বাস্তবতাও ছিল। অন্ধকার যুগ, অর্থাৎ আজ থেকে 1450 বছর আগে আয়াম আল জাহিলিয়া, আমরা যেটাকে বলি অন্ধকার যুগ, ব্যাপারটা এমন ছিল না যে ওখানে সকালে সূর্যের উদয় হতো না, ওখানে পূর্ণিমার চাঁদ উঠত না। না, সূর্যের উদয় হতো, অস্ত যেত, পূর্ণিমার চাঁদও আসত, সূর্যের আলো চাঁদের কিরণ সবই ছিল। তারপরেও সমাজটাকে বলা হতো অন্ধকার, যুগটা ছিল অন্ধকার। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার 13 বছরের জীবনে জনবল তৈরি করে মদিনায় হিজরত করেই সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এমন ব্যাপারটা এই না যে অন্য ধর্মের লোকজনকে খেদায় দিলেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইনরিটির প্রতিনিধি হয়ে মদিনায় তৎকালীন ইয়াসরিবকে মদিনা বলে রাষ্ট্র হিসেবে, রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, মিসাক আল মদিনা, চার্টার অফ মদিনা বা মদিনার সনদের অধীনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনু আফফান, আলী ইবনে আবি তালিব এবং হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জন ধারাবাহিকভাবে এই খিলাফা আলা মিনহাজিন নবুওয়া কন্টিনিউ করেছেন। অর্ধেকটা পৃথিবী শাসিত হয়েছে নববী আদর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অনুকূলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহির আদর্শের ভিত্তিতে ভালোবাসা, সৌহার্দ্য, রহমতের বাস্তবতায় পৃথিবী দেখেছে। যেমন কি এটা কন্টিনিউ হয়েছে অনেক বছর, কোথাও কোথাও ছন্দ পতন হয়েছে, এখন আমাদের হচ্ছে না। এটা আমাদের জন্য বেদনার, আমাদের জন্য কষ্টের, কিন্তু হচ্ছে না কেন? কারণ আমরা নিজেরাই দোষ, আমাদের নিজেদেরকেই দিতে হবে।
3: আমরা যারা কথা বলছি, আমরা যারা বুঝি, আমরা কেন শুরু করি না? এবং নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কতটুকু সত্য বলি, আমি কতটুকু ন্যায় আর কল্যাণের উপরে থাকি, আমি কতটুকু জানার চেষ্টা করি। তাই প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন রাইয়াতি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই যদি আমরা সেলফ অ্যাসেসমেন্ট, প্রত্যেক ব্যক্তি নিজেকে আদর্শ হিসেবে সুন্নতে নবীর ধারণ এবং বাস্তবায়নে সজাগ আর সচেতন হই, অবশ্যই পাল্টে যাবে সমাজ। এবং এটাই আমাদের আহ্বান, আর এই আহ্বানটা পৌঁছে দেওয়ার জন্য রেডিও বাংলাদেশের আয়োজন।
2: জাযাকুমুল্লাহ খায়রুল মুতাআম্মিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সুপ্রস্তুতা বিন্দু, আমরা চলে যেতে চাই এখন আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি মোহতারাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি মোহতারাম, আপনার প্রশ্নটি শুনতে পাচ্ছি না, আপনি একটু আপনার হ্যান্ডসেটের একটু কাছে গিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। জি জি সম্মানিত শ্রোতা, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আপনার যেই হ্যান্ডসেট থেকে কথা বলছেন সেটার একটু কাছে গিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। অত্যন্ত দুঃখিত সম্মানিত শ্রোতা, ফোন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। জি জি মোহতারাম, আপনার মোহতারাম, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, সংযোগ হয়তো একটু অসুবিধা করেছে, আপনার প্রশ্নটি আরেকবার একটু করুন।
9: আমি আবার বলছি, হ্যালো।
2: জি
9: আমি বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দর্শন করতে বলেছেন ইসলামের দৃষ্টিতে এবং কি কি আদেশ দিয়েছেন ইসলামের পক্ষে কাজ করার জন্য, আমি জানতে চাচ্ছি।
2: জি জাযাকুমুল্লাহ খায়রান আপনার প্রশ্নটি করার জন্য, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতীত সাহেবের কাছে। ওনার প্রশ্নটি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দৃষ্টিতে কি কি বর্জন করতে বলেছেন এবং কি কি আদেশ দিয়েছেন।
3: প্রথমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্জন করতে বলেছেন জাহিলিয়াতের সকল নিদর্শন, এবং আল্লাহ তাআলা হারাম করেছেন এমন জিনিস, আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন, শরিয়া যা নিষিদ্ধ করেছে, পাশাপাশি অন্ধকার যুগের সকল ঐতিহ্য বর্জন করতে নবীজি সাল্লাম নিষেধ করেছেন, আর গ্রহণ করতে বলেছেন আল্লাহ যা আদেশ করেছেন, প্রত্যেকটি আল্লাহর নির্দেশ। যদিও আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছেন তিনিও যাতে আদেশ করেন, তাই আল্লাহ যা আদেশ করেছেন, নবীজি যা আদেশ করেছেন তা আমরা গ্রহণ করব, আল্লাহ যা নিষেধ করেছেন, নবীজি যা নিষেধ করেছেন তা থেকে আমরা বেঁচে থাকব। আর বিশেষ করে অন্ধকার যুগের কোনো ঐতিহ্য যাতে মুসলিমদের মধ্যে না থাকে, বিশেষ করে দুইটি সম্প্রদায়। আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেক সালাতে পড়ি, এখানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, ও আল্লাহ তাদের পথে নয় যাদের উপর তুমি গজব আরোপ করেছ, যারা গজবে নিপতিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো ইহুদি, আর দাল্লিন মানে খ্রিস্টান। আল্লাহ তাআলা স্পষ্ট করে তাই সতর্ক করেছেন, ইহুদিদের কোনো আদর্শ আমাদের মধ্যে থাকতে পারবে না, ইহুদিদের সকল বিষয়াশয় থেকে সাবধান থাকতে হবে, কারণ এটা অভিশপ্ত জাতি, আর খ্রিস্টানরা হলো বিভ্রান্ত, এদের থেকে ইহুদ এবং খ্রিস্টানদের থেকে সতর্ক থাকতে হবে মুসলমানদের।
2: জাযাকুমুল্লাহ খায়রান। আমরা দেখতে পাচ্ছি যে নাটোর থেকে শহীদুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, তিনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি পড়ছি। সহিহ হাদিস আর নকল বা জাল হাদিস সম্পর্কে জানতে চাই, আমরা যারা ইসলামী জ্ঞান কম বা কম শিক্ষিত বা অশিক্ষিত তারা বুঝবো কিভাবে কোনটা আসল হাদিস আর কোনটা জাল, যেখানে আলেমগণের মাঝেই সহিহ ও জাল হাদিস নিয়ে বহু মতবিরোধ দেখা যায়।
3: প্রথম কথা হলো সহি এবং জাল নিয়ে বহু মতবিরোধ কথাটা সঠিক নয়, কারণ এলমে হাদিস এটা একটা শাস্ত্র, ওই বিষয়ে যারা এক্সপার্ট তারা এই ব্যাপারে কথা বলেছেন। হাদিস বিশুদ্ধ হওয়ার ব্যাপারটা আইন দ্বারা সুস্পষ্ট, উসুল দ্বারা সুস্পষ্ট, এবং কোন হাদিসটা ফেব্রিকেটেড বা জাল এটাও সুস্পষ্ট। তাই জাল হাদিস আর বিশুদ্ধ হাদিসের ব্যাপারে মতানৈক্য এমন নাই যা প্রশ্নকারী যেভাবে বলেছেন, এটাও তিনি শুনেই বলেছেন। আমরা বিনীত অনুরোধ করব এই ক্ষেত্রে প্রচলিত জাল হাদিসের অনেক কিতাব রয়েছে, এগুলো একটু প্রচলিত জাল হাদিস যেগুলো আসলে কখনো হাদিস না, এগুলো একটু দেখে সতর্ক হয়ে যাওয়া। এবং এর উপরে অতীত থেকে প্রায় হাজার বছর থেকে উলামারা কাজ করেছেন, বাংলা ভাষায়ও আছে। আর বিশুদ্ধ হাদিসটাও সুস্পষ্ট আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ হাদিসের কিতাব, যদিও এই পৃথিবীতে সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের কিতাব সংকলন করেছিলেন মালিকি মাজহাব, যার নামের সাথে সংযুক্ত ইমাম মালিক বিন আনাস, যিনি মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, যাকে বলা হয় ইমাম উদারিল হিজরা, তিনিই সর্বপ্রথম মুয়াত্তা ইমাম মালিক। এটি ছিল পৃথিবীর প্রথম বিখ্যাত বিশুদ্ধ হাদিসের সংকলন, যদিও বুখারী মুসলিম নাসাই তিরমিজি বা আরও অনেকগুলো বিশুদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো বিশুদ্ধ হাদিসের কিতাবকে একত্র করে আমাদের বিগত শতাব্দীতে অর্থাৎ 10-11 বছর আগে পৃথিবী থেকে বিদায় নেন শেখ আল আজামি, যিনি মানে মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি একত্রে মানে সংকলন করেছেন প্রায় 12 খণ্ডে সকল বিশুদ্ধ হাদিস একত্রে, মানে আলহামদুলিল্লাহ এটা এখন পাওয়া যায় আল জামিউল কামিল লিল হাদিস সহিহ শামিল, আল জামিউল কামিল লিল হাদিস সহিহ শামিল জিয়াউর রহমান আল আজামি সংকলন করেছেন, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রধান ছিলেন, যাকে বাদশাহ ফাহাদ সৌদি আরবের মানে মানে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করেছেন। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা বলছি বিশুদ্ধ হাদিস একেবারে সুস্পষ্ট, আর ফেব্রিকেটেড বা মৌজু বা জাল হাদিসটাও সুস্পষ্ট, এটা নিয়ে বিতর্ক নাই।
10: মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন মেহেদী হাসান মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
11: আলাইকুম আসসালাম।
10: জি ওয়া আলাইকুম আসসালাম। জি সম্মানিত শ্রোতা, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারছি না, আরেকবার একটু প্রশ্নটি বলুন। জি জি জি, সম্মানিত শ্রোতা আমরা আপনার কথাটি শুনতে পাচ্ছি না, আপনি যদি জি জি জি এখন বলতে পারেন।
11: জি আমার প্রশ্নটি হচ্ছে যে বিলাদ যে বিষয়টা আমি মানে উত্তরটা ভালো করে পাই নাই।
10: জি
11: সেটা হচ্ছে যে অনেকে বলে যে তারা তারা করলে যারা যাওয়ার আরো কি বললে অনেকেই বলে যে তারা করলে না।

0: মিলাদ ঘটনার সাথে জড়িত করে মানুষ দোয়ার জন্য করে, আর এখানে যা করা হয় এর মধ্যে হয়তো কেউ কেউ দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চায়। তো আমাদের সোসাইটিতে কিছু আলেম এটা করেন সত্য, কিন্তু আবেগ দিয়ে জানা উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম করি প্রত্যেক নামাজে আত্তাহিয়াতুর মধ্যে। আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে সালাম প্রত্যেক আত্তাহিয়াতু পড়তে আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছি, এটা কি আমরা বসে দেই না দাঁড়িয়ে দেই?
1: বসে দিই।
0: সুতরাং যদি কেউ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতে গেলে দাঁড়াতেই হবে, তাহলে প্রত্যেক নামাজে বসে দিচ্ছে, এটা কি ভুল হচ্ছে? নবীজি ভাবে শিখিয়ে গিয়েছে। তাই আমরা বলতে চাই মূলত এটা একটা গোলক ধাঁধা, আর এই যে পদ্ধতিতে মিলাদ আমাদের সমাজে প্রচলিত তার নমুনা সোনালি যুগে পাওয়া যায়।
1: জি, জাজাকুমুল্লাহ খায়রুল মুতাআম্মিকে। সুপ্রিয় শ্রোতা মিত্র, দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠান থেকে আমরা এটাই জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে, কাজে, কথায়, লেনদেনে, পারিবারিক এবং সামাজিক আচরণে প্রতিফলিত করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের সম্মানিত বিশেষজ্ঞ অতিথি সাহেব, হুজুরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং কৃতজ্ঞতা প্রিয় শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কুরআন হাদিসের আলোকে ফোনের অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ফরহান আহমেদ, প্রকৌশল নির্দেশনায় রাস্তান আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুহদ হোসেন সরকার। বাংলাদেশ বেটে ঢাকা, একটু পরে শুনবেন বাংলা।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU-র সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রেই ফিরিয়ে আনেননি, সংসদীয় গণতন্ত্র এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান

0: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শের-ই-বাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেয়া পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৪ বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও ১২ জনেরও বেশি লোক আহত হয়েছে। টানা ষষ্ঠ দিন ধরে দেশটির রাজধানীর উপর হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষ জানায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সূচনা ব্যানার্জি। শিল্পীর কণ্ঠে প্রথমেই শুনব তুমি রবে কিনা রবে, মনে রবে কিনা রবে আমারে।

সুজনা ব্যানার্জির কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন আমি বহু বাসনায় প্রাণ পণে যাই।

0: সূচনা ব্যানার্জির কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আমি আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী আব্দুর রউফ, গানের কথা এবং সুর করেছেন কানাই লাল শীল।

আমার মন যে মাতাল হয় আর ভ্রমর হয় আকুল, দেখা তোমার মেঘ বরণ খুপায় গুজা ফুল, আমার মন যে মাতাল হয় আর ভ্রমর।

0: পরপর দুখানে এই পল্লিগীতি শুনলেন শিল্পী ছিলেন আব্দুর রউফ।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

প্রিয়শ্রোতা, ফ্যামিলি গার্ডের গান শুনলেন। ছেলে মেয়ে বিভেদ নাই, সবাই ছোট শিক্ষা চাই। জাতীয় উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, এবং দেশের প্রতি আনুগত্য থাকে সেভাবেই তাদেরকে গড়ে তোলা। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আমার আপনার সকলের, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 1981 সালের একদল বিপদকামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শের-ই-বাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয়

গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল সরকার কেন্দ্রিক নয়, এটি উভয় দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। প্রতিবেশীর স্বার্থ রক্ষা ও পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশেরই দায়িত্ব। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার সম্পর্ক এবং মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: প্রিয় শ্রোতা, এখনকার দিনের মহিলারা আগের দিনের চেয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে গর্ভবতী মা এবং প্রসূতির যত্নের ব্যাপারে। পরিবার সদস্যরা যেমন সচেতন, অন্যান্যরাও আজকাল নানা তথ্যের আলোকে সচেতন হয়েছেন, অনেক ঝুঁকিকে এড়াতে পারছেন। আজকে বিষয় নির্বাচন করা হয়েছে গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনায় আজকে আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্বকে। পরিচয় করে দিই, রয়েছেন ডাক্তার ইরশাদ জাহান, গাইনী বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্ত্রী এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। রয়েছেন ডাক্তার নূরনাহার বেগম, লাইন ডিরেক্টর, সিসিএসডিপি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আর রয়েছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রিয় শ্রোতা, আমরা বলেছি যে গর্ভবতী মা এবং প্রসূতি মায়ের যত্নের ব্যাপারে পরিবারের সদস্যরা সচেতন, এমনকি মা নিজেও সচেতন। সেই আলোকে বিষয়টা গুরুত্ব নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্নের ব্যাপারে সচেতনতা প্রয়োজন, এই গুরুত্ব নিয়ে প্রথমে জানতে চাই ডাক্তার নূরনাহার বেগম।
2: গর্ভবতী মায়ের যত্ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিবারে অনাগত যে সন্তান আসছে, সেই সন্তানের জন্য আমরা সবাই, কিন্তু ওই পরিবারের প্রত্যেকটি ব্যক্তি আনন্দে থাকেন বা তারা একটা ভবিষ্যতে সুন্দর একটি সন্তান আসবে পরিবারে, এই জন্য সবাই উৎসুক থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সন্তানটিকে সুন্দরভাবে পৃথিবীতে নিয়ে আসতে হলে তার মায়ের যে যত্নগুলো দরকার, মাকে যেভাবে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখার ব্যবস্থা করা দরকার, সেটা অনেকেই চিন্তা করেন না। এবং এর ফলে কিন্তু দেখা যায় যে অনেক সুযোগ সুবিধা থাকলেও অনেক পরিবারেই একজন মা সুস্থভাবে সেই সন্তানকে জন্ম দিতে পারেন না বা সন্তানকে বড় করতে পারেন না বা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। দেখা যায় অনেক সময় সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণের পরেও মা অসুস্থ হয়ে যান, বাচ্চাকে দেখলে বিভিন্ন ধরনের মানসিকতার মানে খারাপ মানসিকতা বা কখনো কখনো বাচ্চাকে দেখে বিরক্ত হয়ে যান মা। এগুলো কিন্তু এক একটা অসুস্থতা বা এক একটা খারাপ অবস্থা। তো এই খারাপ অবস্থাগুলো যেন না হয়, মা যেন সুন্দরভাবে তার সন্তানকে তার গর্ভে লালন করতে পারেন, এর জন্য আমাদের পরিবারের তার সবচেয়ে প্রথম যে দায়িত্ববান ব্যক্তি আমরা মনে করি সেটা হলো তার স্বামী। তার স্বামীকে যত্নবান হতে হবে, পরিবারের তার আশেপাশে আরও যারা আছেন, মা, শাশুড়ি, ননদ, বোন, খালা, যারাই থাকুন না কেন, অফিসে তার কর্মক্ষেত্র যদি থাকে সেখানে, সব জায়গাতে তাকে সকলের উচিত সাহায্যের দৃষ্টিতে তাকে দেখা এবং তাকে যত রকমের সম্ভব তাকে সাহায্য করা। তাহলে আমরা একটা সুন্দর সন্তান পাবো, যে সন্তান দেশের জন্য মঙ্গলজনক হবে এবং আমাদের উপকারে লাগবে।
1: ধন্যবাদ। এত কিছু পরও দেখা যায় যে পরিবারের সদস্যদের মতামত নিয়েই প্রসব কার্য যদি ঘরে সম্পন্ন করতে চান এবং ঘরে যে সম্পন্ন করা হয় এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকার বারে বারে বলছেন যে সরকারি পর্যায়ে হাসপাতালে এই প্রসব কার্যাদি সম্পন্ন করতে পারলে নিরাপদ থাকা যায়, ঝুঁকিমুক্ত থাকা যায়। এই যে বিষয়টি, ঘরেই প্রসব কার্যাদি সম্পন্ন যেন না করেন, অথবা ঘরে যদি প্রসব কার্যাদি সম্পন্ন করা হয় তাতে কি জটিলতা, কি ঝুঁকি থাকতে পারে? ডাক্তার ইরশাদ জাহান,
3: ধন্যবাদ দেজা ভাই আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমরা বলতে যাচ্ছি, কারণ আমাদের পরিসংখ্যানে দেখা গেছে যে গর্ভকালীন যে পরিচর্যা হয় সেখানে কিন্তু অনেক পেশেন্টই আসেন, যারা অনেক গর্ভবতী নারীরাই কিন্তু গর্ভকালীন পরিচর্যার আওতায় আসেন, যে অন্তত চারবার অ্যান্টিনাটাল কেয়ার হবে, তারা রক্ত পরীক্ষা করবে, তারা আলট্রাসোনোগ্রাম করবে, তারা টিকা দিবে, তারা পরিচর্যার আওতায় আসবে। কিন্তু ডেলিভারির সময় কেন জানি তারা হসপিটাল ডেলিভারিতে আসতে চায় না, হসপিটালে আসতে চায় না, তারা বাড়িতেই প্রসব খুব পছন্দ করে। কিন্তু আমরা চাচ্ছি ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ডেলিভারি, যেখানে কিনা প্রতিটি ডেলিভারি হবে হচ্ছে প্রতিষ্ঠানে, সেটা নর্মাল ডেলিভারি হোক, প্রয়োজনে সিজারিয়ান সেকশন হোক, যেটাই প্রয়োজন হোক সেটি যেন ইনস্টিটিউশনে হয়, তাহলে মা ও শিশু ভালো থাকবে। যেটি হয় আসলে আমাদের, যে বাড়িতে যদি প্রসব কার্যাদি করার জন্য চেষ্টা করে বা চায়, সেই ক্ষেত্রে যে আমাদের যে ট্র্যাডিশনাল দাইরা আছেন তারা হয়তো অনেক সময় কেউ ট্রেনিং প্রাপ্ত কেউ ট্রেনিং প্রাপ্ত না, তারা যখন চেষ্টা করেন তখন তারা ঝুঁকি, যে এই ডেলিভারিটা যে ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ গর্ভ বা ঝুঁকিপূর্ণ ডেলিভারি, এইটা তারা বুঝতে পারেন না, তখন সিদ্ধান্ত বোঝার পরেও হসপিটালে নিতে সিদ্ধান্ত নিতে দেরি হয়। আরেকটি দেরি হয় যে যখন সিদ্ধান্ত নিল কিন্তু তখন যানবাহন পেতে দেরি হয় এবং প্রতিষ্ঠানে পৌঁছাতে দেরি হয় এবং হসপিটালে পৌঁছানোর পরে তখন স্বাস্থ্য সেবা পেতে দেরি হয়। এই থ্রি ডিলের জন্য কিন্তু আমাদের মাতৃ মৃত্যুর হার বেড়ে যায়, শিশু মৃত্যুর হার বেড়ে যায়। এগুলো কিন্তু প্রিভেন্ট হয় যদি কিনা আগে থেকেই ঠিক করা থাকে, যে বার্থ প্ল্যানিং যেটা থাকে, যে জন্মের জন্য যে প্রিপারেশন আছে, সেই প্রস্তুতিমূলক দেখবে যে তারা কোথায় ডেলিভারি করবে, কখন করবে, কোথায় যাবে, কিভাবে যাবে, তারা যানবাহন কিভাবে যাবে, টাকা পয়সা জোগাড় রাখবে এবং রক্তদাতা রেডি থাকবে দুজন। এই ব্যাপারগুলি থাকলে কিন্তু প্রতিষ্ঠানে ডেলিভারির জন্য রোগীরা যাবে এবং মায়েরা সেখানে ডেলিভারি হবে এবং সেখানে অবশ্যই ঝুঁকিপূর্ণ ডেলিভারি হবে এবং মা ও শিশু ভালো থাকবে।
1: ধন্যবাদ। আর একটা বিষয় আমরা আসি যে গর্ভবতী মায়ের যত্ন নেয়া এবং প্রসূতি মায়ের সেবা তার পরিচর্যা সঠিকভাবে যদি হয় এটা একটা বড় ধরনের বিনিয়োগ, কারণ রোগের জটিলতায় অসুস্থতায় তার খরচের বিষয়, মৃত্যুর হার এবং নানাবিধ দিক থেকে জীবনযাপনে আমরা যেটা দেখি সুখ হারিয়ে যায় আর অর্থের দিক থেকে পিছিয়ে যায়। এই বিষয়টা নিয়ে কি ভাবছেন আসমা হাসান?
4: ধন্যবাদ রেজা ভাই। একটি সুস্থ শিশু আগামী দিনের সম্পদ, সেরকম একটি সুস্থ মাও আমাদের জন্য কাম্য। একটা সুস্থ মা একটা বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রসূতি অবস্থায় এবং গর্ভাবস্থায় দুই পর্যায়ে একটা মাকে সুস্থ থাকতে হবে, একটা বাচ্চার সুস্থতার জন্য, বাচ্চাকে বেড়ে তোলার জন্য। এবং এই জন্য যত ধরনের ব্যবস্থা আছে, আমাদের যত প্রচার প্রচারণা বলেন বা আমাদের যা উদ্যোগ বলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলেন, আমরা প্রতিটি পর্যায়ে করে যাচ্ছি। এই যে গর্ভবতীর চেক আপ বলেন, গর্ভ প্রসূতি মায়ের চেক আপ বলেন এবং নবজাতকের পরিচর্যা বলেন এবং তাদের যে বিশ্রাম, যে পরিবারের যে সব বিষয়ে যে একটা সাহায্যের হাত এগিয়ে দেওয়া, সেই বিষয়ে আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য।
1: এবারে আসি যে বিষয়টির গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং নানা দিক চিন্তা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নানা ব্যবস্থা নিয়েছেন, প্রচার প্রচারণার ব্যবস্থা করেছেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এই বিষয়টি নিয়ে, অর্থাৎ গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্নের বিষয়ে? ডাক্তার নুনার বেগম,
2: খুবই ইনফরমেটিভ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা উত্তর জানা আমি মনে করি আমাদের সবার দরকার। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একদম মাঠ পর্যায় থেকে যে ইনস্টিটিউশন বা সেবা কেন্দ্র রয়েছে, আমরা জানি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় যেটি রয়েছে কমিউনিটি ক্লিনিক, এই একদম মাঠ পর্যায় থেকে কিন্তু প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার জন্য স্বল্প পরিসরে কমিউনিটি ক্লিনিকে এবং মোটামুটিভাবে ভালো পরিসরে আমরা ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রগুলিতে ডেলিভারি করার ব্যবস্থা পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে, যাতে একদম মানুষের বেশি দূরে যেতে না হয়, পরিচিত জায়গায় পরিচিত মানুষের কাছে তারা ডেলিভারি করতে পারে এবং চেক আপের সময় যেসব ঝুঁকিপূর্ণ মা আছে তাদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে আরেকটু ভালো পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা জেলা সদর হাসপাতালে বা মা শিশু কল্যাণ কেন্দ্রে প্রেরণ করে তাদেরকে ঝুঁকি বিপদ থেকে যেন আমরা রক্ষা করতে পারি। এবং বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা 100% ডেলিভারি ফ্যাসিলিটিতে হবে, সেক্ষেত্রে সরকার একা একা পারবে সেটা সরকারও আশা করে না বা আমরাও আশা করি না। আমরা চিন্তা করছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ প্রাইভেট যে ক্লিনিকগুলো রয়েছে, হাসপাতালগুলো রয়েছে, সেগুলোও যেন সরকারের পাশাপাশি এই সেবাটির মান উন্নয়নের মাধ্যমে, অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি, আমাদের অনেকেরই ধারণা যে ক্লিনিকে গেলেই সিজারিয়ান সেকশন হয়, কিন্তু একই ডক্টরই কিন্তু সরকারি হাসপাতালেও কাজ করেন, বেসরকারি হাসপাতালেও কাজ করেন। একটি নিয়ম নির্ধারণ বা মনিটরিং এর মাধ্যমে আমরা সেই জায়গাগুলোকে আরেকটু ভালো করতে পারি, আরেকটু কোয়ালিটি সার্ভিস দিতে পারি, যাতে প্রতিটি মা গর্ভাবস্থায় হাসপাতালে যায়, সে যে কোনো হাসপাতালে হোক, যার যেমন সামর্থ্য, যার যেটি কাছে হয়, যে যেখানে স্বাচ্ছন্দ্য ফিল করে, এবং সেখানে সেবা নিয়ে যেন সেই প্রতিষ্ঠানেই ডেলিভারি করার ব্যবস্থা করা হয়। এভাবেই পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে এই ডেলিভারির পাশাপাশি তারা যেন পরবর্তীতে 2-3 বছর আর কোনো সন্তান না নেন, এই জন্য প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার যে ব্যবস্থা রয়েছে সেটিও তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, যেন এই ব্যবস্থা নিয়ে তারা নিজেরা ভালো থাকেন এবং তাদের সন্তানকে ভালো রাখেন।
1: লক্ষ্য করা যায় প্রতিটি পরিবারে আমরা একটা আনন্দের বিষয় লক্ষ্য করি, যখন মা গর্ভবতী হন সুখের একটা আমেজ বয়ে যায় সেই পরিবারে। পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে গর্ভবতী মাকে তার সুষ্ঠ ব্যবস্থাপনার তথ্য জানানো প্রয়োজন, জানাও প্রয়োজন। এই বিষয়ে জানতে চাইব কি কি ব্যবস্থা নেওয়া হয় প্রতিষ্ঠানে গর্ভবতী মার পরিচর্যার জন্য। ডক্টর ইশরাত জাহান,
3: প্রতিষ্ঠানে যেসব ব্যবস্থাগুলি নেওয়া হয়, যে কোনো হসপিটালের আউটডোরে আমরা অ্যান্টিনেটাল চেক আপের ব্যবস্থা করে থাকি, অর্থাৎ গর্ভকালীন পরিচর্যা, এবং সেখানে কোনো জায়গায় রোগীকে কাউন্সেলিং করা হচ্ছে, কোনো জায়গায় কাউন্সেলিং এর মধ্যে রয়েছে যে একটি হচ্ছে যে গর্ভকালীন পরিচর্যার সময়ে আমরা যেসব বিশ্রামের কথা বলি, কিভাবে চলাফেরা করবে, কিভাবে খাবে, কিভাবে থাকবে, সেই ধরনের কাউন্সেলিং, এবং সাথে হচ্ছে গিয়ে আরো দুটো কাউন্সেলিং, একটি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর কাউন্সেলিং, যে প্রসব পরবর্তী সময়ে তারা কি ধরনের পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যাপারে কাউন্সেলিং, এবং আরেকটি হচ্ছে ব্রেস্ট ফিডিং এর কাউন্সেলিং। তো এগুলি কিন্তু গর্ভকালীন সময়ে আমরা ব্যবস্থা করে থাকি এই কাউন্সেলিং গুলো। আরেকটি হচ্ছে যে চেক আপের ব্যবস্থা করা, সেখানে পালস দেখা হয়, ব্লাড প্রেশার দেখা হয় এবং বিভিন্ন টেস্টের কথা লিখে দেওয়া হয় এবং সেটি প্যাথোলজিতে গিয়ে টেস্ট করানো হয়। এবং যেটি হয় যে তাকে যদি আমরা ঝুঁকিপূর্ণ গর্ভ পেয়ে থাকি, যেমন তার ডায়াবেটিস আছে, তার ব্লাড প্রেশার আছে, তার প্রি এক্লামশিয়ার ধরন দেখা যাচ্ছে, সম্ভাবনা দেখা যাচ্ছে, এই ধরনের ঝুঁকিপূর্ণ গর্ভকে আমরা আলাদা করে ফিটো ম্যাটার্নাল ইউনিট বা সেইভাবে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভের যে আমরা রুম রয়েছে সেখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, সেই ডাক্তাররা আমাদের সেই রোগীদেরকে আলাদা করে দেখেন এবং তাদেরকে প্রতি মাসে একবার করে আসতে বলেন, অথবা যদি বেশি ঝুঁকিপূর্ণ হয় তাহলে 15 দিন পর বা প্রতি সপ্তাহে একবার করে গর্ভকালীন চেকআপের কথা বলেন। আরও রয়েছে যে যদি গর্ভকালীন সময়ে টিকার ব্যবস্থা করার কথা বলছিলাম আমরা, যে 5 মাসে একটি এবং 6 মাসে একটি টিকার কথা বলা হয়েছে, টিটনাস টিকার কথা বলা হয়েছে এবং সেই টিকাও দেওয়া হয়ে থাকে এবং টিকাটি দেওয়ার কথা বলা হয়। এবং এখানেও কাউন্সিলিং রয়েছে যে বাচ্চা জন্মানোর পরে বাচ্চাকে যে পোস্ট ন্যাটাল কেয়ার সময় যে বাচ্চার যে যত্নের কথা বলা হয় সেই যত্নগুলো কাউন্সিলিং এর মধ্যে বলা হয় এবং তাদেরকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া হয়, যেমন আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, এই জিনিসগুলি আমরা সরকারিভাবে সরকারি হাসপাতাল থেকে দেওয়ার ব্যবস্থা করে থাকি। এবং তারপরে যেটি হয় যে তাদেরকে আমরা বিভিন্ন টেস্ট করার কথা বলি এবং পরীক্ষা নিরীক্ষা করে সেই রিপোর্ট আমরা দেখাতে বলি এবং সেই টেস্টগুলো আমাদের সরকারি হাসপাতালে সরকারিভাবেই এবং খুব স্বল্প খরচে হয়ে থাকে। তো এইভাবেই কিন্তু আমরা সার্বিক একটি যত্নের কথা বলা হয় যে গর্ভকালীন পরিচর্যাতে যে সার্বিকভাবে যত্ন নেওয়া হয় পুরোটাই কিন্তু আমরা করে থাকি। এবং যেসব ঝুঁকিপূর্ণ প্রসবের কথা বলা হয়, যখন কোনো বিপদগ্রস্ত আমরা থাকি, যে 5টি বিপদ চিহ্ন রয়েছে গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময়ে, সেই 5টি বিপদ চিহ্ন দেখা দিলে কিন্তু পুরো টিম কাজ করে ডেলিভারি করানোর সময়। যেমন যেটি হলো যে হয় রক্তস্রাব দেখা দিল গর্ভকালীন সময়ে, অথবা প্রচন্ড জ্বর হলো, অথবা খিচুনি বা চোখে ঝাপসা দেখা, তারপর বিলম্বিত প্রসব, প্রসব ব্যথা যদি 12 ঘন্টার উপরে থাকে তাহলে সেটা ঝুঁকিপূর্ণ, অথবা মাথা ছাড়া যদি শরীরের অন্য কোনো অংশ যেমন হাত বা পা বেরিয়ে আসে সেই ব্যাপারগুলি কিন্তু, এবং অথবা ইনফেকশন, এই ব্যাপারগুলি ঘটলে এগুলো হচ্ছে আমাদের 5টি বিপদচিহ্ন। এবং বিপদচিহ্ন হলে টিম কাজ করে, একটা সমন্বিত টিম কাজ করে ডেলিভারির জন্য, যেমন বিশেষজ্ঞ ডাক্তার কাজ করেন, গাইনোকোলজিস্ট, তারপরে অ্যানাস্থেসিওলজিস্ট কাজ করেন, শিশু বিশেষজ্ঞ কাজ করেন এবং সেখানে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে রক্তের ব্যবস্থা করা হয় ব্লাড ব্যাংক থেকে। অর্থাৎ সার্বিক ব্যবস্থাপনায় হাসপাতালগুলো মাতৃসেবা দিয়ে থাকে,
1: সর্বস্তরে যেন বিষয়টিকে অংশগ্রহণ করা হয় এবং সুবিধার দিকটা বিবেচনা আনা হয়, এই বিষয়টি উদ্বুদ্ধকরণ কার্য চলছে, সে বিষয়ে জানতে চাইব। আসমা হাসান, আপনারা কিভাবে প্রচার করে থাকেন?
4: আমরা গর্ভবতী নারী থেকে শুরু করে সব ধরনের প্রচার করি। তার ভিতর গর্ভাবস্থায় আমাদের যেটি একটা আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মায়ের ব্যাংক, একটু হলেও সঞ্চয় করে রাখা, টাকা জমিয়ে রাখা, যাতে প্রসবের সময় যাতে সেটা কাজে লাগে, সেটার উপর প্রচার প্রচারণা করি। তাছাড়াও আমাদের যে পরিবার সম্মেলন বলে কার্যক্রম আছে, সেটা আমরা পরিবারের সব সদস্য, শ্বশুর শাশুড়ি বা নববিবাহিত দম্পতি, তাদের উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে নিয়ে আমরা প্রচার প্রচারণা করি। এছাড়া আমাদের এভিভ্যান কার্যক্রম যেটা আছে, সেটা গোটা বাংলাদেশে 44টা জোনের মাধ্যমে 64টা জেলায় আমরা প্রচার প্রচারণা করি। আমাদের একদম জাতীয় পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে প্রচারণা কার্যক্রম আছে। শুধু তাই না, প্রাক বৈবাহিক কাউন্সেলিং বলে একটা আছে, যে বিয়ের আগেই যাদের বিবাহযোগ্য মেয়ে বা ছেলে তাদেরকে আমরা এটা কাউন্সেলিং করি যে বিয়ের পরে যাতে সঙ্গে সঙ্গে বাচ্চা গ্রহণ না করে বা কেউ যদি গর্ভধারণ করেই ফেলে তার যত্ন, এই বিষয়গুলো অল্প অল্প ছোট ছোট অধ্যায় সংযোজিত করে তাদের একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করি। এবং শুধু তাই না, এটা কাজী ম্যারেজ রেজিস্টার তাদের মধ্যেও এই জিনিসটা প্রচার করি, যাতে যেখানে বিয়েটা সংঘটিত হয় বা যারা সংগঠন ঘটান তারা যেন কাউন্সিলিং করেন। এভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে চেষ্টা করছি যে আমাদের প্রচার প্রচারণাগুলো চালিয়ে যেতে।
1: নানাবিধ কার্যক্রমের কথা শুনছিলাম, তাহলে জানতে ইচ্ছে করছে আমরা সর্বস্তরে কেমন সাড়া পাচ্ছি। ডাক্তার নুরুন্নাহার বেগম,
2: আমাদের বিভিন্ন ধরনের ডাটা রয়েছে, এই ডাটাগুলোতে দেখতে পাই ক্রমান্বয়ে কিন্তু প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বেড়েই যাচ্ছে এবং সরকারের যে প্রচেষ্টা সেটি আমি মনে করি যে একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা সহজেই মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারছি এবং আমাদের মাদেরকে আমরা হাসপাতালে স্বাভাবিক প্রসব সেবা এবং সিজারিয়ান সেকশনের মাধ্যমে যে সেবা সেটি কিন্তু চালু করতে পেরেছি। অর্থাৎ আমরা যদি ব্যবস্থা করতে পারি এবং মানুষকে বুঝাতে পারি তাহলে কিন্তু মানুষ, যারা জনগণ, তারা কিন্তু চায় যে তারা একটা ভালো সেবা নেওয়ার জন্য এবং তারা হাসপাতালে আসতেও চায়। তো আমাদের পক্ষে আরও হয়তো সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলোকে, মনিটরিংগুলোকে আরও জোরদার করতে হবে, যেন প্রত্যেকটা মাই হাসপাতালে ডেলিভারি করতে পারে সেই ফ্যাসিলিটিটা, সেই অবস্থাটা তৈরি করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে একদম আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভালো গাইনোকোলজিস্ট দিতে পারিনি সরকারের পক্ষ থেকে, বা সেই রকম জায়গাতে ভালো ক্লিনিকও তৈরি হয় নাই, সেই মাদেরকে কিন্তু আমাদের সেবা দিতে হবে। এরিয়া ভিত্তিক আমরা সরকারের প্রচেষ্টা রয়েছে, প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে যেন সিজারিয়ান সেকশনের মাধ্যমে সার্ভিসটা চালু করা যায়, তারপরে সরাসরি রোগীদেরকে পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, রক্ত দেওয়া যায় সময় মতো, এবং কাউন্সিলিং এবং আগেই তাদেরকে যেন আমরা নির্ণয় করতে পারি যারা বিপজ্জনক মা তাদেরকে জায়গা মতো আগেই প্রেরণ করা। আমার মনে হয় সরকার সঠিক পথে আছেন এবং সরকারের এই উদ্যোগটাকে আরেকটু সবাই মিলে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি তবে এই কাজটি সহজেই আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ।
1: ডাক্তার ইরশাদ জাহানের কাছে আসি, আপনি একটু আগে বলছিলেন যে কিছু কিছু ওষুধ দেয়া হয় বিনামূল্যে, আয়রন, ফলিক অ্যাসিড এবং আরো সুবিধে, এই যে সুযোগ অনেকেই জানেন না অথবা সময়োচিত সাড়া দিতে পারেন না নানা কারণে, যারা এই সুবিধার দিকটা গ্রহণ করতে পারছেন না তাদের এই গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্নের ব্যাপারে কি অসুবিধা হতে পারে?
3: তাদের তো আসলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, অনেক সময় পেশেন্টরা বলে যে আমরা খাচ্ছি আমরা খেতে পারছি, কিন্তু একটি মায়ের শরীরে যখন একটি সন্তান বড় হয় তখন দুজনের খাবারের প্রয়োজন হয়, দুজনের পুষ্টির প্রয়োজন হয়, কিন্তু সেই দুজনের সমান খাবার কিন্তু খেতে পারে না মা, খেতে পারে না তার বিভিন্ন কারণে, তার শারীরিক কারণে খেতে পারে না, প্রথম 3 মাস তো ক্ষুধামন্দা থাকে তখন খেতে পারে না, তারপরে যা একটু ভালো লাগে তারপরে তো শেষের দিকে আবার শরীর খারাপ লাগে, সুতরাং খাওয়াটা হয়ে ওঠে না। তারপরে ফিজিওলজিক্যাল কারণে কিন্তু তার অ্যানিমিয়া হয়, যেটি হচ্ছে যে প্রেগনেন্সির সময় তার যেটি হয় যে সেল কম বাড়ে, পানি প্লাজমাটা বেশি বাড়ে, তখন এমনিতেই হিমোডাইলিউশন হয়, অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়, বেশি রক্তশূন্যতা হলে আবার তার অ্যানিমিক হার্ট ফেলের অর্থাৎ হার্টের উপরে চাপ পড়ে এবং হার্ট ফেল করে। তো সুতরাং তাকে অবশ্যই আয়রন খেতে হবে, আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে, এবং আমরা প্রথম দিকে দিনে একটি করে আয়রন খেতে বলি, আয়রন ট্যাবলেট বা আয়রন ক্যাপসুল, এবং শেষের দিকে কিন্তু শেষের 3 মাস কিন্তু আমরা 2টি করে আয়রন খেতে বলি। তারপরেও কিন্তু অনেকের আয়রন রক্তশূন্যতা দেখা দেয়, তখন আমরা ইনজেক্টেবল আয়রন দিয়ে থাকি, অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়ে থাকে। তার কারণ হলো যে ডেলিভারি করার সময় নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশন হোক, কিছু না কিছু ব্লাড কিন্তু লস হয়, অর্থাৎ 500 ml মতো ব্লাড লস হবে, এটি ধরে নিয়েই কিন্তু তাকে রেডি থাকতে হবে, সেই মাকে রেডি থাকতে হয় ডেলিভারির সময় কিছু ব্লিডিং হবে সেই জন্য। আর যদি বেশি হয় তার যদি পিপিএইচ বা পোস্টপার্টাম মানে যদি তার ব্লিডিং বেশি হতে থাকে সেটাও খুব খারাপ কথা। তারপরে যেটি হয় যা ক্যালসিয়াম খেতে বলি আমরা প্রথম থেকে, ক্যালসিয়াম না খেলে তার হাড়ে ব্যথা শুরু হয়, প্রথম দিকে মায়েরা বলে যে হাড় ব্যথা করছে, হাতে পায়ে ব্যথা করছে, কারণ বাচ্চাটি কিন্তু তার মায়ের কাছ থেকে তার মায়ের শরীর থেকে ক্যালসিয়াম তুলে নিচ্ছে, কারণ সে যখন বড় হচ্ছে তার যতটুকু দরকার ক্যালসিয়াম সে নিয়ে নিচ্ছে, তখন মায়ের কম পড়ছে এবং মা হয়তো ঠিক মতো দুধ খাচ্ছে না, হয় খেতে পাচ্ছে না অথবা জোগাড় করতে পারছে না, দুটো কারণেই সে দুধ খাচ্ছে না, অতটা ক্যালসিয়াম সে জোগাড় করতে পারে না। আমরা ভিটামিন সাপ্লিমেন্টেশন দিই, তারপরে আমরা দেশি ফল খেতে বলি, খাবার খেতে বলি, তো যারা খায় না তাদের তো একটু অসুবিধা হবেই, তারা রক্তশূন্যতায় ভোগে, তাদের বেশি ব্লিডিং হয়, তাদের বেশি সেপ্টিসেমিয়া হয়, তাদের ইনফেকশন হয়, তাদের জ্বর হয়, বিভিন্ন রকম সমস্যায় তারা পড়ে, মায়ও এবং শিশুও কিন্তু অসুস্থ, শিশু অসুস্থ মায়ের গর্ভ থেকে অসুস্থ শিশুর জন্ম হয়।
1: একটা সময় ছিল বাড়িতে বাড়িতে সেবা পৌঁছানো হতো, আর বর্তমানে প্রাতিষ্ঠানিক সেবা নিতে প্রচার প্রচারণা অনেক দূরে গিয়েছে, তাতে সেবাগ্রহীতা যারা এগুচ্ছেন গ্রহণ করছেন তারা কেমন সাড়া দিচ্ছেন? আসমা হাসান,
4: বাড়িতে বাড়িতে সেবা কিন্তু কার্যক্রম আমাদের এখনো আছে, আগে যেটা প্রতিদিন দেওয়া হতো সেটাই হয়তো একটু প্রতিদিন দেওয়া হয় না, সপ্তাহে একদিন দেওয়া হয়, কারণ আমাদের যে কর্মীরা তারা কিছুটা সময় কমিউনিটি ক্লিনিকে বসেন, তাছাড়া আমাদের ইপিআই কার্যক্রমের সহায়তা করতে হয়, এর জন্য প্রতিদিন যেটা ডে টু ডে যেটা হোম সার্ভিস যেটা ছিল সেটা হয় না, কিন্তু এখনো হয়। কিন্তু তার মানে এই না যে আমাদের প্রচার প্রচারণা বন্ধ আছে, আমাদের যেটা এখন হয়েছে ই টুল কিট কার্যক্রম আছে, যেটা আমরা ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন যেটা আমরা বইয়ে নিয়ে যেত পোস্টার লিফলেট সেটা এখন আমরা ডিজিটালি দেখাতে পারি, এবং আমাদের যে সার্বক্ষণিক যে সার্ভিস ওয়ান স্টপ সার্ভিস বলেন সেটা এখন FWC-গুলো আপনার 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা বা প্রসব সেবার ব্যবস্থা রাখা হয়েছে, আমরা সেজন্য পিছিয়ে নাই কিছুতে। বাড়িতে যে সবসময় যদি নাও যেতে পারছি কিন্তু অন্য সার্ভিসগুলো প্রচার প্রচারণা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমরা সাড়া পাচ্ছি যথেষ্টই। এই জন্য যে কল সেন্টারের কথা বললাম তার মাধ্যমে সাড়া পাচ্ছি, তাছাড়া বাড়িতে যে আমাদের ই টুল কিট কার্যক্রম যেটা আছে ইলেকট্রনিক ট্যাব ডিভাইসের মাধ্যমে সেখানেও সাড়া পাচ্ছি, এবং আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেরকম বাড়ছে তাতে করে বোঝা যায় যে আমাদের যে সেবা গ্রহীতারা তারা সাড়া দিচ্ছেন এবং তারা আমাদের সেবা কেন্দ্রগুলোতে আসছেন নিয়মিত।
1: আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রসব পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম, আর এক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেক গুরুত্ব নিয়ে তারা এগিয়েছেন, কাজ করছেন এবং সফলতাও আমরা দেখতে পাচ্ছি আগামীতে। ডাক্তার নুরুন্নাহার বেগম,
2: জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এই এরিয়াটি মানে নতুন দিগন্ত আমাদের কাছে উন্মুক্ত করেছে, যার মাধ্যমে আমাদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে পারছি। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন যখন গর্ভবতী চেক আপ করা হয় এই সময়টিতে বিশেষ করে আমরা মাদেরকে কাউন্সিলিং করে থাকি, স্পেশালি পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার ব্যাপারে আমরা তাদেরকে কাউন্সিলিং করি, কোন সময়টিতে পদ্ধতি নিতে হবে, কিভাবে নিতে হবে, কি কোন পদ্ধতিটি নিলে তার জন্য সহজ হবে এবং তার আগে কোনো ইতিহাস থাকলে সেটি আমরা গ্রহণ করি এবং এই পদ্ধতি গ্রহণের জন্য তার হাজবেন্ড, তার মা বা শাশুড়ি তাদের সাপোর্ট সেই জন্য নিয়ে থাকে এবং পদ্ধতিটি গ্রহণের কথা যেন সে নিজেও না ভুলে যায়, আমরাও যেন না ভুলে যাই, এই ব্যাপারগুলো তাদের সঙ্গে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আলোচনা করি। কারণ আমরা জানি যে একজন মা যখন একটি সন্তান প্রসব করেন, সেটি সুস্থ হোক, অসুস্থ হোক, জীবিত হোক, মৃত হোক, যে সন্তানই হোক না কেন, তাতে যে মায়ের শরীরে যে ক্ষতিটি হয় বা যে ক্ষয়টা হয় সেই ক্ষয় পূরণ করতে মিনিমাম 2 বছর সময় লাগে। তাহলে এই 2 বছরের মধ্যে যদি কোনো পদ্ধতি না গ্রহণ করে তাহলে কিন্তু উনি আবারও যে কোনো মুহূর্তে সন্তান সম্ভাবনা হয়ে যান এবং যার ফলে আনওয়ান্টেড প্রেগনেন্সির শিকার হন এবং উনি নিজেও অসুস্থ হয়ে যান এবং সঙ্গে সঙ্গে যে সন্তানটি আগে জন্মগ্রহণ করেছে এবং যে সন্তানটি তার পেটে রয়েছে এই 2টি সন্তানই এতে অসুস্থ বা অপুষ্টির শিকার হয়ে যায়। কাজেই কোনোভাবেই একটি সন্তান জন্মের 2 বছরের পূর্বে আরেকটি সন্তান যেন পেটে না আসে বা 3 বছরের আগে আরেকটি সন্তান যেন ভূমিষ্ঠ না হয় এই ব্যাপারটি তাদেরকে আমরা বুঝিয়ে বলি এবং প্রতিটি হাসপাতালে যেখানে প্রসব হচ্ছে সেখানে আমরা তাদের সেই যারা সেবা কার্যের সঙ্গে জড়িত, প্রসব সেবার সঙ্গে জড়িত মিডওয়াইফ, নার্স, ডক্টর, FWV যারাই সেবা দিচ্ছেন তাদেরকেও এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারাও কাজ করছেন এবং আমরা চেষ্টা করি প্রসবের সঙ্গে সঙ্গে কোনো একটি পদ্ধতি নিয়ে যেন তারা তাদের জীবনটাকে নিরাপদ করতে পারেন।
1: ফুটফুটে নবজাতক যখন ঘরে আসে তখন সেই নবজাতক নিয়ে আমরা ব্যস্ত থাকি, চাঁদের আলো ঘরে এসছে, কিন্তু প্রসূতি মা তার অনেক তথ্য জানা প্রয়োজন, তার আরো নিবিড় সেবা প্রয়োজন, এ কথা আমরা ভুলে যাই, এই গুরুত্ব আমাদের জানা প্রয়োজন প্রতিটি ঘরে প্রতিটি মনে, জানতে চাই ডাক্তার ইশা জান।
3: আমরা প্রসবের পরে কিছু সময়কে পোস্টন্যাটাল কেয়ারের আওতায় আনতে চাই এবং সেই পোস্টন্যাটাল ভিজিট হবে হচ্ছে 4টা অ্যান্টেনাটাল ভিজিট, যেমন গর্ভকালীন যেই ব্যবস্থাটা সেই সময় যখন 4টা ভিজিট করি আমরা অন্তত, এবং সেই প্রসব পরবর্তী সময় কিন্তু অন্তত 4টি ভিজিটের কথা বলা হয়েছে, অর্থাৎ 4 বার চেক আপের কথা বলা হয়েছে। জাস্ট প্রথম দিনেই যেটা আমরা করতে চাই যে মায়ের কাছে সেই প্রসূতি মা সে কেমন আছে, তার পালস কত, ব্লাড প্রেশার কত, তার কেমন রক্তপাত হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তারপরে সে কেমন ফিল করছে, কেমন বোধ করছে, এই জিনিসগুলি আমরা খুব ভালো করে দেখি, তারপরে তার কোথাও ব্যথা হচ্ছে কিনা, তার কোনো জ্বর আসছে কিনা, এইগুলি হচ্ছে আমরা চেক আপ করে থাকি সাধারণত। তারপরে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা আরেকবার চেক আপের জন্য আসতে বলি, যদি ছুটি হয়ে যায় মা পরে আসবে সন্তান নিয়ে এবং তখন সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে কিনা, কারণ আমরা আগেই অ্যান্টিনেটাল কেয়ারের সময় কাউন্সিলিং এর কথা বলে ফেলি যে বুকের দুধ খাওয়াতে হবে শুধুমাত্র 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, অন্য কিছু খাবে না, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে। তো সুতরাং আমরা এই ব্যাপারে তাদেরকে বলি, তারপরে বাচ্চাদের টিকা নেওয়ার কথা বলি এবং প্রসব পরবর্তী ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে থাকি। আর যেটি হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং এর আমরা পদ্ধতিগুলি বোঝাই, যেটি তারা নিবে সেটি নিতে পারে। তারপরে যেটি হয় যে সে 14 দিনের সময় একবার আসবে, 14 দিনের সময় আসলে তাকে একইভাবে আমরা তাকে একটু তার কমপ্লেন শুনি যে কোনো কমপ্লেন আছে কিনা, আবার আর তাকে আমরা একটু এক্সামিন করে দেখি, তার ব্লাড পাস, ব্লাড প্রেশার দেখি, তার কোনো ব্রেস্ট এনগর্জমেন্ট অনেক সময় থাকে, অনেক সময় ব্রেস্ট অ্যাবসেস থাকতে পারে 14 দিনের সময়, জ্বর থাকতে পারে, বিভিন্ন কারণে জ্বর হতে পারে, এই ব্যাপারগুলি আমরা তার দেখে থাকি, এবং ইউটিআই অনেক সময় ইউটিআই থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেগুলো আমরা খেয়াল করি এবং পরে 6 উইকসের সময় আরেকবার পোস্টপার্টাম ভিজিটের কথা বলে থাকি।
1: প্রিয় শ্রোতা, আমরা আজকে আলোচনায় গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন নিয়ে কথা বলছি। আমরা লক্ষ্য করছি প্রতিটি পরিবারে প্রতিটি মায়ের মনে স্বাস্থ্য শিক্ষা নানা তথ্য এবং এ নিয়ে ভাবনা থাকা প্রয়োজন এবং এই ভাবনার আলোকে মায়েরা যেন তথ্য জানতে পারেন, অন্যকে জানাতে পারেন। এই যে বিষয়টি নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নানা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আসমা হাসান, এই স্বাস্থ্য শিক্ষার বিষয় নিয়ে আপনারা কতটুকু এগিয়েছেন?
4: স্বাস্থ্য শিক্ষার বিষয় শুধু প্রসূতি মা বা গর্ভবতী মা সেখানে না, আমাদের প্রত্যেকটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা দিয়ে যাচ্ছি, সেটা আমাদের অ্যাডোলেসেন্স থেকে শুরু করে যারা বিবাহযোগ্য তাদের এবং নববিবাহিত বলেন তাদের, গর্ভবতী মা তাদের এবং প্রসূতি মা তাদের, প্রত্যেকটা পর্যায়ে আমাদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু আছে। তো একদম যদি বলি যে শুরু থেকে যে আমরা স্কুল পর্যায়ে যে শিক্ষা দিয়ে যে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটা হলো অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু তাই না, আমাদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বলে আরেকটি বিষয় আছে, আমাদের SSCMO FWV তারা প্রত্যেকটা স্কুলে যেয়ে যে স্থানীয় পর্যায়ে সেখানে গিয়ে তাদের কার্যক্রম চালু করছে এবং আমাদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। পরবর্তীতে যখন বিবাহযোগ্য হচ্ছে 18 বছরের, আমি ধরে নিলাম 18 বছরের একটা মেয়ের বিয়ের সময় এবং 21 বছর ছেলেদের, তার আগে আমাদের বিবাহ প্রাক বৈবাহিক কাউন্সিলিং বিষয়ে সচেতনতা দিয়ে যাচ্ছি। এরপরে বিয়ের পরে যেটা নবদম্পতিদের মধ্যেও প্রচার প্রচারণার জন্য আমাদের পরিবার সম্মেলন বিষয়ক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এরপরে যে আমাদের একটি অপূর্ণ চাহিদা বলেন বা একটা 2 বছরের বিরতি বলেন বা বিয়ের সাথে সাথে যাতে বাচ্চা না হয় সেই জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং 2টি বাচ্চার মধ্যে যে একটি বিরতি দেওয়া সেটার জন্য আমরা আমাদের বিভিন্ন প্রচার প্রচারণা আছে এবং প্রসব পরবর্তী যে আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি পোস্টপার্টম ফ্যামিলি প্ল্যানিং সে বিষয়েও আমাদের প্রচার প্রচারণা আছে এবং আমরা প্রতিটি পর্যায়ে একদম আমাদের FWA বলেন, FWV বলেন, SSCMO বলেন, তারা এই প্রচারণার সাথে জড়িত আছেন এবং একদম প্রান্তিক পর্যায়ে একদম আমাদের উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের FWC প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, তারপরে আমাদের উপজেলা পর্যায়ে যে আমাদের MCH ইউনিট আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে, এবং জেলা পর্যায়ে আমাদের মাতৃসদন এবং জাতীয় পর্যায়ে আমাদের 3টি বিশেষায়িত হাসপাতাল আছে সেখানেও এই কার্যক্রম চলমান রয়েছে।
1: যারা আজকে তথ্যগুলো জেনেছেন অন্য কেউ জানাবেন আশা করি। পাশাপাশি আজকে গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন নিয়ে অনেক তথ্য জানানো হয়েছে, নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন আর প্রচার প্রচারণায় অংশগ্রহণ করা আপনাদের দায়িত্ব, আমাদের সবারই দায়িত্ব। আজকের আলোচনায় ডাক্তার নুনহার বেগম, আসমা হাসান, ডাক্তার ইরশাদ জাহান সময় দিয়েছেন, তিনজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ।

0: বন্ধুরা, আপনারা শুনছেন এসো গৌরী ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও করিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।

0: এবারে আপনাদের জন্য রয়েছে বেতার কার্টুন।
1: বাপ, নাতির মুখ দেখা কি মরতে পারুম?
2: কি কও মা, তুমি অহুন মরবাকে?
1: বাস, আমার আর কি কোনো সময় আছে রে বাপ?
2: কি যে কও না মা, শুনো, মাই কইছে পোলা পান লইতে, অহন পোলা পান লইতেইব। তুমি কি কও শাহিদা? কি
3: মাই কইছে? আইসা
1: বইন, পোলাডারে কইছি পোলা পান লইতে।
4: আচ্ছা বোন, তুমি ঠিকই কইছো।
3: আমার জানি শরীরটা কেমন কেমন করতেছে।
2: কে কি হইছে তোমার?
3: তুমি বাপ হইতাছো
2: তাই? তাহলে তো মায়ের কইতে হয়। মা, ও মা, মা গো!
1: কি রে বাপ, ডাকতাছিস কে?
2: মা, মা, তুমি তুমি দাদি হইতাছো মা।
1: আমার বাপ, তুই আমার মনটারে খুশি কইরা দিছস।
3: কি ব্যাপার, সবাই এত খুশি কেন?
1: আমার বইয়ের ঘরে বাচ্চা হইব।
3: খুশির খবর, আমাকেও মিষ্টি দেন। শাহিদা কই?
5: আফা, আমি এনো।
3: খুব খুশি হলাম তুমি মা হতে চলেছো।
5: আফা, দোয়া করেন।
3: অবশ্যই দোয়া করি, নিজের প্রতি যত্ন নিও।
1: এত যত্নের দরকারটা কি? কাম করবো, পেটটাই বালা থাকবো।
3: কি বলেন, গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় দুটি টিটি টিকা নিতে হবে। আপনার ছেলের বউকেও এই টিকা নিতে বলবেন, গর্ভের বাচ্চা ও মা দুজনই সুস্থ থাকবে।
1: আমরা তো এটি লই নাই, আমাকে তো কোনো সমস্যা হয় নাই।
3: এগুলি কি বলেন, ডাক্তার দেখালে আপনার বউয়ের পেটের বাচ্চা ভালো থাকবে, সে আপনাদের সাথে হাসবে, খেলবে, আরো কত কিছু করবে।
1: হো, ঠিকই কইছো। আচ্ছা ঈশ্বর, গর্ভকালীন যত্ন কারে কয়?
3: এই যে ঋতুস্রাব বন্ধ হওয়া থেকে শুরু করে গর্ভবতী মা ও তার পেটের সন্তানের যত্ন নেয়াকে গর্ভকালীন যত্ন বলা হয়।
1: তাই? আচ্ছা ডাক্তার দেখমু কখন?
3: গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার পরীক্ষা করা প্রয়োজন।
1: কখন কখন দেখামু?
3: এই যেমন প্রথম ভিজিট গর্ভধারণের পর, দ্বিতীয় ভিজিট গর্ভধারণের 6 মাস, তৃতীয় ভিজিট গর্ভধারণের 8 মাস এবং চতুর্থ ভিজিট গর্ভধারণের 9 মাসে, এই 4 বার।
1: আচ্ছা, আর কি কি খাওয়ান দিমু বউটারে, একটু বুঝাইয়া কইবা আমারে।
3: অবশ্যই, গর্ভবতীকে একটু বেশি খাবার দিতে হবে, এছাড়াও শক্তিদায়ক খাবার যেমন ভাত, রুটি বা পরাটা, মাছ, মাংস, দুধ, ডিম, আলু, চিনি, গুড়, সয়াবিন তেল, বাদাম, কলিজা, সুজি, ঘি বা মাখন, ডিমের কুসুম, সবুজ, হলুদ ও অন্যান্য রঙের রঙিন শাকসবজি ও ফলমূল ইত্যাদি।
1: আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতন আমার বউটারে ডাক্তার দেখামু, বউয়ের যত্ন নিমু, আমার পোলার ঘরে যেন ভালা বাচ্চা হয়, সেই দিকে আমি অহন থেকেই মনোযোগ দিমু। আমার নাতি ভালা থাকলে আমরাও ভালা থাকুম।
3: ঠিক বলেছেন, আসুন আমরা সবাই গর্ভবতী মায়ের প্রতি যত্নশীল হই, সুখী সুন্দর সমাজ গড়ি।
0: তাহলে আজ এ পর্যন্তই বিদায় নেওয়া যাক। আজ এই অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
6: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

প্রিয় শ্রোতা, ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সোহরাব হোসেন। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবার আপনাদের জন্য রয়েছে দেশের গান। শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, কথা সাজিয়েছেন ফরিদা ফারহানা, আর গানটিতে সুর করেছেন আবদুল্লাহ খান।

0: সুস্মিতা দেবনাথ সূচির কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানের গীতিকার মোহাম্মদ মামুনুল ফরিদ এবং সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: to ensure uninterrupted power supply to the country's villages and cities within the next 1.5 to 2 years through the establishment of a floating storage and regasification unit, domestic gas exploration, full operation of Rupur nuclear power plant and connection of Vola gas to the national grid. Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi, has said the relations between India and Bangladesh are cemented on people-to-people. He said this to the newsmen after a meeting with LGRD and Cooperatives Minister Dr. Abdul Moin Khan at his secretariat office today. State Minister for LGRD and Cooperatives Mir Shahe Alam was present in the meeting. During the meeting, they discussed issues related to mutual interest and the local government elections. About the outcomes of the meeting, Dinesh Trivedi said, positive talks were also held on free trade and economic relations between the countries. State Minister for Foreign Affairs Humayun Kabir has said Prime Minister Tariq Rahman will visit India once an appropriate environment is created, while no date has yet been fixed for the bilateral visit. He said this to the newsmen at the Foreign Ministry in the capital today. Humayun Kabir said the timing of the visit would be determined on the basis of mutual respect and national interest, as well as the schedules and availability of the Prime Ministers of the two countries. 9 people were killed and over a dozen injured in Russian air attacks on Kiev and the surrounding region on Tuesday. Authorities said in the 6th consecutive day of strikes continues on the Ukrainian capital. The daily Russian strikes are disrupting the lives of millions of people. Dhaka Meteorological Office says the well-marked low over Gangetic, West Bengal and adjoining North Orisha coast and Northwest Bay persist over same area. It is likely to move west-northwestwards further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Tangal, Dhaka, Furidpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijjik Sompad Porchi Shamim Shobnam. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। আজ রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভি বলেন, সব ধরনের সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে 10,000 কর্মী মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। আজ তথ্য অধিদপ্তরে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উপদেষ্টা জানান বিমান ভাড়াসহ অভিবাসনের প্রয়োজনীয় ব্যয় কর্মীদের বহন করতে হবে না। তিনি বলেন, একই সঙ্গে মালয়েশিয়া সরাসরি নির্বাচিত 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি আরও 312টি প্রতিষ্ঠানকে অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দিচ্ছে সরকার। দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা এবং আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে 3-দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট আগামী বৃহস্পতিবার ঢাকায় শুরু হবে। এই ট্রাভেল মার্টের আয়োজক বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এ মেলায় প্রায় 100টি প্রদর্শক প্রতিষ্ঠান, 60 জন ট্রেড ক্রেতা এবং 15,000 দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। বাংলাদেশ ও বিদেশের ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা এবং বিভিন্ন ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এতে অংশ নেবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 388টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 300টির, কমেছে 50টির এবং অপরিবর্তিত ছিল 38টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 39 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,637 পয়েন্টে। ডিএসইতে 596.82 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 477.24 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.65 টাকা। ইউরো বিক্রয় 144.96 টাকা, ক্রয় 142.34 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.16 টাকা, ক্রয় 32.50 টাকা। এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.82 টাকা এবং ক্রয় 30.22 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় অশ্রুজিৎ রায়।

0: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিত রাই, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা। দূরের বন্ধুরা, স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি মাহমুদ চৌধুরী, নবম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।
2: আমি সামি আহমেদ শোলক, নবম শ্রেণী, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদেরকেও আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ। তাহলে চলে আসো, আমরা দেরি না করে আমাদের মূল পাঠে আজকে আমরা চলে আসি। আজ আমরা শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে আলোচনা করব নবম শ্রেণীর যে তোমাদের যে বাংলা সাহিত্য যে বইটি আছে, সেই বইয়ের একটি গদ্য প্রবাস বন্ধু, সেই গল্পটি আমরা আজকে আলোচনা করব। দূরের বন্ধুরা, যদিও প্রবাস বন্ধু এটি একটি ভ্রমণ কাহিনী, কিন্তু আমাদের পাঠ পরিচিতি অধ্যায়ে এটিকে গল্প হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে, সে কারণে আমরা গল্পই প্রথমত বলব। এই গল্পটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। দূরের বন্ধুরা, তোমরা জানবে যে সৈয়দ মুজতবা আলী 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তোমরা কি শুলক কখনো সিলেট গিয়েছো?
2: জি স্যার।
0: সিলেট গিয়েছো? জকিগঞ্জে গিয়েছো কখনো?
2: না স্যার।
0: আমার দূরের বন্ধুরা, তোমরা জানবে আমার যখন প্রথম সরকারি চাকরিতে যখন আমি যোগদান করি, ওই জকিগঞ্জে যোগদান করেছিলাম। সেই জকিগঞ্জের কুশিয়ারা একটি নদী আছে, এক পার হলো জকিগঞ্জ, আরেক পার হলো করিমগঞ্জ। আমরা আজকে যে লেখকের যে গল্পটি পড়ছি, সৈয়দ মুজতবা আলীর, করিমগঞ্জে যিনি জন্মগ্রহণ করেন, সেটা হয়েছে আসামের শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করেন এবং শান্তিনিকেতনে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক। আফগানিস্তানে কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে ওনার কর্মজীবন শুরু হয়। সৈয়দ মুজতবা আলী এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সৈয়দ মুজতবা আলী ছিলেন নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি 11 ফেব্রুয়ারি 1974 মৃত্যুবরণ করেন। এবার আমি মাহমুদের কাছে প্রথমে জানতে চাব যে মাহমুদ, আমরা যে আজকে যে গল্পটা আমরা শিরোনাম আছে প্রবাস বন্ধু, তুমি কি কখনো প্রবাসে থেকেছো, গিয়েছো কখনো?
1: জি।
0: কোথায়, কোন দেশ গিয়েছো?
1: থাইল্যান্ডে গিয়েছিলাম আমি।
0: থাইল্যান্ডে গিয়েছিলে অল্প কিছুদিনের জন্য?
1: জি।
0: এইরকম 1-2 মাস থাকার কখনো অভিজ্ঞতা হয়েছে?
1: না।
0: আচ্ছা, শুলক তোমার কি হয়েছে কখনো অভিজ্ঞতা?
2: স্যার এতদিন হয়নি, কিন্তু অল্প সময়ের অভিজ্ঞতা।
0: আচ্ছা, অল্প সময়ের মধ্যে কি তোমাদের কোনো বন্ধু জুটেছে এরকম প্রবাসে, যে মনে রাখার মতো, যে ধরো এক সপ্তাহ ছিলা কোনো আত্মীয় স্বজনের বাসায়, কিংবা যেখানে হোক কোনো একটা সম্পর্ক, এরকম হয়েছে কি?
2: না স্যার,
0: এরকম হয়নি। আচ্ছা, যাই হোক, আজকে প্রথমেই জানবো যে প্রবাস বন্ধু, এই যে গল্পটি সৈয়দ মুজতবা আলীর, যে প্রবাস বন্ধু গল্পটির মধ্যে আসলে কি আছে, লেখক কোথায় গিয়েছিলেন? আমরা যদি এই গল্পটির শুরু থেকে আমরা যদি মাহমুদ একটু পড়ি, দেখো দূরের বন্ধুরা, তোমাদের মনে হতে পারে এখানে কিছু কিছু শব্দ তোমাদের কাছে একটু ভিন্ন রকম হতে পারে, এগুলো বাংলা ভাষার শব্দ না, আফগানিস্তানের কিছু শব্দ আছে, এগুলো অর্থসহ এখানে আছে। দেখো, বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামুল্লা গ্রামে, বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুষ থেকে খুন করাবে, অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজে। মাহমুদ, তোমাকে যদি প্রশ্ন করি যে হরফন মৌলা শব্দের অর্থ কি, কি বলবে?
1: সকল কাজই,
0: সকল কাজের কাজে। এই সকল কাজের কাজটাকে যদি তুমি দূরের বন্ধুদের জন্য একটু বিশ্লেষণ করে বলো, সকল কাজের কাজে মানে কি?
1: সকল কাজের কাজে মানে হচ্ছে যে ব্যক্তি যে কাজই দেওয়া হোক সে কাজই করতে পারবে,
0: সব কাজই করতে পারবে। তাহলে আমাদের লেখক যেখানে গিয়েছিলেন, খাজামুল্লা গ্রামে যেখানে তিনি গিয়েছিলেন, সেখানে তার বাসার সাথে সাথে ওনার বন্ধু অধ্যক্ষ জিরার সাহেব কি করলেন, একটা চাকরকেও দিলেন, এবং চাকরের নাম কি আমরা এখন পর্যন্ত জেনেছি? জানি নাই। আচ্ছা, এই যে বৃত্ত যাকে দিয়েছেন সেই কিন্তু প্রবাসের বন্ধু। আমরা জানবো দূরের বন্ধুরা যে গল্পের পরবর্তী পর্যায়ে সেই বন্ধুটির নাম কি, কি হয়েছিল, সেই রকম কিছু, তাই তো? ওকে, এবার আমি যদি শুলকের কাছে বলি, পরের অংশ থেকে যদি একটু তুমি আমাকে দূরের বন্ধুদের উদ্দেশ্যে একটু পাঠ করে শোনাও।
2: জিয়া সাহেব কাজের লোক,
0: কাজের লোক
2: অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা,
0: ঝগড়া বচসা। দূরের বন্ধুরা দেখবে যখন ঝগড়া বচসা যে শব্দটি আমরা উচ্চারণ করছি, সেই ঝগড়া বচসার মধ্যে একটা জ্যোতিচিহ্ন আছে, এটাকে বলা হয় সংযোগ, হাইফেন বা সংযোগ চিহ্ন। মনে রাখতে হবে যখন হাইফেন বা সংযোগ চিহ্ন থাকে তখন কিন্তু থামতে হয় না, তখন একসাথে। তাহলে আমরা উচ্চারণ করব, কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান, কাবুলে এরই নাম কাজ। আমরা যে কাজ করি, আমরা যে বলি কাজ, আমরা এখন যেটা করছি এটা একটা কাজ। তো কাবুলে ওই যে মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে যে কাটান, এটাই কাবুলে একটা কাজ। ওর ভুয়া বিকালে দেখা হবে বলে চলে গেলেন। ওর ভুয়া হলে ফার্সি ভাষার একটি শব্দ মিল বন্ধন, মানে আবার দেখা হবে। মাহমুদ, তোমার কি কোনো প্রশ্ন আছে যে অংশটুকু আমরা পড়েছি সেই অংশটুকুর মধ্যে থেকে?
1: জি না।
0: এরপরের অংশটা তুমি যদি পড়ো।
1: কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি,
0: আমি দুটি নরদানব দেখেছি,
1: তার একটি আব্দুর রহমান,
0: তার একটি আব্দুর রহমান। আমরা নরদানব সাধারণত কি অর্থে ব্যবহার করি, কি অর্থে শুলক ব্যবহার করি? নরদানব
2: স্যার আকারে অনেক দানব বোঝাতে,
0: দৈত্য এরকম। লেখক বলছেন যে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। নিশ্চয় আব্দুর রহমান বিশাল এক শক্তিশালী মানুষ হবে, তাই তো? আচ্ছা, এরপরে
1: পরে ফিতি দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি,
0: 6 ফুট 4 ইঞ্চি।
1: উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চৌড়াই দুখানা হাত,
0: হ্যাঁ দুখানা
1: হাত হাঁটু পর্যন্ত,
0: দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আমরা যদি হাঁটে মানে হাত যদি আমরা সোজা করি, হাঁটু পর্যন্ত আমাদের হাত যাবে
1: না?
0: আমরা যদি দাঁড়ায় হাত হাঁটু পর্যন্ত যাবে, তো তার হাত দুটি হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো দু কাঁধে মর্তমান কলা হয়ে জ্বলছে, মর্তমান কলা। শুলক, তুমি কলা তো চিনো?
2: জি স্যার।
0: তো মর্তমান কলা হয়েছে কলার একটি জাত। তাহলে অর্থাৎ হাত দুখানি যেন কলার যেরকম, কলার যেরকম ফোনা থাকে, কলা একসাথে ছড়ি থেকে কাটলে যেরকম হয়, আঙ্গুলগুলো ঠিক এরকম যেন ঝুলছে। পা দুখানি ডিঙ্গি নৌকার সাইজ, ডিঙ্গি নৌকা চিনো শুলক?
2: জি স্যার।
0: ডিঙ্গি নৌকা মানে কি? ছোট নৌকা,
2: ছোট
0: নৌকা। আব্দুর রহমানের যে পা দুখানি সেটা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ থেকে মনে হলো আমার বাবুর চেয়ে আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তার যে বিশাল যে কাঁধ, সে যদি আমার যে চাকর ভৃত্য আব্দুর রহমান না হয়ে যদি আমির আব্দুর রহমান হতো, অর্থাৎ আমির হতো, অনেক বড় কি হবে মানে সেখানকার আমির হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এই যে গোটা আফগানিস্তানের যে ভার, সেই ভার মানে কি? ওজন কি কি বলো? হ্যাঁ, দায়িত্ব। ভেরি গুড, তুমি তো খুবই ভালো বলতেছো শুলক। দূরের বন্ধুরা, আমাদের শুলক কিন্তু অনেক ভালো বলতেছে, তাই না মাহমুদ? আফগানিস্তানের ভার মানে কি?
1: আফগানিস্তানের দায়িত্ব,
0: আফগানিস্তানের দায়িত্বটা সে বহন করতে পারত। একান ওকান জোড়া মুখ, হ্যাঁ করলে চোরো চোরে গলা গিলতে পারে, এব্রু থেব্রু নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার টাহর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটু কান অব্দি পৌঁছবে। অর্থাৎ আব্দুর রহমানের যে বর্ণনাটা, দৈহিক বর্ণনাটা লেখক দিয়েছেন, যেভাবে আব্দুর রহমানকে দেখেছেন, সেই দৈহিক বর্ণনাটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে মাহমুদ। বুঝতে পেরেছ?
1: জি।
0: আমরা কি গল্পের ভিতরে কিন্তু এখনো আমরা দূরের বন্ধুরা যাইনি, প্রবেশ করিনি, আমরা আস্তে আস্তে ভূমিকা অংশটা শেষ হলো, ঠিক আছে? রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেলে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে কার? আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে কার? আব্দুর রহমানের। দুই গাল কেজন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা? লেখক প্রশ্ন করেছে, বলো তো লেখক কি প্রশ্ন করেছে?
1: কার এমন বুকের,
0: কেন এই কথা বলেছে লেখক? যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে কার এমন বুকের পাটা, তো লেখক এই প্রশ্ন কেন করেছে?
1: কারণ আব্দুর রহমানের অনেক
0: বিশাল দেহ।
1: জি।
0: তাহলে আব্দুর রহমানকে মারবে এমন কেউ সাহস কারো আছে? রুজু তো মাখবার কথা নয়, এই যে রুজু তো মাখবার কথা নয়, সেই রুজু তো মানে কি? মানে হচ্ছে মুখে প্রসাদনী। আমাদের আমরা মুখে, আমরা জানি না তোমরা মুখে প্রসাদনী লাগাও কিনা, মেয়েরা বেশি চর্চা রূপচর্চার জন্য প্রসাদনী লাগায়, তাই তো? তাহলে দেখো ওই যে রুজু তো এক ধরনের প্রসাদনী, যে রূপচর্চার জন্য মুখে মাখবার কথা নয়। পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট, ঠুট দুটি দেখতে পেলুম না। আমি পড়ছি, মাহমুদ তুমি পড়ো।
1: সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ
0: থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। শুলক, তোমাকে যদি প্রশ্ন করি এখানে, দেখো খুব মজার একটা কথা আছে। দেখো সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কে আব্দুর রহমান কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত যতদিন লেখক ছিলেন শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। লেখক কিন্তু এখানে কার্পেটের অপরূপ রূপ থেকে বলেছেন, তার মানে কি আব্দুর রহমান কার্পেটের রূপ দেখে মুগ্ধ হয়েছিল?
2: না স্যার।
0: কি মনে হয়েছিল
2: স্যার? সে তার গুরুজনের দিকে চোখ তুলে তাকায়নি।
0: এই যে চমৎকার একটা বিষয় বলেছো দূরের বন্ধুরা, দেখো শুলো কিন্তু আবারও একটা চমৎকার কথা বলেছে যে আসলে মানে কার্পেটের রূপের দিকে মুগ্ধ হয়েছিল আব্দুর রহমান না, অর্থাৎ এটা হলো সৌজন্য বোধ, এটা হলো যে গুরুজনের দিকে চোখে সরাসরি কথা বলতে নেই। তাহলে এই যে সৌজন্য বোধ থেকে আমাদের এই গল্প থেকে আমরাও তো এটা শিখতে পারি, তাই না? শিখতে পারি না যে কি করব, আমরা কি চোখে চোখে কথা বলবো
1: না?
0: আচ্ছা, এরপরে দেখো গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তাহলে আমাদের যে প্রবাস বন্ধু গল্পটি পাঠ্য করা হয়েছে দূরের বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি যে এই গল্পটি পাঠ্য করা হয়েছে কেন, বিদেশি আফগানিস্তানের একটি ঘটনা এখানে দেওয়া আছে, আমরা এটা শিখব কেন? আসলে কি আমাদের দেশ সম্পর্কে আমরা জানব, ভিন্ন দেশের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের রীতি রেওয়াজ, এই বিষয়গুলো কি আমরা জানবো না?
1: জানবো,
0: জানবো, তাই তো? তাহলে এটাই কিন্তু মূল বিষয় যে আমরা যখন ভ্রমণে যাব, কোথাও যাব, তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। এরপর তুমি যদি বলো এরপরের অংশ থেকে শুনো, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, আমরা যে কি করি খাবার দাবার করে চিনেমাটির বাসনে, তো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। চিনেমাটির সাদা প্লেটের মধ্যে যদি আমৃত্তি জাতীয় মিষ্টি জাতীয় খাবার রাখো যেরকম ফুটে উঠবে, লেখক বলেছেন যে তার চোখের, তার নয়নের ভাবের যে খেলা দেখেছি, এই যে তার চোখের যে মনি কথা বলেছে যে দুটো সিনেমাটির ডাবরে পান্তুয়া ভেসে উঠেছে যেরকম, ঠিক সেই রকম জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই। এখানে একটা প্রশ্ন জাগতে পারে দূরের বন্ধুরা, তোমাদেরও জাগতে পারে যে ভীমসেনের মতো রান্না তো করবে। আচ্ছা, ভীমসেন হয়েছে, তোমরা জানবে দূরের বন্ধুরা, যে মহাভারতে পঞ্চ পাণ্ডবের এর একজন হয়েছে ভীম। তো এই ভীমের জন্য যে রান্না, ভীম বিশাল শক্তিধারী, যে ভীমের জন্য যে পরিমাণ রান্না করা হতো প্রচুর পরিমাণ বলা হয়েছে, সেই কথাটাই বলা হয়েছে যে এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই। মানে লেখকের জন্য যে রান্না করেছে আমরা পরে হয়তো দেখতে পারবো যে ভীমসেনের মতো রান্না, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে লেখক বলেছেন। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায়? লেখক কিন্তু এখানে একটা শঙ্কাও প্রকাশ করেছেন, কাকে দেখে?
1: আব্দুর রহমানকে।
0: আব্দুর রহমানকে প্রথম দিনই তো বলেছেন অধ্যক্ষ জিরার সাহেব যে যাকে তোমাকে দিয়েছি সে কি করবে, দ্রুত পালিশ থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত করতে পারবে। লেখক কিন্তু একটু ভয়ে ভয়েও আছেন যে সেই আব্দুর রহমান যে পরিমাণ তার বিশাল দেহ বা তার যে চোখ, সে যদি বিগড়ে যায় তাহলে কি হবে। তবে রহমানকে জিজ্ঞেস করলাম পূর্বে কোথায় কাজ করেছ, উত্তর দিল কোথাও না, পল্টনে ছিলাম মেসের চার্জে, এক মাস হলো খালাস পেয়েছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম তাহলে বরফ আসে কোথেকে বলো তো, কি উচ্চারণ করেছি? বরফ আসে
1: কোথেকে,
0: কোথেকে বলো?
2: বরফ আসে কোথেকে,
0: কোথেকে বললো কেন? ওই পাগমানের পাহাড়কে। এরপর শ্লোক বলো।
2: বলে জানলা দিয়ে পাহাড়ের পাহাড়ের বরফ দেখিয়ে দিল, তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচু পাহাড়ে চড়তে হয়?
0: ওই উঁচুতে চড়তে হয়। এরপর মাহমুদ বলো।
1: বললো না সাহেব।
0: না সাহেব, না বলো, না
1: না সাহেব,
0: আমরা বলি সাহেব, কিন্তু এই যে সাহেব শব্দটাই কিন্তু আব্দুর রহমান বলল না সাহেব তাদের আঞ্চলিক ভাষায়। বলো,
1: এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই ঘুরে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়।
0: হ্যাঁ, এরপরে?
1: বুঝলুম, খবর টবরও
0: খবর টবরও রাখে।
1: বললুম, তা আমার হাড়িকুড়ি, বাসন কোসন তো কিছু নেই।
0: তুমি যখন পড়ছ, তুমি পড়ার আগে সবসময় মনে রাখতে হবে, দূরের বন্ধুরা তোমাদেরকেও বলছি, সবসময় যখন আমরা পড়ব, পড়া অনেক ধরনের আছে, স্ক্যানিং আছে, আমরা যখন মোবাইল দিয়ে স্ক্যান করি বা ফটোকপির দোকানে গিয়ে বলি স্ক্যান করে দেন, স্ক্যানিং আছে পড়া। এখন তুমি যখনই পড়ছো, দেখো চোখ তোমার আঁকি পড়ে ফেলবে। বলো তো, আমরা কি চোখ দিয়ে পড়ি? দূরের বন্ধুরা তোমরা কি জানো আমরা কি চোখ দিয়ে পড়ি? চোখ দিয়ে দেখি, পড়ি কি দিয়ে?
1: মুখ দিয়ে।
0: মুখ দিয়ে পড়ি না, মস্তিষ্ক দিয়ে পড়ি। অর্থাৎ চোখ আমাকে মস্তিষ্কে পাঠাচ্ছে, মস্তিষ্ক থেকে এটা ডিকোডিং হয়ে আমার মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাড়িকুড়ি, বাসন কুসন তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রির রান্না আজ আর বোধ হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। এটা লেখক কাকে বলেছেন?
2: আব্দুর রহমানকে।
0: তুমি যখন কোথাও ভ্রমণে যাবে, অনেক সময় সন্ধ্যার সময় যদি গিয়ে পৌঁছো, তাহলে মনে হবে যে আজকে আর রাতের বেলা আর খাওয়া হবে না, কালকে পর্যন্ত খাবো। কিন্তু ঘটনা কিন্তু দূরের বন্ধুরা ভিন্ন হয়েছে। আব্দুর রহমান কি করলো? টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিল। আড়াই মাইল রাস্তা, মৃদ মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে থেকে এক পর্বত প্রমাণ বুঝা নিয়ে আব্দুর রহমান ফিরছে। ওই যে লেখক যে বললেন যে কালকে দিও, কালকে সকালবেলা চা দিও, আর রাত্রে কিছু লাগবে না, কিন্তু দেখা গেল যে আব্দুর রহমান এক পর্বত প্রমাণ বুঝা নিয়ে আব্দুর রহমান ফিরছে। জিজ্ঞেস করলাম, এত বুঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যারা তোমার বাজার বহন করা বাসায় এনে দিবে তাদেরকে বলা হয় মুটে।
1: জি,
0: বুঝতে পেরেছ? তাহলে দেখো, বলা হয়েছে যে তুমি একটা মুটে ভাড়া করলেই তো পারতে। আব্দুর রহমান যা বলল তার অর্থ এই যে, সে যে মুট বইতে পারে না, সে মুট কাবুলে বইতে যাবে কে? বলেছে কি যে আমি যদি এই মুট বইতে না পারি, তাহলে এই মুট বহন করার মতো আর কেউ কাবুলে নেই। আমি বললাম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে, ভাব দেখে বুঝতুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ কি করেনি। সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন। আবার কি করলো? সেটা কিন্তু ভুল করলো না, বললো রাত্রে আপনি আর কোথাও খাবেন না, রাত্রে বাড়িতেই খাবেন। আফগানিস্তানে যাওয়ার পরে আব্দুর রহমানের যে আতিথ্যতা দেখে লেখক মুগ্ধ হয়, সেই বিষয়টি নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। আরেকটি হয়েছে যে প্রবাস বন্ধু গল্পটি যে আমাদেরকে যে দৃষ্টিকে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায়। এই যে শিখন, যে উদ্দেশ্য বা শিখন ফলটি, এটি নিয়েও তোমাদের একটি প্রশ্ন হতে পারে। আশা করি দূরের ও কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। শুধু অনুষ্ঠানের আলোচনা শুনলেই হবে না, বাসায় পাঠ্যপটি ভালোভাবে যখন আর একটু অনুশীলন করবে এবং আজকের পাঠের সাথে মিলে যখন পড়বে, তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, ফাতেমা আফরোজ সোহেলি, রাবেয়া সুলতানা শিওলি এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে আছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, রাসেল খান এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program. Let's speak English. Here I am, your presenter, Aisha Siddiqa, would like to make a conversation session with two friends who will meet for the first time and will make an introduction with each other. Today, I am joined by two wonderful guests who will be sharing their personal information using some simple sentence that will help you to make an English conversation with anyone. First, we have Sumaina Mahnida Rahman, and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Sumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to introduce ourselves and talk about personal information such as name, hometown, studies, work, and hobbies. Our friends Sumaina and Mukta will show us how to do it politely and correctly. Listen carefully and repeat after them if you can. So, at the first meeting, they will converse with each other.
1: Hello. I think we haven't met before. My name is Mukta.
2: Hello, Mukta. Nice to meet you. I'm Sumaina.
1: Nice to meet you too, Sumaina.
0: Okay, so at the first meeting, this is how we start a self-introduction. Hello, my name is, and reply with nice to meet you. So, amra hocche prothom jokhon karo sathe dekha hoy, ekjon stranger or oporichito karo sathe, tokhon amra first of all tar sathe hello bole tar sathe start korte pari, othoba hocche amra greetings hishebe good morning bolte pari, othoba hocche assalamu alaikum bolte pari, ebong tar naam diye she hocche shuru korte pare, ebong opor side theke arekjon bolte pare nice to meet you. Then they will talking about their hometowns.
1: Sumaina, where are you from?
2: I am from Rajshahi. It's a beautiful city on the bank of the Padma River. And you?
1: I'm from Chattogram. It's a busy port city.
2: Oh, I have heard a lot about Chattogram.
0: Okay, notice the sentences. I am from Rajshahi. Orthat, ami hocche Rajshahi theke eshechi. And I am from Chattogram. So, ami Chattogram theke eshechi. Orthat, tader hometown gulo jokhon describe korche, tokhon eibhabe bolte pare, she kotha theke esheche, je I am from Rajshahi or I am from Chattogram. So, we use the verb to be am, is, are to talk about where we are from. Orthat, ekhane am, is, are, ei verb gulo hocche use kora hoyeche, je she kotha theke esheche, shei khetre. Then, amra hocche amader conversation er ei porjaye, amra dekhbo je they will talking about studies and their job.
2: Mukta, are you a student or do you work?
1: Actually, I'm a student. I study at Jahangirnagar University in the Department of English. What about you?
2: I've just started working as a software engineer at a private company in Dhaka.
1: That sounds interesting.
0: Okay. Here Mukta says, I'm a student or I study at the Jahangirnagar University. So, this structure is useful for all students. So, কোন একজন স্টুডেন্ট যখন হচ্ছে সে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আছে সেটা বোঝাতে চাইলে সে এরকম বলতে পারে যে আমার স্টুডেন্ট অথবা সে বলতে পারে আই স্টাডি অ্যাট দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির নাম বলতে পারে ঠিক একইভাবে যখন হচ্ছে কোনো একটা জব সম্পর্কে বলতে যাবে অর্থাৎ তার প্যাটার্নটা জবের প্যাটার্ন কি বা কোন কোম্পানিতে কাজ করছে সেক্ষেত্রে যেটা সুমাইনা বলল সে বলল আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে অ্যাজ আ ডক্টর হতে পারে অ্যাজ আ কাস্টম অফিসার হতে পারে সো যে কোনো কিছুই আমরা হচ্ছে জব বোঝানোর জন্য আমরা এইভাবে শুরু করতে পারি আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ তারপর হচ্ছে তার যে ডেজিগনেশনটা আছে সেই ডেজিগনেশনটা সে বলতে পারে নাও দে উইল টকিং অ্যাবাউট দেয়ার হবিস
1: সো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম
2: আই এনজয় রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং ফুটবল হাউ অ্যাবাউট ইউ
1: আই লাভ গার্ডেনিং অ্যান্ড লিসনিং টু মিউজিক
2: দ্যাটস গ্রেট
0: ওকে সো খুব অল্প কথায় তারা হচ্ছে তাদের হবিস সম্পর্কে বলছিল অর্থাৎ একজন হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে আর একজন হচ্ছে গার্ডেনিং করতে পছন্দ করে সো টু টক অ্যাবাউট হবিস উই ইউজ ভার্ব লাইক লাভ এনজয় সো এখানে এক্সাম্পল হিসেবে বলেছে আই লাইক ড্রয়িং অথবা বলতে পারি আই এনজয় প্লেয়িং ক্রিকেট অথবা আমরা বলতে পারি আই লাভ কুকিং অর্থাৎ আমাদের যখন যে পছন্দটা বা যে হবি আছে সেই হবিগুলো আমরা লাইক এনজয় আর লাভ এই শব্দগুলি ইউজ করে আমরা খুব সিম্পল সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি নাও লেটস রিভিউ সাম গ্রামার পয়েন্টস ফ্রম টুডেজ কনভারসেশন হোয়েন উইল স্টার্ট টু ইন্ট্রোডিউস আওয়ার সেলফ অর ইউর সেলফ দেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেল ইউর নেম যেমন এখানে ওরা বলেছে মাই নেম ইজ সুমাইনা অন দ্য আদার সাইড মুক্তা বলেছে আই এম মুক্তা সো এক্ষেত্রে আমরা কখনোই বলবো না মাই সেলফ সুমাইনা বিকজ এই ধরনের সেন্টেন্স হচ্ছে এটা ইনকারেক্টলি আমরা হচ্ছে এক্সপ্রেস করছি। সো মাই সেলফ জুমাইনা না বলে আমরা বলতে পারি মাই নেম ইজ জুমাইনা, অথবা আমরা বলতে পারি আই এম মুক্তা। ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে হোম টাউন সম্পর্কে বলবো কারো কাছে, তখন আমরা বলতে পারি, যেমন এখানে ওরা কনভার্সেশনে বলেছে আই এম ফ্রম রাজশাহী অর আই এম ফ্রম চট্টগ্রাম। কিন্তু আমরা কখনোই হচ্ছে এরকম মানে বলার চেষ্টা করব, আমরা সবসময় বলার চেষ্টা করব যে আমাদের যে হোম টাউনটা আছে, অর্থাৎ তার আগে একটা ফ্রম ইউজ করব, অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম বসেছে সাবজেক্ট অনুসারে, এবং ফ্রম অর্থাৎ কোথা থেকে এসেছে সেই জায়গাটার নাম আমরা ডিসক্রাইব করব। এরপর হচ্ছে আমরা তাদের স্টাডিজ বা জব সম্পর্কে বলেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট হলে অ্যাম আ স্টুডেন্ট, অথবা হচ্ছে আই স্টাডি অ্যাট দ্য নেম অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ অ্যাট দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি অর স্কুল অর কলেজ। অর জব হিসেবে যদি আমি বলি যে ওয়ার্কার হিসেবে, আই এম অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ ব্যাংকার। সো এই শব্দগুলো আমরা হচ্ছে যে কোনো আমাদের স্টাডি বা জব পারপাজে ইউজ করতে পারি। নর্মালি আমরা হচ্ছে হবিজের ক্ষেত্রে হচ্ছে লাইক লাভ এনজয় ইউজ করে থাকি, এবং এই লাইক লাভ এনজয়ের সাথে যখন হচ্ছে আমরা আইএনজি যোগ করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটা জেরান্ড বা নাউন হিসেবে ইউজ করা হয়। সো যেমন এখানে ওরা সেন্টেন্সে বলেছে যে ওদের হবি সম্পর্কে একজন যেরকম বলেছে যে ওদের ফুটবল বা সুইমিং যদি হবি থাকে, অথবা বাস্কেটবল যদি হবি থাকে, তাহলে সেক্ষেত্রে ওরা বলতে পারে যে আই লাইক সুইমিং, অর্থাৎ সুইম হচ্ছে ভার্ব ছিল, এটার সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং করে এখানে হচ্ছে আমরা এটাকে নাউন হিসেবে এক্সপ্রেস করেছি। ঠিক একইভাবে তার কারো যদি হচ্ছে কোনো বই পড়তে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে সে কি বলতে পারে জুমাইনা?
2: সেক্ষেত্রে সে বলতে পারে I enjoy reading.
0: I enjoy reading. অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি। ঠিক একইভাবে কেউ যদি হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে, সেক্ষেত্রে মুক্তা কি হতে পারে? I enjoy traveling.
1: I enjoy traveling.
0: Yeah. So হতে পারে I enjoy traveling. অর্থাৎ ট্রাভেল হচ্ছে ভার্ব, বা এটার সাথে ing যোগ করে বলতে পারি I enjoy traveling. So আমরা কনভার্সেশনে যখন নতুন কারোর সাথে পরিচয় হবে, তখন আমরা নর্মালি হচ্ছে খুব পোলাইট এক্সপ্রেশন দেখাই। সো পোলাইট এক্সপ্রেশন দেখালে, অর্থাৎ কারোর সাথে যখন আমরা ইন্ট্রোডিউস করব, তখন হচ্ছে রিপ্লাই হিসেবে আমরা কি কি ধরনের পোলাইট এক্সপ্রেশন বলতে পারি জুমাইনা?
2: আমরা যেসব পোলাইট এক্সপ্রেশনগুলো ইউজ করে থাকি সেগুলো হলো nice to meet you, othoba it's great to know about you.
0: Okay, so nice to meet you, othoba it's great to know about you, orthat karor sathe porichito howar por je khushi howa ba bhalo laga shei khetre amra bolte pari so it's nice to meet you, othoba bolte pari it's great to know about you, orthat apnar somporke jene amar khub bhalo laglo. So Zumaina, amra end of the time amra dekhlam je Zumaina je conversation e bolche je Mukta, I really enjoy talking with you. Now I know your hometown, studies and hobbies. So ei Mukta ebong Zumaina last conversation jokhon dujoner moddhe holo, duita sentence diye kibhabe tara shesh korte pare, prothome amra Zumainar mukh theke shunbo, then Muktar mukh theke shunbo.
2: Mukta, I really enjoyed talking with you. Now I know your hometown, studies and hobbies.
1: Same here, Zumaina. Meeting new friends and introducing ourselves is always fun.
0: Okay. So, আজকে আমাদের কনভার্সেশনে আমরা নর্মালি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা বলে থাকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার হিসেবে প্রথমে সাবজেক্ট দিব, তারপর অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, তারপর অবজেক্ট ইউজ করব। Dear listener, that's all for today's episode. Practice introducing yourself with your friends and classmates. Remember, speaking confidently about yourself is the first step to good communication in English. Thank you for listening to Let's Speak in English. Thank you and goodbye from Aisha Siddiqui.

0: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় ছিলেন আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নওশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। পপি পালের কণ্ঠে গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতে টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক।

0: ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে, কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা রিক্সায় যায় অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়া জনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুহাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং এক বছর ও তদূর্ধ্ব বয়সী সকলে দুই ডোজ করে টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত স্থান থানাসমূহ লালবাগ, গ্যান্ডেরিয়া, কদমতলী, কামরাঙ্গীচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। বার্তাটি শুনলেন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার। ঢাকা থেকে নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গিয়েছেন বুলবুল ইসলাম।

বুলবুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগান, পরিবেশ।

আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এ দলের হাত ধরে এসেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায় এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল সরকার কেন্দ্রিক নয়, এটি উভয় দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। প্রতিবেশীর স্বার্থ রক্ষা ও পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশেরই দায়িত্ব। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার সম্পর্ক এবং মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিমবঙ্গ প্রসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন

0: সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামাইকুম।
1: ওয়ালাইকুম।
0: আগে একটু বসে নি, এইবার বলো তোমরা কে কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ, আমি তো আমার আলান পালান গরু বাছুর হাঁস মুরগি নাতি নাতকর পাড়া প্রতিবেশী সবার হলে আলহামদুলিল্লাহ।
0: গাছগাছালি এগুলো তো ঠিকই আছে,
2: গাছগাছালি আলহামদুলিল্লাহ বর্ষাকাল নাই হন ঘুরে বাড়তেছে গাছগাছালি।
0: হ্যাঁ, আবার গাছের গোড়ায় যেন পানি না জমলে সেদিকে আবার খেয়াল রাখতে হবে। ওষুধি গাছ বলতে যেগুলো আমরা বুঝি, পানি জমলে
2: আমি ছাতা মাথায় দিয়ে দিয়ে তদারকি করি,
0: তাহলে কিন্তু কষ্টের ফসল নষ্ট হবে। তো যাক, এটা শুনে ভালো লাগলো। ভালো আছো বুবুরা তোমরা সবাই?
3: আমরাও সবাই ভালো আছি, ভালো আছি,
0: মাশাআল্লাহ মাশাআল্লাহ,
2: ভালো তো থাকতেই হইব। হ্যাঁ,
0: ভালো যেহেতু আছে তাহলে আমরা অসুখ বিসুখ তো কেউ চাই না, নিশ্চয়ই
2: না,
0: কিন্তু আশেপাশে আত্মীয় পরিজনদের মধ্যে কিছু কিছু অসুস্থ মানুষ আছেন, জর্জরি আছে,
2: যেহেতু
0: ঋতুটা সময়টা কিন্তু কম বেশি জর্জরি, তার মধ্যে অন্যতম জ্বর হলো ডেঙ্গু জ্বর, যেটা তুমি বললে বাবু। এই ডেঙ্গু থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে, হতাশ হলে চলবে না। বলো,
2: ডেঙ্গু কিন্তু যাতে না হয়,
0: হ্যাঁ
2: এটা কিন্তু আমগো হাতে অনেকটা আছে,
0: আছে যদি আমাদের জানা থাকে।
2: অনেকে জানে না, জানি যে কোন মশাটায় কামড়াইলে
3: কি হয়,
0: ঠিক,
2: আর সেই মশাটার জন্মটা কোথায়।
0: হ্যাঁ,
2: আমরা যদি ওই মশাটা জন্মানোর কোন ব্যবস্থাই না রাখি,
0: হ্যাঁ তাহলে
2: মশা জন্মাইবো না, কামড়াইবো না, ডেঙ্গু হইবো না, আল্লাহ করে ভালোই রাখবো।
3: ঠিকই কইছো তুমি, সবচেয়ে বড় কথা হলো আশপাশ পরিষ্কার
0: পরিচ্ছন্ন রাখতে হবে।
3: এই যে বৃষ্টি বাদল হয়, পানিগুলো সব জমতে দেওয়া যাবে
2: না, এই তো
0: একেবারেই না, ফুলে তবে না।
3: হ্যাঁ, আশেপাশে যা কিছু টায়ার টায়ার যা কিছু আছে,
0: তারপরে তবে, হ্যাঁ
3: তারপরে ধরে পানি সব কিছু পরিষ্কার
2: করা। আমরা তো গ্রামে থাকি, আমগো তো ফুলের টব তো কই
0: সরে সরে, কিন্তু গরু
2: গ্রামে আমগো বাঙ্গা পাতিলটা নারিকেলের বাঙ্গা চুরা জিনিস ফালায় রাখি, রাতে দেখা যায় ওতে পানি জমে থাকলে ওইখানেই মশাটার জন্ম।
3: ঠিক কইছো,
0: তো এখন আবার
2: ঘরে ঘরে ফিরি
3: হাসিব। যতই যাই কিছু কনাক, এই এত কিছু কইলে তো আবার মনে থাকে না, ওই কম কথায় অল্প ওই সমতে বুঝাই দিব।
2: তুমি পরিষ্কার পরিচ্ছন্ন,
3: হ্যাঁ মূল কথা পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু মূল হাতিয়ার এই ডেঙ্গু
0: দিছে, এটা লেখালেখির চেষ্টা করো, নোট ডাউন যাকে বলা হয়।
2: আমি আবার একটা কাজ করি,
3: সমিতির মিটিং এ যাইও তো
2: কই, আর একটা কাজ করি আমি, ওই যে সন্ধ্যাবেলা আগুন জ্বালাইয়া ধূপ দিয়া
0: চেষ্টা করবো, যারা ঠিক মতো বোঝে না তাদেরকে বোঝানোর দায়িত্ব।
3: একদম ঠিক,
2: ছাগল বেড়া এরা তো মনে করো অবলা প্রাণী, ওরা বলতে পারে না,
0: কারণ বউর কথায়
2: দেখাই করতে হইব,
0: বউর কথায় ঘুরে ফিরে বলতে হয়। সে ছোটবেলা শিক্ষা থেকে ওই যে প্রত্যেকে বড় প্রত্যেকের তরে, প্রথম লাইনটা তুমি কও একটু, হ্যাঁ কাজে আমরা এই সাহায্য বা সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে রাখবো মানুষের কল্যাণে। আর অপরজন যদি ভালো থাকে তাহলে অন্তত মানসিক ভাবে আমি ভালো থাকবো, আর রোগ সহ যদি ছড়িয়ে পড়ে আমি কিন্তু সেখান থেকে মুক্ত নাও থাকতে পারি। ছোট শিশু আছে, বয়স্ক মানুষ আছেন, বৃদ্ধ আছেন, কাজেই এটা আমাদের জন্য খুবই জরুরি একটা দায়িত্ব। আর আরো একটু বিষয় আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু ভালো করে শুনতে এবং জানতে চাইবো আমরা এখন, ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিকার, এই বিষয় নিয়ে ডক্টর ফরহাদুদ্দিন হাসান চৌধুরী, তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, সাক্ষাৎকার গ্রহণ করেছেন নূর নাহার। তো আমরা শুনে আসি তিনি এর মাধ্যমে কি বলতে চাইছেন আমাদেরকে।
4: কৃষক ভাই বোনেরা, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু জ্বর সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার নুরুন্নাহার। আমাদের সাথে উপস্থিত আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদুদ্দিন হাসান চৌধুরী। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি ডেঙ্গু জ্বর কি এবং এটি কিভাবে ছড়ায়।
5: ডেঙ্গু মশাবাহিত একটি সংক্রামক রোগ, আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে এ রোগের প্রভাব দেখা যায়। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এডিস জাতীয় মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়। প্রাথমিকভাবে শনাক্ত হলে এ রোগ সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং মৃত্যু হতে পারে। এডিস মশা দেখতে অনেকটা কিউলেক্স মশার মতো, গায়ে ডোরাকাটা দাগ আছে। এ মশা স্বচ্ছ পানিতে থাকতে ভালোবাসে। ফুলের টব, ভাঙ্গা হাঁড়ি পাতিল, কলস, গাড়ির পরিত্যক্ত টায়ার, কৌটা, নারিকেল বা ডাবের খোসা ইত্যাদি যেখানে স্বচ্ছ পানি থাকে সেখানে এডিস মশা বংশবৃদ্ধি করে। এডিস মশা আলো আধারিতে সকাল সন্ধ্যা কামড়াতে পারে।
4: স্যার, আমাদেরকে আপনি জানাবেন এ রোগের লক্ষণগুলো সাধারণত কি কি?
5: শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়, অর্থাৎ গায়ে জ্বর অনুভূত হয়। মাংসপেশী, চোখের পেছনে অথবা পেটে ব্যথা হতে পারে, হাড়ে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা হতে পারে, অরুচি বা বমি বমি ভাব ও বমি হতে পারে, চামড়ার নিচে রক্তক্ষরণ, চোখে রক্তক্ষরণ অথবা ঠোঁটে রক্ত জমা বাঁধতে পারে, লালচে কালো রঙের পায়খানা, দাঁতের মাড়ি, নাক, মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে, রক্তচাপ হ্রাস হয়ে যেতে পারে, নাড়ির গতি দ্রুত হওয়া, ছটফট করা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে পড়া, শরীরে হামের মতো দানা দেখা দিতে পারে। মারাত্মক ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে শরীরের অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হতে রক্তক্ষরণ এবং পেটে ও ফুসফুসে পানি জমতে পারে।
4: আমাদের কি আপনি জানাতে পারবেন যে ডেঙ্গু জ্বর হলে আমাদের কি কি করণীয়?
5: ডেঙ্গু জ্বর হলে আসলে আমাদেরকে সচেতনতাই সবচেয়ে বেশি প্রতিরোধের ক্ষেত্রে জরুরি। তবে যদি ডেঙ্গু জ্বর হয়, অর্থাৎ আপনার যদি জ্বর হয়, সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকর্মীকে খবর দিবেন বা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। জ্বর যাতে না বাড়ে সেজন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ খেতে পারবেন। কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না বা মাংসে কোনো প্রকার ইঞ্জেকশন দেওয়া যাবে না। রোগীর মাথায় পানি দিন বা ভিজা কাপড় দিয়ে তা মুছে নিতে পারেন। রোগীকে প্রচুর পরিমাণে তরল ও স্বাভাবিক খাবার খেতে দিতে পারেন। রোগ বৃদ্ধি পেলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। তবে কিছু লক্ষণ মনে রাখতে হবে, খারাপ লক্ষণ যেগুলো দেখা দিলেই সাথে সাথে হাসপাতালে যাবেন। যেমন যদি অতিরিক্ত অর্থাৎ তীব্র যদি পেটে ব্যথা থাকে, অতিরিক্ত বমি হয়, শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়ে, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রচুর রক্তপাত হয়, সাথে সাথে আপনি নিকটস্থ হাসপাতালে চলে যাবেন।
4: ডেঙ্গু প্রতিরোধের কোন উপায় আছে কি?
5: আসলে যতই শহরায়ন অর্থাৎ নগরায়ন হচ্ছে, ডেঙ্গু জ্বর ধীরে ধীরে বাড়তে থাকবে। সেক্ষেত্রে প্রতিরোধেই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ভাঙ্গা হাঁড়ি পাতিল, টিনের কৌটা, গাড়ির পরিত্যক্ত টায়ার, ভাঙ্গা কলস, ড্রাম, নারিকেল ও ডাবের খোসা, ফাস্টফুডের কন্টেইনার, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দেবেন না। যেসব স্থানে মশা জন্মায় সেইসব স্থানে পানি জমতে দিবেন না। বাড়ির ভেতরে ও আশপাশ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনে অথবা রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
4: আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের কৃষক ভাই বোনের উদ্দেশ্যে আপনার মূল্যবান কথা বলার জন্য। সবশেষে কৃষক ভাই বোনদেরকে বলতে চাই, আসলে সচেতনতা ও সঠিক সময়ে রোগ নির্ধারণ করাই এই জ্বর থেকে আমাদের মুক্তির একমাত্র কারণ। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: তো আমাদের সবার জন্য যেমন পেলাম সৎ পরামর্শ, আবার তেমনি পেলাম ভালো একটা দোয়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা প্রত্যেকে সুস্থতা কামনা করি, করা উচিত মানুষ হিসেবে এবং বিশেষ করে প্রতিবেশী হিসেবে। তো শুধু মুখে কামনা করলে হবে না, এই যে পরামর্শগুলো পেলাম জানলাম এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং প্রতিনিয়ত আমরা এগুলোকে অনুসরণ করে সেভাবেই স্বাস্থ্য সুরক্ষার চেষ্টা আমরা করব। তো কাছাকাছি পর্যায়ের একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্বাস্থ্য শুধু দেখলে হবে না, এই যে ভাদ্র মাসে যে ফসলের কিছু যত্ন আছে, ফসলের স্বাস্থ্যহানি হতে পারে, তো সেই ফসলের স্বাস্থ্যহানি থেকে স্বাস্থ্য রক্ষার জন্য তার যত্নে আমাদের কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা আজকে আমরা শুনব। কিন্তু সেটা কিভাবে, ওই যে বুবু বলে লগালগে উত্তর, অর্থাৎ ফোন। তাহলে ফোন ইনের সম্পর্কে একটা ঘোষণা আমরা শুনে আসি, তারপরে আমরা গান শুনব। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, সুপ্রিয় শ্রোতা, আজই অর্থাৎ 1/9/2026 তারিখ মঙ্গলবার সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে ভাদ্র মাসে মাঠ ফসলের যত্নে করণীয়, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত থাকবেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরিবাংলানগর ঢাকার মুখ্য প্রশিক্ষক জনাব মোহাম্মদ শফিউজ্জামান। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326-8 থেকে 70 পর্যন্ত এবং 02 448-1-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে আমি আবারও বলছি আপনাদের জ্ঞাতার্থে প্রশ্ন করার জন্য 02-448-1-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপেও শোনা যাবে। এছাড়াও সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com/bangladeshbetare সরাসরি এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে উপভোগ করতে পারব আজই সন্ধ্যে 7:05 ফোন ইন অনুষ্ঠানে। তো সবাই আমরা জানলাম, সবাইকে তো যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের আসলে জানার তো শেষ নেই, এই বিষয়টা আজকে আমার প্রয়োজন মনে না হতে পারে, কাল তো লাগতে পারে, আমি না লাগলে আমার পাশে প্রতিবেশী লাগতে পারে, কি বলো? এই যে জনকল্যাণের জন্য হলো আমাদের এগুলো সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আর মনে রাখতে হলে কি হবে, কি করতে হবে? হ্যাঁ, গিট্টু দিতে হবে। এটা তোমার গিয়া গিট্টু,
3: আমরা
0: গিট্টু দিয়ে কিভাবে জানো? এটা গানে গানে সুরে সুরে কাজী ডেঙ্গু নিয়ে কথা হচ্ছিল, তো আমরা একটা ডেঙ্গু বিষয়ক গান তাহলে শুনবো। ডেঙ্গু থেকে যদি বাঁচতে চাই, এভাবে গানের প্রথম কলি শুরু হয়েছে। শিল্পী হলেন রাজীব দাস এবং বাঁধন সরকার পূজা। গানের গীতিকার ডক্টর নাসরিন সুলতানা রুমা, সুরকার হচ্ছেন মকসুদ জামাল মিন্টু। তো গানটা আমরা শুনি তাহলে।
3: আচ্ছা।

0: তো গানে গানে শুনলাম আসলে ডেঙ্গু জ্বরকে নিয়ে আমরা হেলাফেলা করলে চলবে না, এর সমাধানের পরামর্শ এখানে দেওয়া হয়েছে। আর এমনিতে আমরা আলোচনার মধ্যে দিয়ে তো অনেক সময় শুনি, জানি এগুলো আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে,
1: গবাদি
0: পশু একটা বিষয় আছে।
2: আমি যে কই আমার গবাদি পশু কো হাঁস মুরগি কো সব লইয়া বালা আছি, তারপরে আমার যে লাল গরুটা লালি কই যারে
0: লালি
2: জানি আজকে দেখি কেমন কেমন করতেছে, আমার একটু সন্দেহ হইতাছে কি ওই লাল্লাই জানে।
1: দেখো কি কোন রোগ তো হলো নাকি, খুরা রোগ আছে কি কয় অ্যানথ্রাক্স না কি রোগ আছে কোনটা হলো নাকি,
2: পশু
1: ডাক্তারের কাছে যে
0: আমাদের নির্ভর করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
2: ডাক্তার রে ফোন করমু আসো, ঠিক আছে
1: কইরো কইরো
0: ফোন করো, সঠিক পরামর্শটা নাও,
2: বললে উনি আসে।
0: আর বাবু
1: অবালা জন্তু তো
0: বলতে পারে না, কিন্তু তার যত্ন থেকে আমরা কখনো দূরে থাকবো না, প্রতিনিয়ত তার প্রতি যত্ন ভালোবাসা মমতা আমরা দেখাবো।
2: মনে করো রোগ হয়ে গেলে যত্ন করলেই কি হয়,
0: হ্যাঁ তার চিকিৎসাটা প্রয়োজন,
1: ঠিক কইছো।
0: তাহলে নিজের নিজের গবেষণা যতই করি না কেন আসলে আমাদের জানতে হবে, আর জানতে হবে সংশ্লিষ্ট এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই ব্যক্তির কাছে। তাহলে এই পর্যায়ে প্রসঙ্গটা তুমি যখন তুলেছো বাবু, গবাদি পশুর এনথ্রাক্স রোগ এবং তার প্রতিকার, এই বিষয় নিয়ে যদি একটা আলোচনা আমরা শুনি, এরকম একটা ব্যবস্থা আমি রেখেছি, তাই না? তাহলে এই বিষয়ে একটা আলোচনা আমরা শুনবো ডক্টর দীপ্তি রানী পালের কাছে। তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকায় তিনি কর্মরত রয়েছেন। তো দেখে তিনি এই বিষয়ে কি পরামর্শ দেন, খুব মনোযোগ দিয়ে আমরা কিন্তু শোনার চেষ্টা করবো।
1: হ্যাঁ শুনি,
0: চলো শুনি। হ্যাঁ শুনে আসি।
3: প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে গবাদি পশুর তর্কা বা অ্যানথ্রাক রোগ বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার দীপ্তি রানী পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রথমেই আমরা যে বিষয়ে জানব সেটি হচ্ছে তর্কা রোগ কি। তর্কা বা অ্যানথ্রাক হলো একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তর্কা রোগের মূল কারণ হলো মাটিতে মিশে থাকা ব্যাকটেরিয়া স্পোর বা জীবাণু। এই জীবাণুগুলো খুবই শক্তিশালী হয়, এরা প্রতিকূল পরিবেশেও মাটিতে প্রায় 50-60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই রোগটি গরু, শুধু গরু নয়, মহিষ, ভেড়া, ছাগলেরও হতে পারে, আর এটি পশু থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। এর জন্য একে জুনোটিক ডিজিজ বলা হয়। সাধারণত বেশ কিছু মাধ্যমে এই রোগগুলো ছড়ায়, যেমন দূষিত মাটি ও ঘাস, দূষিত পানি, বাতাসের মাধ্যমে ও পশু পাখির মাধ্যমে। দূষিত ঘাস ও মাটির মাধ্যমে কিভাবে হয় সেটা যদি আমি জানি, যদি কোনো এলাকায় কোনো আক্রান্ত পশু এই রোগে মারা গিয়ে থাকে তবে সেই মাটিতে জীবাণু থেকে যায়। গরু যখন এই এলাকায় ঘাস খায় বা মাটি কামড়ায় তখন জীবাণু খাবার সাথে পেটে চলে যায়, আর দূষিত পানির সাথে বৃষ্টির পানি এই জীবাণু থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় বাতাসের মাধ্যমে হয়, শুষ্ক মৌসুমে ধুলিকণার সাথে মিশে এই জীবাণু গরুর শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে। আর হচ্ছে পশু পাখির মাধ্যমে, শিয়াল, কুকুর বা শকুন যদি আক্রান্ত পশুর মাংস খায় তবে তাদের মাধ্যমে রোগটি ছড়াতে পারে। এবার আমি জানাবো গরুর তর্কা রোগের লক্ষণ সমূহ কি কি। সাধারণত সংক্রমণের 1-3 দিনের মধ্যে লক্ষণ দেখা যেতে পারে। এই রোগটি মূলত দুভাবে দেখা যেতে পারে, একটি হচ্ছে অতি তীব্র বা আকস্মিক অবস্থা। এই অবস্থায় কোনো লক্ষণ দেখানোর আগেই গরু মারা যায়, গরু হঠাৎ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং মারা যায়। মৃত্যু ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গরুর নাক, মুখ ও মলদ্বার দিয়ে গাঢ় কালচে রক্ত বের হতে পারে। এরপরে হচ্ছে তীব্র অবস্থা। তীব্র অবস্থার মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যায়, যেগুলো হচ্ছে অত্যন্ত জ্বর হতে পারে, তীব্র জ্বর, গরুর শরীরের তাপমাত্রা 105-7 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। অনেক সময় খাবারে অরুচি দেখা যায়, যেমন গরু হঠাৎ করে খাওয়া দাওয়া এবং জাবর কাটা বন্ধ করে দেয়। এরপরে হতে পারে শ্বাসকষ্ট, গরু খুব দ্রুত এবং জোরে জোরে শ্বাস নিতে থাকে। অনেক সময় রক্তক্ষরণ হয়, এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক লক্ষণ। মৃত্যুর আগে বা পরে গরুর নাক, মুখ, কান ও মলদ্বার দিয়ে আলকাত্রার মতো কালচে বা জমাট রক্ত বের হয়। অনেক সময় গরুর পেট ফেঁপে যায়, পেট ফেঁপে যাওয়ার পরে গরু খুব দ্রুত মারা যায়। এবার আমরা জানতে পারি তর্কা রোগ কি মানুষের হতে পারে কিনা? হ্যাঁ, তর্কা রোগ একটি জেনেটিক রোগ। এটি পশু থেকে মানুষের দেহে ছড়ায়। আক্রান্ত পশুর মাংস কাটলে, দুধ খেলে বা পশুর চামড়া নাড়াচাড়া করলে মানুষ সংক্রমিত হতে পারে। মানুষের ক্ষেত্রে সাধারণত ত্বকে ক্ষত বা ফোসকা দেখা যায়। সময় মতো চিকিৎসা না করলে এটি প্রাণঘাতী হতে পারে। এবার আমরা জানব গরুর তর্কা রোগের চিকিৎসা কি কি হতে পারে। চিকিৎসার কথা যদি বলতে যাই, তবে আমি বলবো এক্ষেত্রে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে। উনি যেভাবে বলবেন আমরা সেভাবে চিকিৎসার জন্য কাজ করব। তবে চিকিৎসার থেকে প্রতিরোধ ব্যবস্থাটাই সবচেয়ে জরুরি। সবশেষে আপনাদের সাথে কথা বলবো তর্কা রোগের প্রতিরোধে কি কি করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে নিয়মিত টিকাদান। তর্কা রোগের প্রতিরোধের প্রধান এবং একমাত্র উপায় হল নিয়মিত টিকা দেওয়া। বছরে একবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুকে তর্কা রোগের ভ্যাকসিন দিতে হবে। এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। খামারের চারপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে। কোনো এলাকায় আগে থেকে এই রোগের প্রাদুর্ভাব থাকলে সেখানে গরুকে চড়াতে দেওয়া যাবে না। এরপর হলো গরুকে আক্রান্ত পশু থেকে আলাদা করে রাখা। যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে বা আপনার সন্দেহ হয়, তবে সাথে সাথে তাকে সুস্থ গরু থেকে আলাদা করে ফেলুন। পশুর ব্যবহৃত পাত্র, খাবার ও খড় পুড়িয়ে ফেলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে মৃতদেহ সৎকার। অর্থাৎ তর্কা রোগে মারা যাওয়া গরুর মৃতদেহ কখনো খোলা জায়গায় ফেলে রাখবেন না। এটি আরো ভয়ঙ্কর মহামারী ডেকে আনতে পারে। তাই গরুকে বিশেষ নিয়মে সৎকার করতে হবে। এগুলো কি কি? পশুর শরীর অন্তত 6 থেকে 8 ফুট গভীর গর্তে মাটি চাপা দিতে হবে। গর্তের তলায় এবং লাশের উপরে প্রচুর পরিমাণে কলিচুন বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর একটি বিশেষ সতর্কতা হচ্ছে, মৃত গরুর পেট কাটা বা পোস্টমর্টেম করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটি শরীর কাটলেই জীবাণু বাতাসের সংস্পর্শে এসে স্পোর তৈরি করবে এবং বছরের পর বছর ওই এলাকাকে বিষাক্ত করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।
0: তাহলে প্রাথমিকভাবে চলমান চিকিৎসা ব্যবস্থার কথা তো জানলামই। কোন কারণে যদি মৃত্যু ঘটে যায়, তার যে সঠিকভাবে সৎকার করা এবং তাকে মাটি চাপা দিয়ে অন্যান্য প্রাণী থেকে, অন্যান্য পশু সম্পদের যারা হ্যাঁ রয়েছে তাদের থেকে আলাদা রাখতে হবে, যাতে করে এই রোগ ছড়িয়ে না পড়ে। আর রোগ যাতে একেবারেই না হয় সেটা কিন্তু সবচেয়ে উত্তম পন্থা।
2: দিতে
0: হবে এই পরামর্শগুলো আমরা পেলাম, তো এগুলো মাথায় রেখে তুমি তাহলে আজকে থেকে লেগে যাও কালকে দিনের বেলা। তুমি একটু আমার মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করো, তুমি যদি ব্যস্ত থাকো তাহলে যেন সে একটু তোমাকে ওই গরুর ব্যাপারে এসে দেখে
2: যায়।
0: ঠিক আছে, তো হ্যাঁ তো ফোনের জবাব সমস্যা নেই, তাহলে আমরা আশা করবো
2: পশু সম্পদ অফিসের সারারা খুব ভালো,
0: তা তো
2: পাইলে লগে লগে আসে।
0: হ্যাঁ আসবেই তো, তারা জানে তুমি একজন সফল উদ্যোক্তা। শুধু সবজি রানী উপাধি নিয়ে বসে আছে তা তো নয়, বিভিন্ন ক্ষেত্রে তুমি উদ্যোক্তা। আর সেই উদ্যোক্তা কে না হতে চায়? আমরা সবাই শুধু কর্মী হিসাবে বা একটা দুটো গরু বা খাসি বা বকরি পালবো এটাই তো যথেষ্ট নয়, আমাদের কিন্তু উদ্যোক্তা হতে হবে। তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য কিছু পরামর্শ, কিছু অজানা তথ্য যদি আমরা জেনে নিই একটা ছোট্ট নাটিকার মাধ্যমে,
2: খুব ভালো হয়। হ্যাঁ ব্যবস্থা করো।
0: হ্যাঁ তাহলে আমরা এখন নিজেরা কথা না বাড়িয়ে একটা স্পট ড্রামা শুট শুনে আসি, সেটা হচ্ছে উদ্যোক্তার উপর ভিত্তি করে। দেখি তারা এই নাটকের মধ্যে দিয়ে আমাদেরকে কিভাবে পরামর্শটা দিচ্ছেন, তাহলে চলো শুনি।

0: কিরে রাতুল, মুখ ভার করে বসে আছিস কেন?
1: বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছে।
2: কেন, কি করেছিস তুই?
3: চাচাকে যতটুকু জানি তিনি তো রাগ করার মানুষ না।
1: পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না। কেন আমি কাজকর্ম পাচ্ছি না এটা নাকি আমার দোষ। আচ্ছা তোরা বল, বেকার জীবন কারো ভালো লাগে?
0: আমি তো দেখছি তোর মনটাই হচ্ছে বেকার, তোর কাজ করার কোনো ইচ্ছা নাই।
1: হ্যাঁ, আমার তো জমিদারি আছে।
0: তাহলে কি করবি?
1: ভাবছি শহরে চলে যাব, সেখানে অনেকগুলো অপশন আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা পেয়ে যাব।
0: কিন্তু গেলেই তো হবে না, সব কিছুর একটা পরিকল্পনা লাগে, না হয় বিপদে পড়ার সম্ভাবনা আছে।
4: বিপদে পড়লে পড়বে, তাতে তোর কি করার আছে?
1: না, তোরা সামান্য একটা কথা নিয়ে যা শুরু করছিস। আচ্ছা যা, আমি কোথাও যাব না।
0: শোন, আমি বেকার জীবনের অবসানের পথ পেয়ে গেছি, ইচ্ছে করলে তোরাও আমার সাথে থাকতে পারিস।
3: আরে আরে আরে, কথা না ঘুরে আসল কথা বল, কি পথ পেয়েছিস?
0: চাকরির আশায় না থেকে নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেদের যেমন উন্নতি হবে, পাশাপাশি আরো অনেককে স্বাবলম্বী করা যাবে।
2: আরে কি করবি সেটা বল।
0: হাতের কাছেই আছে সবকিছু, এত ভাবনার কি?
3: তোর কথায় মনে হচ্ছে আলাদিনের চেরাগ আমাদের সামনে ঘুরছে,
4: ঘষা দেব আর ফুরফুর করে ভাগ্য গড়তে শুরু করবে।
0: রূপকথার গল্প কোনো নিছক ঘটনা নয়, তারও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো গল্পের পাতা থেকে এখন বাস্তবে রূপ লাভ করেছে। সমস্যা হচ্ছে উদ্যোগগুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
2: ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা বল।
0: আমি আগেই বলে রাখছি, উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ধৈর্যশীল হতে হবে।
4: আচ্ছা ধৈর্য ধরলাম, এখন আমরা কিভাবে কি করব সেটা বল।
0: এখানে আমরা পাঁচজন আছি, প্রত্যেকে একটা করে কাজ যদি করি, এই ধর আমি একটা গরুর খামার দিলাম,
1: আমি মাছের চাষ করলাম,
2: আমি সবজি বাগান করলাম,
3: আর আমি হাঁস মুরগির খামার দিলাম,
4: আমি ফল ফলাদের বাগান করলাম,
0: এরকম অনেক কিছু আছে। আমরা প্রত্যেকে একটা করে উদ্যোগ নিলে এই উদ্যোগকে সফল করতে আরো কমপক্ষে 10 জন লোক জড়িত করতে হবে, তাহলে দেখ আমাদের সাথে আরো 10টি পরিবার স্বাবলম্বী হলো।
4: হ্যাঁ তাই তো, বুদ্ধিটা খারাপ না,
3: কাজ নিয়ে আর টেনশন করতে হবে না,
1: নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা খেলাম, বিক্রি করে পরিবারের উন্নতি করলাম।
0: তবে কাজ শুরু করার আগে আমাদের কাজের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে করে কাজ শুরু করার পর সমস্যায় পড়তে না হয়।
4: কাজ করতে সমস্যা তো হবেই, আমরা সমাধান কোথায় পাবো?
0: শুধুমাত্র সমাধান নয়, আমাদের এই উদ্যোগ সফল করতে যদি কোনো সহযোগিতা লাগে তারও ব্যবস্থা আছে।
1: বাহ, বুদ্ধি তো ভালো দিয়েছিস, এখন সঠিক পরিকল্পনাটাও বলে দে।
0: জানিস, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
3: তার মানে আমাদের পেছনে বড় একটা শক্তি আছে।
2: তাহলে আর চিন্তা করছি কেন, সবাই চল কাজে নেমে পড়ি।
0: আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার জন্য অনেকগুলো অধিদপ্তর আছে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা এগিয়ে যাব।
1: এখন মনে হচ্ছে আমি একটা বোকা।
0: আমরা কেউ বোকা না, শুধুমাত্র ইচ্ছা আর পরিকল্পনার অভাবে বোকা বনে যাই।
4: হব না হব না, আমরা আর হব না বোকা,
5: আমরা হব উদ্যোক্তা, ভাগ্য গড়তে নেই কোনো বাধা।
6: তো স্লোগানে স্লোগানে কিছু পরামর্শ পেলাম,
7: আর হব না বোকা আমরা হব উদ্যোক্তা, এখন আমার বাড়ির জল লাগবো।
6: আমি তো যাওয়ার লাগবো ঠিকই, কিন্তু ওই যে ওই কথাটা তো মনে করো, ছিলাম বোকা হইলাম বুদ্ধিমান, এমন একটা কথা শুনতাম না আমরা? হ্যাঁ
7: আমি বুদ্ধিমতী হইছি,
6: তুমি ওই আর কি,
7: এখন ছুটি দাও আমি বাড়ির যাবো, কাম আছে আমার,
6: সবাই যাবো
8: আমরা। তুমি কি সমিতির মিটিং এ যাবা নাকি?
6: হ্যাঁ, তাছাড়া যে গরুনের সমস্যার সাথে কথা বলতে হবে,
9: তুমি একা দাও না আমাগো সাথে নিয়ে
7: চলো, সবাই একসাথে
6: যাবো তো অবশ্যই। আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে একটু জানিয়ে যেতে চাই এই কথাটি। আপনি এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো এবার
9: চলো যাই, চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী রূপা রক্ষিত। প্রথম গানের কথা লিখেছেন মিতু দেবনাথ এবং গানটি সুর করেছেন অদূত সরকার।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান শিল্পী রূপা রক্ষিত। এবারের গানের কথা লিখেছেন গোপাল কৃষ্ণ দত্ত এবং গানটি সুর করেছেন সমরজিৎ রায়।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন রূপা রক্ষিত। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এইসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করুন এবং না হয় ভেঙে ফেলুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতেই চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তাওয়াল দিয়ে গা মুছে দিন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাকা,
4: খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার, আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়াতে 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধ্যে 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:44, সূর্য অস্ত যাবে 6:19। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
6: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শেহনাজ পারভীন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইংল্যান্ড ডেভেলপার্স ওয়ার্নিং ভ্যালি টিল 1 AM। দেয়ার আর চান্সেস অফ টেম্পোরারি গাস্টি অর স্কোলি উইন্ড উইথ রেইন অর থান্ডার শাওয়ার at a velocity per hour 45-60 km in south or southeast direction over the regions of Tangail, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas have been west local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 PM. There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower in many places of Rongpur, Rajshahi, Mymenshing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions, and medium to heavy rainfall may expected as elsewhere over the country. Day temperature may nearly unchanged and night temperature may slightly decreased all over the country. Today the maximum temperature was recorded in Kutubdia 33.9 degrees Celsius and minimum was in Sylhet 23.5 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 32 degrees Celsius, minimum was 27.8 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 81%, at 6 p.m. 95%. Tomorrow the sun rises over Dhaka at 5:44 a.m. and sets at 6:19 p.m. That's all for weather in time.
5: Bangladesh Betar, Abhor Shotokobata. গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া সতর্কবার্তা শুনলেন।
6: ওয়ার্নিং মেসেজ। দ্য ওয়েল মার্কড লো ওভার গ্যাঙ্গেটিক, ওয়েস্ট বেঙ্গল এন্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা অ্যান্ড নর্থ ওয়েস্ট বে পারসিস্ট ওভার সেম এরিয়া। ইট ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস। It influences schooly weather may affect the maritime ports. North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to vest it local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the crest and proceed with caution till further notice.
7: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম 1448 হিজরি 2026 খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠানটি প্রচার করা হবে রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 MHz এর অনুষ্ঠান সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত প্রচার করা হবে। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। বাংলা

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে আগামী 21শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও ততোর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা গর্ভবতী মা ব্যতীত মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি NHID কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্য সেবা গ্রহণে সহায়ক হবে। আজই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা নিন। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের একটি ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। সুখের চাবিকাঠি হল নৈতিকতা। নৈতিকতা মানুষকে আইন মেনে চলতে, কর্তব্য পালন করতে এবং প্রতিশ্রুতি রক্ষা করতে শেখায়।

১৯৭১ সালের পয়লা সেপ্টেম্বর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। ন্যাশনাল ডাটা গভর্নেন্স ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড দি ন্যাশনাল রেসপন্সিবল ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে তিনি ডিজিটাল পদ্ধতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। আধুনিক ডিজিটাল পদ্ধতির যথেচ্ছ ব্যবহারের পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তার উপরও জোর দেন মন্ত্রী। যুব ধরবে কর্মে হাল, দেশ উন্নয়নের সর্বকাল, এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলুর দিশারি যুব উন্নয়ন সংঘ। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আধুনিক প্রযুক্তির মেশিনারিজমের মাধ্যমে নির্ভুল ও মানসম্মত প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অধিকাংশ পরীক্ষা একই জায়গায় করা সম্ভব হবে। এতে রোগীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রবণতা এবং দালালদের দৌরাত্ম্য কমবে। নারায়ণগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় অপচয় রোধ, বিদ্যুতের সুষ্ঠু কার্যকর ব্যবহার জোরদার করার লক্ষ্যে এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুতের অপচয় রোধ সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর

0: ও ট্রলারসমূহকে নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১% এবং সন্ধ্যে ৬টায় ৯৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৪৪ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:১৯। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে ফোন ইন অনুষ্ঠানে। আজকের বিষয় ভাদ্র মাসে মাঠ ফসলের যত্নে করণীয়। এই যে এই সময়টায় যে যে প্রচন্ড গরম, আবার কিছু কিছু সময় বৃষ্টি, এই সময়টায় কিরকম ভাবে যত্ন করা উচিত এই বিষয় নিয়ে কথা বলবেন জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। তো আমরা এই বিষয় নিয়ে আমাদের সকল আমাদের যত বিশেষ করে আমাদের শ্রোতা বন্ধুরা,
3: হ্যাঁ,
2: সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বলছি যে আসুন আমাদের সাথে টেলিফোন করুন। আর আমি বলছি আমাদের টেলিফোন নাম্বারটা হচ্ছে 0244813268 থেকে ৭০ পর্যন্ত এবং 0244813277 থেকে ৭৯ পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্যে 0244813268 থেকে ৭০ পর্যন্ত এবং 0244813277 থেকে ৭৯ পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি তো শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতারের ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar-ও সরাসরি এটি উপভোগ করতে পারেন। তো শুরু হোক ভাই, আমাদের আজকে তো মেহমান এসেই গেছেন অনেকক্ষণ আগেই, মোহাম্মদ শফিউজ্জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
4: শুভ সন্ধ্যা, সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভাদ্র মাসটা আমাদের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। আপনারা জেনে থাকবেন যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস আমাদের একটা মধু মাস গিয়েছে, বিভিন্ন ফল আমরা মাত্রই শেষ করলাম। এই মুহূর্তে ফলের একটা পরিচর্যা খুবই জরুরি আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া। আবার একই সাথে এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ফসল মাঠে আমন ধান, যা আপনারা জানবেন যে বড় ধানটা আমরা সাধারণত সেচ নির্ভর আবাদ করি, মানে সেচ দিয়ে করতে হয়, যার ফলে প্রচুর সেচ লাগে, বিদ্যুৎ লাগে, তেল লাগে, ডিজেল লাগে। আমরা যদি বেশি করে আমনের আবাদটা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই সেচ নির্ভর যে বোরো আবাদটা, সেই আবাদটার থেকে কিছুটাও আমরা সাশ্রয় করলেও করতে পারি। এই জন্য আমন ধানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমতে এইবার আমাদের তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় বন্যাও হয়নি যে আমনের কোনো ক্ষতি হবে। তারপরেও এই সময় এসে আমনের আসলে কিছু পরিচর্যার দরকার, যেটা কারণ এখন আমন লাগানোর পরে প্রায় ২০ দিন ২৫ দিন, কোনো কোনো ক্ষেত্রে এক মাসও পার হয়েছে। এই আমন ধানটা যদি আমরা ঘরে তুলতে পারি, বাংলাদেশের যে নবান্নের উৎসব বলি আমরা অগ্রহায়ণ মাসে, এটা কিন্তু একেবারে চিরায়ত বাংলার একটা মৌসুম থাকে। আশা করি যে এই ভাদ্র মাসটা শেষ হলেই আমরা একটু কার্তিক যখন শুরুতেই একটু শীতের আভা আসবে এবং ফসলটা আর যে কোনো সংকট থেকে সংকট আর আমরা পড়ব না। এই পর্যায়ে আসলে আমনে আমাদের সার দেওয়ার সময় যাচ্ছে, বিশেষ করে কোনো কোনো জমিতে দ্বিতীয় কিস্তি এবং কোনো কোনো জমিতে তৃতীয় কিস্তি সার মাঠে যাচ্ছে, বিশেষ করে আপনার পটাশ এবং

0: টিএসপি সার, এগুলো তো জমি তৈরির সময়
1: দেওয়া হয়েছে।
0: এখন আসলে চলতেছে ইউরিয়া সারের উপরি প্রয়োগের একটা বিষয়
2: ধাপে ধাপে
0: ধাপে ধাপে। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলে বাংলাদেশে বর্তমান যে সারের স্ট্যাটাস বা সার যে সংরক্ষণ এটা অনেক ভালো আছে, সারের কোনো সমস্যাও নাই, সরকারি তরফ থেকে সার যথাযথভাবে যাতে কৃষক পায় তারা ব্যবস্থা করা আছে। মূলত এক হেক্টর জমি মানে 7.5 বিঘা জমিতে 200-250 কেজি ইউরিয়া সার দিতে হয় 3 কিস্তিতে, পরিমাণ সারে 3 কিস্তিতে। এখন যদি আমি বিঘাতে হিসাব করি তাহলে প্রায় 30-35 কেজি সার লাগে 1 বিঘা জমির জন্য। তার মধ্যে 1 কিস্তি বেশিরভাগ কৃষক দিয়ে ফেলছেন, তাহলে আর 1 কিস্তি যদি দেই আমাদের হাতে আর 20 কেজির মতো 25 কেজি সার আছে। সেটা এখন একবার দিব, আবার 15 দিন পরে আরেকবার দিব, দুই ভাগে দিতে হবে। কারণ ইউরিয়া সারটা আসলে খুব বেশি দিন থাকে না, দিলেও সেটা মাটি
1: রাখতে পারবে,
0: উড়ে যাবে। এই বিষয়টা যাতে আমরা সচেতন হই। আর জমি যদি ভালো সবুজ থাকে, বৃদ্ধি ভালো থাকে, বর্ষা হচ্ছে, বৃষ্টির পানি তো আল্লাহর একটা নিয়ামত, এর মাধ্যমে এমনি জমিতে উর্বরতাও বাড়ে, বন্যার পানিও কিছু পলি দিয়ে গেছে, যদি প্রয়োজন না হয় অদরকারে আমরা ইউরিয়া সার ব্যবহারও করবো না। কারণ ইউরিয়া সার ব্যবহার করলে আবার ফলন কমও হইতে পারে, কারণ শুধু গাছের বারবারণ তো হবে কিন্তু শীষ বাইর হবে না, ফলন আসবে না। সেটা আমরা সচেতন হব। আর যাদের জমিতে আগাছা হবে, এটা আগাছা দমন করার শেষ সময়, কারণ কিছুদিন পরেই থোর আসবে, কাস্তোর আসবে। আসলে যখন থোর কাস্তোর অবস্থায় আসে তখন আর জমিতে আপনার ই করার সুযোগ নাই, আগাছা
2: নিরানি
0: দেওয়া যাবে না, কারণ তখন গাছ ডিস্টার্ব হবে, ওই গাছ আর ভালো হবে না। তো আগাছা যদি পরিষ্কার করতে পারি তাহলে আগাছা জমির মাঠে যে খাবারের ক্রাইসিস মানে খাবার নিয়ে কম্পিটিশন করা ফসলের সেই প্রতিযোগিতাটা হবে না, তখন ফসল যাই জমিতে খাবার আছে এটা শুধু ফসল নিতে পারবে, তখন ফসলের ফলনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসবে। তবে এই মুহূর্তে আমাদের নজরদারি রাখতে হবে যে মাঠে কোনো পোকা এবং রোগের প্রাদুর্ভাব হয়
2: কিনা,
0: পরিচর্যা এবং মাঠের জরিপ, মাঠে যাইতে হবে, মাঠকে দেখতে হবে, কারণ এখন মাজরা পোকার প্রাদুর্ভাব হবে।
3: আচ্ছা, আমাদের টেলিফোন আসছে, একটু টেলিফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
4: আমন ধানের সার তো আমাদের ওইদিকে দেয়া লাগে না, তবু দিলে মানে গোয়ারি হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। এখন কি কোন সার দিলে ভালো হবে?
3: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের জবাবটা শোনার জন্য রেডি থাকুন।
4: ওয়ালাইকুম
3: আসসালাম, বলেন।
4: হারুন ভাই, আপনারা সবাই ভালো আছেন?
3: জি জি জি, ভালো আছি
4: ভাই। আরে ভালো আছেন সবাই?
2: হ্যাঁ আছি, আমরা ভালো আছি।
4: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর দদ্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
2: জি ভাই, বলেন।
4: আমার শুভেচ্ছা এবং খোকন সরকার, হাজি মোহাম্মদ মিন্টু সাগর, আমরা সবাই মিলে শুনতেছি। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে এখন তো আমরা আমন মানে ধান লাগাইছি, বুঝছেন? ধানটা হইলো গে সার দিয়ে তলে সার দিয়ে লাগাইছি, বুঝছেন? এখন পটাশ ফসফেট দিয়ে লাগাইছি, এখন হইলো গে আজ 15-16 দিন হচ্ছে, এখন ইউরিয়া, বুঝছেন? ধানি গোল, ধানটা লাগাইছি ধানি গোল।
3: আপনি থাকেন আমাদের সাথে, বলবেন, আমাদের স্যার আছেন উনি বলবেন। আর হ্যালো, আর কে আছেন আমাদের সাথে?
5: আসসালামু আলাইকুম, কথা বলছিলাম নাকি দিন হচ্ছে মামুন সভাপতি আপন বেতার সংগঠনপুর দলিত মানিকগঞ্জ থেকে। ভালো আছেন?
3: জি
2: জি।
5: আমার প্রশ্ন হচ্ছে যে কার্তিক অগ্রহায়ণ মাস এই সময়টাতে আমন ধানের মূলত যে ঘরে তোলার ব্যাপারটি থাকে, এই সময়ে আবার কিছুটা বৃষ্টির ভাবও থাকে গ্রামে, তো আসলে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে ব্যাপারে জানতে।
3: কিভাবে সংরক্ষণ করা যেতে পারে? আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
6: গোড়াই নদী বেতার কোটা ক্লাব সভাপতি খোকন চন্দ্র দিগলাক সাংসার আদবাড়ি থেকে বলছি।
3: জি বলেন।
2: জি বলেন।
6: আমি জানতে চাই আমাদের এখানে তো ধরেন এখন আছে কাজের খুব পিস ছিল, পাঁচ দোয়া কাঠামাটা দিয়ে কিন্তু ধান লাগানো পড়েছে, কিন্তু আমরা অনেক সার দেই নাই, এখন ধান তো ধরেন লাগিয়ে গেছে, এখন কি আর কয়েকদিন পরে মানে তাও লাগানো আগে সপ্তাহ খানিক আগে, এখন আছে সাত দিলি পারে, কিভাবে সাতটা দিলি পারে ভালো হবে আমি একটু বললি পারে খুশি হবে।
3: আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, এটা নিয়ে বলবেন, স্যার আজকে আছেন তিনি এটা নিয়ে বলবেন। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো,
6: আমি আমার একটা বিষয় জানার ছিল, আমি কিছু পুঁই শাক রোপণ করছি, পুঁই শাকের পাতার মধ্যে সাদা সাদা দাগ পড়ছে, এই জন্য কি চিকিৎসা নেওয়া যায়?
7: জমি পরিদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ?
3: আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তো এখন আমরা তো যেতে পারি।
8: নির্ধারিত বিভিন্ন জাত তৈরি হয়েছে আমন ধানের, আসলে সবচেয়ে উত্তম জাত কোনটি, গ্রামের কৃষকরা কোনটি চাষ করলে বেশি ফলন হবে সে ব্যাপারে জানতে চাই।
3: আচ্ছা,
2: সাথে থাকুন,
3: সাথে থাকুন। হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
9: আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই আমন ধানের যখন 50 থেকে 55 বর্ষ সময় হয়, 55 দিন, তখন আমি বিঘা প্রতি 5 কেজি থেকে 8 কেজি পর্যন্ত পটাশ সার দিয়ে থাকি, কিন্তু এখানে একটা সমস্যা হয় যে অনেক কৃষকেরা আমাকে বলে যে এই সময়টা সার দিবে না, সারে ধানের ক্ষতি করতে পারে, কিন্তু আমার কিন্তু ক্ষতি হয় না, আমার লাভই হয়, দানা পুষ্ট হয়, ধান সুস্থ সবল হয়। আসলে কি আমি এটা অব্যাহত রাখবো কি?
3: আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখন তাহলে এই পর্যন্তই থাক, আমাদের যে সমস্ত স্যারের কাছে আমরা যাই, যে সমস্ত কোশ্চেনের
0: ধন্যবাদ সকলকে, খুব সুন্দর সুন্দর কিছু জানার আসছে, বিশেষ করে একেবারে সময় নির্ধারিত যে এই মুহূর্তে সার দিতে হবে। প্রথম আমি সোহেল রানা টাঙ্গাইল আপনার প্রশ্ন দিয়ে শুরু করি, যে 50 থেকে 55 দিন পরে আপনি পটাশ সার দেন 5 থেকে 8 কেজি এমওপি মিউরেট অফ পটাশ, এটা আপনি ঠিকই করেন, এটাই করবেন, এটাতে ফলন কোনো কমবে না, বরং এই সময় বর্ষাকালের পরবর্তী সময় মানে বর্ষার পরে যে গাছগুলা বেশি লকলকে হয়, এই সময় যদি আপনি 5 থেকে 7 কেজি বিঘাপতি পটাশ সার ব্যবহার করেন তাহলে গাছগুলো শক্ত হবে এবং সবল হবে, তখন রোগ এবং পোকামাকড় আক্রমণ বেশি কমবে আর কি, বেশি হবে না, হইতে দিবে না, এবং ফলন বাড়বে, দানা পুষ্ট হবে, কারণ এরপরেই ধানে থোর এবং ফুল আসবে, এটা সঠিক টাইম। কারণ বর্ষাকালে অনেক সময় আমরা যে আগে সার দেই এটা বৃষ্টির পানিতে ধুয়ে জায়গা, যখন মাঠে জমিতে একটু সংকট হইতে পারে, এর জন্যই বর্ষার শেষে বিশেষ করে আমন ধান লাগানোর 50 দিন পরে আপনি যদি 5 থেকে 7 কেজি পটাশ সার দেন এটা উত্তম। তবে যার আবার জমিতে এমন অবস্থায় ছিল যে বর্ষায় পানি ডুবে নাই, আইল ভালো, তার ক্ষেত্রে এটা নাও লাগতে পারে, তবে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তবে এই সময় ইউরিয়া দিলে ক্ষতি হইতে পারে, ইউরিয়া দিলে থোর ঠিক মতো নাও বাইর হইতে পারে, আবার নতুন করে কষি দিতে পারে। ধন্যবাদ। আরও দুই একজন, বিশেষ করে জুয়েল সাহেব বরাইগ্রাম নাটোর থেকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, যে আমরা তো সার দেই না, সার দেই না, আপনি সার দিবেনই বা কেন? কারণ আপনার চলনবিল এলাকা সারা বছর পানির নিচেই থাকে, অনেক পলি জমছে, সার আসলে ওই জায়গায় খুব একটা দরকার নাই, তারপরেও যদি কোনো সার লাগে এইভাবে অনুমান নির্ভর সার দেওয়া যাবে না, বছরে বা 3 বছর 2 বছর পর আপনারা যদি একবার মাটি পরীক্ষা করে নেন যে আসলে আপনার মাটিতে কি টিএসপির ঘাটতি নাকি পটাশ সারের ঘাটতি না বোরনের ঘাটতি, ইউরিয়ার ঘাটতি হওয়ার কথা না, কারণ মাটিতে যখন বন্যার পানি আসে ইউরিয়া সার এমনিতেই অনেক থাকে, তাই যদি প্রয়োজন না হয়, গাছে যদি সারের কোনো অভাবজনিত লক্ষণ দেখা না যায়, গাছ যদি হলুদ না হয়, তাহলে আপনার সারের না দিবেন, এটাই ঠিক আছে, কারণ সার তো দেওয়া হয় গাছের খাবার, খাবারে যদি না লাগে আমি জোর করে খাওয়াবো কেন, অতিরিক্ত খাইলেও আবার ক্ষতি আছে। লোৎকর জোয়ারদার সাহেব, তারপরে খোকন সাহেব পাংশা রাজবাড়ি থেকে বলেছেন, আপনারা তো খুবই ব্যস্ত এলাকা, কারণ পাট ধোয়া করলেন, এরপরে আবার আমন লাগাইছেন, আমন লাগানোর 10 থেকে 12 দিন বা 15 দিন যাদের হয়েছে তারা 30 কেজি ইউরিয়া সারকে 3 ভাগে জমিতে দিবেন, 10 দিন পরে 1 ভাগ, 20 দিন পরে আরেক ভাগ, আরেকটা 30 দিন পরে ভাগ, এরকম করে আপনারা 3 ধাপে এই 3টা সার দিলেই আশা করি আপনাদের জমিতে এই আমনের সার সংক্রান্ত বিষয় দূর হয়ে যাবে। তারপরেও যদি আপনি মনে করেন যে আমার জমিতে যাতে রোগবালাই একটু কম হয়, রোগ প্রতিরোধী বিষয়টাকে শক্তিশালী করার জন্য পটাশ সারের একটা ক্ষমতা হচ্ছে গাছকে কাণ্ডকে শক্ত করে, দৃঢ় করে, তখন পোকামাকড় আক্রমণ করতে পারে না বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, তখন আপনার 4-5 কেজি পটাশ সার উপরি প্রয়োগ হিসাবে শেষবার যখন ইউরিয়া দিবেন তখন দিতে পারেন, একটু ভালো ফলাফল পাবেন, না দিলেও জমির উর্বরতা অনুসারে না দিলেও সমস্যা নাই। বিশেষ করে যাদের জমি বেলে দোআঁশ, মানে যে জমি পানি ধরে রাখতে পারে না, পানি নিচের দিকে চুয়ে যায়, সে আসলে খাবার টাবার নিয়েই নিচের দিকে নামে, যার ফলে তখন তার একটু সহযোগী ইয়া লাগে। আরেকজন বলেছেন যে এখন মাজরা পোকা আসবে জমিতে, মাজরা পোকা আসার টাইমই মাজরা কেটে দিবে, মাছ কেটে দিবে, গাছ মনে হবে যে গাছটা মরে যাচ্ছে, একটা কুশি মারা যাচ্ছে। মাজরা পোকা দমন করার জন্য এই মুহূর্তে আপনাকে গাছে কিছু জমিতে কিছু ডাল কঞ্চি পুঁতে দিতে হবে। ডাল কঞ্চি পুঁতে দিলে পাখি এসে বসবে এইসব কঞ্চির উপরে এবং পাখি এই পোকাগুলাকে খাবে, পোকাগুলাকে খেয়ে গেলে এটা আশা করি সমস্যা মিটবে। তারপরে যদি খুব বেশি মাত্রায় হয়, আপনার নিকটস্থ কৃষি অফিস বা উপসহকারী, আপনার ইউনিয়নে ব্লকে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, সে জমির কতগুলো মাজরা পোকার আক্রমণ হয়েছে বা কয়টা মরা শীষ দেখা যাচ্ছে বা ডগা দেখা যাচ্ছে, তাহলে সে সিদ্ধান্ত দিতে পারবে যে এই জমিতে আসলে কি কোনো ব্যবস্থাপনা নেওয়ার দরকার আছে কিনা। সেক্ষেত্রে ফুরাডন, বিভিন্ন রকম দানাদার কীটনাশক আছে, তারা একটা পরামর্শ দিবে, তবে সেটা হিসাব করে দিতে হবে, কারণ কোনো একটা কীটনাশক দেওয়ার সময় আমাদেরকে হিসাব রাখতে হবে কীটনাশক দিলে যে ক্ষতি হবে, যে খরচ হবে, এর চাইতে বেশি যদি ক্ষতি না হয় তাহলে এই কীটনাশক দেওয়া যাবে না, তাহলে তো লস। যদি আমার পোকার ক্ষতি হয় 90 টাকা, কীটনাশক দিতে ক্ষতি হয় 120 টাকা, তাহলে তো এটা করা যাবে না। তাহলে এই হিসাবটাই উপসহকারী কৃষি অফিসার করে দিতে পারবে, অযথা করা লাগবে না।
10: আর মহামান ভাই, এই যে মাজরা পোকার কথা কয়, দিনে লাঠি রাতে বাতি, এই হলো মাজরা পোকার কেরামত।
0: হারিকেন লাগাইতে হবে, হেজাক লাগাইতে হবে, একটা বাল্ব যদি জমির এক কোনায় লাগাই দেন, মাঠের এক কোনায়, তাহলে পোকাগুলো আকৃষ্ট হয়ে আসবে, তাহলে আপনারা এখান থেকে অনেক উপকার পাবেন।
7: আচ্ছা, আর কি কেউ আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
11: জি, আমি সোহাগ বলছি, দাদিরাটা হেমনগর গোপালপুর টাঙ্গাইল থেকে।
7: আচ্ছা, বেশ বেশ, বলেন।
11: জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলতে আমাকে জানতে চাওয়া, সেটা হচ্ছে বিশ্বের মোট কতটি প্রজাতির ধান আবাদ করা হয় এবং তার মধ্যে আমাদের বাংলাদেশের এই মাটি আবহাওয়ায়
7: আমি
12: শেরপুর থেকে ফাহিম বলছি।
7: আচ্ছা, শেরপুর থেকে ফাহিম, স্বাগত জানাচ্ছি, বলেন।
12: আমার প্রশ্নটা হলো, আমি একটা ক্ষেত লাগাইছি, সেই ক্ষেত্রে পাতাগুলোতে কিছু বাদামি রঙের দাগ দেখা যাচ্ছে, আর কিছু পাতায়
7: আমি
13: সাগর বলতেছিলাম পাংশাজ থেকে। ভালো,
7: বেশ বেশ, হ্যাঁ বলেন, আপনার কি জানার আছে?
13: আঙ্কেল, আমি জানতে চাইছি, আমাদের যে ধান লাগাইছি এই ধানে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আপনার কালো এবং লাল হয়ে যাচ্ছে, আমি করণীয় কি একটু জানাবেন?
7: আচ্ছা, করণীয় কি জানতে চাইছেন? আপনি আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এখন, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
14: ভাই, আমি আবার লুৎফা জোরদার, বড়খোলা পাংশা থেকে।
7: হ্যাঁ,
14: আমি সারা কাছে জানতে চাচ্ছি, মানে ধানের পাতায় সাদা সাদা হয়ে যাচ্ছে, বুঝছেন, এইটা কি করবো একটু বললে ভালো হতো।
7: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকেন। আর হ্যালো, আমরা এখন আর নেব না, এরপরে এই জবাবগুলো শুনে নিন।
0: হ্যাঁ, ধন্যবাদ। একটা প্রশ্ন আসছে যে ধানের পাতায় সাদা সাদা, আবার কেউ বলতেছেন পাতায় একটু গুড়ি গুড়ি। আসলে আপনারা যেটা বলতেছেন, এই লক্ষণ দেখে আমার কাছে শুনে যেটা মনে হচ্ছে যে এটা পাতা মোড়ানো পোকার আক্রমণ আছে, তারপরও আপনাদেরকে একটু দেখতে হবে জমিতে নেমে পাতাটা যদি মোড়ানো থাকে আর কি, ভাজ গোল গোল ভাজ হয়ে থাকে, তাহলে ওইটা খুললে যদি কীড়া পান এবং সেই কীড়াগুলো যদি দেখেন যে পাতার সবুজ অংশ খাচ্ছে, কারণ পাতার সবুজ অংশ খাইলেই সাদা হবে, সেটা একটা পাতা মোড়ানো পোকার আক্রমণ এই সময় হয়। এটার জন্য আপনারা ওই যে ডাল পোতার একটা বুদ্ধি, যে পূর্ণাঙ্গ পোকাটা খাবেন, নতুন করে ডিম পারতে পারবে না। দুই নাম্বার হচ্ছে আপনার যদি বেশি আক্রমণ হয়, বিশেষ করে 25% পাতা বা 20% পাতা গাছের আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আপনারা সেবিন, সুমিথিয়ন, মিপসিন জাতীয় ওষুধ, যেগুলা কীটনাশক বাজারে পাওয়া যায়, সেইগুলা কিনে সেই ডোজ অনুসারে দিবেন। তারপরও যে কোনো একটা গাছের গোছা যদি তুলে নিকটস্থ অফিসারকে একটু দেখান, উপসহকারী কৃষি অফিসারকে, তাহলে একেবারে সঠিক কি পোকার আক্রমণ বা কি রোগ হয়েছে, কি সারের সমস্যা, সেটা ভালোভাবে বলতে পারবে। আবার কিছু কিছু পাতায় একটু সাদা ভাব আসবে, তিনটা ছিদ্রের মতো হবে, তখন সেটা কিন্তু হচ্ছে গলমিস, সেটা একটা গলমাছি নামে আরেকটা মাছি আছে, একটা টাইমিং, একটা সময়ের পরে এটা নিজে নিজে সেরে যাবে। গাছ একটু যখন পাতায় একটু শুং হবে, কাটা কাটা হবে, তখন কিন্তু এই পোকাটা চলে যাবে। তারপরও একটা নমুনা নিয়ে যাবেন। আর আমার ধারণা এটা পাতা মোড়ানো পোকা, তাহলে মিপসিন, সফসিন, সুমিথিয়ন এইগুলা দিবেন। আর এর আগে একটা প্রশ্ন আমাদের ছিল যে জমি পরিদর্শন, হিমেল ঢাকা থেকে। জমি পরিদর্শন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রবাদ আছে যে কৃষকের পায়ের ধুলা হচ্ছে ফসলের জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ সার। এখানে ধুলা মানে সে কোনো পুষ্টি উপাদান দিবে না, মানে কৃষক, আমরা বলি যে গরিবের বাড়িতে হাতির পা, বিষয়টা সেরকম। মানে কৃষক প্রতিদিন জমিতে যাবে, এটা জমি আশা করে। কৃষক যখন নিজের জমি নিজে দেখবে, তখন জমির সমস্যা কি, ফসল তার সাথে কথা বলবে, ফসল তাকে লক্ষণ প্রকাশ করবে, ফসল তাকে আকার ইঙ্গিতে বলবে, বুঝাই দিবে। আর আপনি তখন জরিপ করবেন, দেখবেন যে পোকামাকড় কেমন, বেশি না কম, তাহলে সেই অনুপাতে আপনারা ব্যবস্থা নিতে পারবেন এবং সেই অনুপাতে যেতে পারবেন। সোহাগ গোপালপুর টাঙ্গাইল থেকে একটা প্রশ্ন করছেন যে কত জাতের ধান, জাত আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, তারা তো 100+ জাত আমাদেরকে দিয়েছে, প্রায় 110-112 এখন চলতেছে। সব জাত তো আর এই মুহূর্তে আবাদও হয় না, অনেক জাত প্রথম যেগুলো বের হয়েছিল ওইগুলোর আবার বেশি ফলনের জন্য যত গবেষণা হচ্ছে নতুন নতুন জাত আসতেছে, সেইভাবে করি। মূলত আমরা অরাইজা সেটাইভা নামক যে ধানের প্রজাতিটা, সেটি বাংলাদেশে আবাদ হয়। আরও অন্য জায়গায় অনেক ওয়াইল্ড ভ্যারাইটি আছে, পাহাড়ে একটু ভিন্নতর ভ্যারাইটি হয়, দেশি ভ্যারাইটি জুম চাষ করে, আবার আফ্রিকাতে বেশি দামে হ্যাঁ। তবে আমরা এখন মূলত অরাইজা সেটাইভা যেটা ধান, সেটারই আবাদ করি। এবং সেটা ধান গবেষণা প্রতিষ্ঠান আমাদের 100+ ভ্যারাইটি দিয়েছে। তা আপনার এলাকার উপযোগী জাত ওই ওখানে উল্লেখিত আছে যে কোনটা লবণাক্ত সহিষ্ণু, কোনটা বন্যা সহিষ্ণু, কোনটা কম। আশা করি আপনারা, হ্যাঁ আশা করি আপনারা নিতে পারবেন,
3: এখান থেকে নিতে পারবেন।
0: আর এক মিনিট একটু বলি, এই মুহূর্তে গাছের পরিচর্যা, বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, যারা কিছুদিন আগে আমরা এগুলো খাইলাম, এগুলো ডাল ছাটাই করা, অপ্রয়োজনীয় ডাল ছাটাই করে শেষ সার দেওয়ার সময় আপনারা উপজেলা কৃষি অফিসারের পরামর্শ শুনে মোটামুটি গাছ ভেদে, এটা 5-7-10 বছর বয়স পর্যন্ত গাছ যেগুলো, এবারে যেগুলোতে 5-1 কেজি পরিমাণ ইউরিয়া, 300-600 গ্রাম পরিমাণ TSP, 300-600 গ্রাম MOP, 50-60 গ্রাম জিঙ্ক, 50 গ্রাম বোরন এবং 20 গ্রাম মিশিয়ে আপনারা যদি জমিতে ব্যবহার করেন, তাহলে পরবর্তী মৌসুমে ফসলগুলোতে আরো বেশি ফুল আসবে।
3: অনেক ধন্যবাদ আপনাদেরকে শ্রোতা বন্ধুরা, আপনারা তো চমৎকার করে শুনলেন। আমাদের আজকের মেহমান মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলা নগর ঢাকা। তিনি আমাদেরকে ভাদ্র মাসে মাঠ ফসলের যত্নে করণীয় নিয়ে অনেকটা বললেন। আর যে শ্রোতা বন্ধুরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের টেলিফোন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ফোন, বিশেষ করে যারা
1: ফেসবুকে
3: যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকে তারা আমাদের সঙ্গে যোগদান করেছেন, হ্যাঁ সকলকে ভালো বাসা জানিয়ে, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। ধন্যবাদ স্যার আপনাকে। ভাদ্র মাসে মাঠ ফসল যত্নে করণীয়, জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে বাংলা নগর ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ। তো চলো আমরা উঠি আজকের মতন,
2: ধন্যবাদ,
3: সকলকে অনেক ধন্যবাদ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। রাবেয়া সুলতানা শিউলি এবং আমার সাথে রয়েছে
1: আমি সালমা সুলতানা।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বার শুনবেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সৈনিক ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। এবারের গানের শিল্পী আপেল মাহমুদ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: সৈনিক ভাইরা, আপনারা দুর্বার শুনছেন, এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: নিশ্চয়ই আল্লাহ জানেন কারা ইমানদার। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সৈনিক ভাইরা, পবিত্র এশা নামাজের আজানের পর আবার আমরা ফিরে এলাম দুরবারে। আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী রুনা লায়লা, গানে কথাগুলো সাজিয়েছেন আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী এন্টু কিশোর, গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং গানটি সুর করেছেন শেখ সাদী খান।

এবারে শুনবেন তপন চৌধুরী ও শাকিলা জাফরের কণ্ঠে সেই বিখ্যাত আধুনিক গান তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা। গানটি লিখেছেন লতিফুল ইসলাম শিবলি, সুর করেছেন আশিকুজ্জামান টুকু।

0: এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমরা, আমি সালমা সুলতানা,
1: রাবিয়া সুলতানা শিউলি ও আমি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ পাকিস্তান থাইল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। গতকাল অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 71 রানে ইন্দোনেশিয়া নারী দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 129 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 58 রান করতে সক্ষম হয়। এদিকে আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। নারী আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তার ও ব্যাটার সুবহানা মুশতারির। গতকাল দুবাইয়ে টি টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে

পরাজিত করে বাংলাদেশ। এতে মারুফ আখতার ৬ রানে দিয়ে দুটি উইকেট লাভ করেন, ফলে তিন ধাপ এগিয়ে ৫৪২ রেটিং নিয়ে র্যাঙ্কিং এ ৩৭তম স্থানে পৌঁছে যান ডানহাতি পেসার। চলতি মাসে ৯ তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোনো বিকল্প নেই। ২-০ এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। উজবেকিস্তানে অনূর্ধ্ব ২০ এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় ম্যাচটি শুরু হবে। ৬ সেপ্টেম্বর তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। এদিকে গতকাল অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক উজবেকিস্তানের কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা, পুরুষ ও নারী এই ৪টি বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারীর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা ৩রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চলতি মাসের ১৯ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের ২০০রও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ ২২টি ইভেন্টে অংশ নেবেন। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ ৮ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব ২০ হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার অফ ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। গতকাল ইনস্টাগ্রাম পোস্ট করে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। ২০০৫ সালে ১৭ই আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। দেশের জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে ১১টি হ্যাটট্রিক সহ ১২৫টি গোল করেছেন মেসি। ২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে ২০২১ সালে ২৮ বছর পর কোপা আমেরিকা শিরোপা জয় করে আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রাগবি খেলার বিস্তার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশব্যাপী মিনি রাগবি কার্যক্রম চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: কবিগুরু শরৎপ্রেমী মুক্ত হয়ে লিখেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলে। শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল এক ঋতু। মূলত বাংলাদেশের ছয়টি ঋতুই ছয়টি ভিন্ন ভিন্ন রূপের পসরা দিয়ে সজ্জিত। ঋতু পরিক্রমায় বর্ষা অশ্রু সজল চোখে বিদায় নেয় শ্রাবণে, তারপর ভাতৃর চোখে সূর্য মিষ্টি আলোর স্পর্শ নিয়ে প্রকৃতি ঘোষণা করে শরতের আগমনী বার্তা। থেমে যায় বর্ষা মেঘের কাজল কালো, বুকের ভেতর দুঃখ জলের বর্ষণ। আসে ঝকঝকে নীলাকাশে শুভ্র মেঘ, ফুলের শোভা আর শস্যের শ্যামলতা। সবার সচেতনতা ও সুস্থতা কামনা করছি এবং সেই সাথে অরুণ আলোর অঞ্জলিতে ভরে উঠুক সমগ্র প্রকৃতি ও মানুষের অন্তর্বাহির। এমন শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতে রয়েছে আলোচনা অনুষ্ঠান। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্লান্ট। অংশগ্রহণে আছেন ডাক্তার নূরে ইসরাত নাজমি ও ডাক্তার ইসরাত জাহান।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইসরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইসরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুইয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন্ড পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এটা এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু এটা অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। তো সুতরাং এমন কোনো অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এই ক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
3: হ্যাঁ 5-7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
3: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য। আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
2: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার যেতে হয়?
3: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে তিন বছর পর বা পাঁচ বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
2: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
3: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে, সেখানে পাওয়া যাবে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
2: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
3: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
2: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
3: নেই? না, কোনো ভয় নেই।
2: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
3: না না, কিছু নাই, ইনশাআল্লাহ
2: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
3: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সেটা তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগেই যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
2: আর
3: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
2: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
3: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা,
2: কষ্টকর
3: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
2: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
3: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে না এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
2: অর্থাৎ হরমোনজনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোনজনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
3: অনেকটাই কম, হ্যাঁ।
2: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
3: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়, এটার সাথে আসলে সম্পর্ক নেই,
2: এটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া?
3: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
2: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোনো অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
3: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
2: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
3: নিশ্চিত থাকবেন, পোস্টন হরমোন সিক্রেট হয় তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
2: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য, অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
3: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ, শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও এটা খুলে ফেলতে যেতে পারেন,
2: একই জায়গায় আবার
3: একই জায়গায় যাবেন, হ্যাঁ, যে বলবেন যে খুলে নিব।
2: ডক্টর ইশরাত জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট, যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
1: এতক্ষণ শুনলেন আলোচনা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্লান্ট সম্পর্কে। শ্রোতাবন্ধুরা, সুখী সংসার গড়ে তুলতে হলে আমাদের পারিবারিকভাবে সচেতন থাকাটা জরুরি, কেননা পরিবারে স্বামী স্ত্রী উভয়ের সমঝোতার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে সন্তান সংখ্যা সীমিত রেখে সুখী সংসার গড়ে তুলতে পারি। জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলে দেশের জনসংখ্যার বৃদ্ধিও হ্রাস পাবে, একটি পরিবার সুখী হয়ে উঠবে। এবারে শুনবে একটি জনসংখ্যা বিষয়ে গান। শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মোহিন, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।
4: দুটি

0: জনসংখ্যা বিষয়ে গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের সমাজে অঙ্কুরে ঝরে পড়ে শিশুর জীবন বাল্যবিবাহের ফলে। হ্যাঁ, আমাদের দেশে বহুল আলোচিত সামাজিক সমস্যা হচ্ছে এই বাল্যবিবাহ। অর্থাভাবের কারণে বাবা মায়েরা তাদের কোমলমতি মেয়েদেরকে কৈশোর পেরোনোর আগে তুলে দেন বরের হাতে। যে সময় মেয়েটি স্কুল কলেজে সহপাঠীর সাথে পড়াশুনো করার কথা কিংবা হাসি খুশি আর খেলাধুলা উচ্ছলতায় থাকার কথা, সেই সময় নেমে আসে এক অভিশাপের কালো মেঘ। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো একটি বেতার কার্টুন, চলুন শুনি।
1: আপনি আমার ভেঙাইতাছেন কেন?
2: ভেঙ্গাই না গো সোনা।
1: আমার নাম সোনা না।
2: তাহলে কি গো ময়না?
1: আমার নাম ময়নাও না, আমার নাম রিমা।
2: কোন কাননের ফুল গো তুমি?
1: আপনার হাব ভাব কথাবার্তা কিছুই তো আমি বুঝি না। কি চান আপনি?
2: তোমারে চাই।
1: আহারে, শখ কত! বুইরা ঢ্যাংরা, এক পা কবরে, কি কয় নিজেও জানে না।
2: কোন ক্লাসে পড়ো গো তুমি?
1: ক্লাস নাইন।
2: ফাইন।
1: কি ফাইন?
2: তুমি একেবারে খাপে খাপ, দেখি দেখি দেখি একটু ঘুরো, তোমারে বালা করে দেখি।
1: ফুপু, ফুপু গো, ও ফুপু।
3: কি রে রিমা, কি হইছে রে?
1: বাইরে এসে দেখো ফুপু, বুড়া বেটা কি কয়।
2: যেখানে বিয়ার লায়ক যত ছেলে মেয়ে আছে সেইখানেই তো আমার কাম।
3: হ, আমার মা এগো তো আপনি বিয়া দিছিলেন, তখন আবার কি?
2: এই যে আপনার ভাইয়ের ভাইয়া কসিলামের ডগার মতো বাতাসে তিরতির তিরতির করতেছে।
3: হ্যাঁ, সে বেড়াইতে আইছে।
2: আর আমার চক্ষে পড়ে গেছে, হাতে আমার 703 জন পাত্রপাত্রীর তালিকা আছে, একখানে লাগাই দিতে পারলে সোয়াবের ভাগিদার হইবেন আপনিও।
3: শুনেন মালাই মিয়া, আমার সোয়াবের
2: যত সামান্য যৌতুকে এই বোঝা পার কইরা দিমু ইনশাল্লাহ।
1: বোঝা মানে?
2: মা বাপের মাথার বোঝা নামাইয়া দিমু আমি টুসকি দিয়া।
1: টুসকির কাম নাই, রাস্তা মাপেন।
2: বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, বড়ই স্মার্ট মাইয়া। এই ক্ষেত্রে তো যৌতুক না তেমন লাগবো না, মা বাবার আশা নইব গো, আশা নইব।
3: শুনেন মালাই মিয়া,
2: আর কোনো কথাই শুনানোর দরকার নাই বিয়ান সাহেবা, শুভস্য শীঘ্রম, শুভ কাম যত তাড়াতাড়ি করতে পারেন।
3: কিন্তু ওর বয়স তো,
2: বয়স তো আর শিশু না, মাশাল্লাহ দেখতেই বুঝন যায় অতি শীঘ্র বিয়া দেওয়ানোর দরকার।
1: ফুপু, এই লোকটার কি মাথা খারাপ নাকি? কোনো কথাই তো শুনে না, খালি নিজেরটাই একতরফা কয়ে যাচ্ছে।
2: তুমি এখন বুঝবা না মা, মাইয়া ডাঙ্গর হইলে মা বাপের চক্ষের ঘুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নগদে আপনারে কয়েকটা ছেলের ফটো দেখাই পকেটে। এই যে, এই যে দেখেন, পল্টু বল্টু বাটলু পাটলু, এই চারজনের মধ্যে যে কোনো একজনের সাথে হ্যাপি মানাইব। এই যে, এই যে বল্টু, বল্টু তিনবার বোর্ডের পরীক্ষা দিছে, পাস করে নাই, অহন বাপের ব্যবসায় মন না দিয়া বিভাগী হইয়া গুইরা বেড়ায়। বল্টুর মায় কইছে সুন্দরী মাইয়া বউ কইরা ঘরে আনলেই তার মতিগতি একেবারেই সিধা হইয়া যাইব।
1: চুপ কর,
2: এই তোমার মতো সুন্দরী খুঁজতেছিলাম আমি, বয়স কম আছে, কতই বয়স, 17-18, তোমার লাগে হ্যাপি।
1: উনি কিন্তু বেআইনি কথাবার্তা কইতাছে।
3: তুই চুপ করি মা, কারে দিয়া কি হয় কন তো যায় না, মালাই ঘটকের দিয়া যদি একটা ভালো পাত্রের হাতে তোরে তুইলা দেওয়ান যায় মা, তাহলে ক্ষতি কি?
1: কি ফুপু, তুমিও?
2: হ, জ্ঞানী মানুষ ছাড়া আমার গুণের কদর সবাই বুঝে না। বুঝান বুঝান বেন, আপনার ভাইজিরে বুঝান।
1: কেউ রে কিছুই বুঝান লাগবো না, আপনি ঘরে আমিই বুঝাই। শুনেন মাইয়া গো বয়স 18 আর ছেলে গো বয়স 21 পুরা না হইলে সেইটা হয় শিশু বিবাহ। শিশু বিবাহের সাথে যারাই জড়িত থাকে তাগো জন্য জেল জরিমানার বিধান আছে। আর যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই আইনের চোখে অপরাধ। আমরা পরিষ্কারভাবে জানি যৌতুকের কারণে কত জনের ঘর ভাঙছে, কত জনের জীবন গেছে, শিশু বিয়ার ফলে মা হইতে গিয়ে কত মাইয়ার মৃত্যু হয়েছে তাও জানেন, তারপরেও আপনারা
2: ইয়া মানে ওই লেখা জোকা কথা দিয়া তো আর জীবন চলে না রে মা।
1: আগে আপনারা সামাজিক ভাবে যৌতুক আর শিশু বিবাহ বন্ধ করেন, তারপর দেখেন জীবন চলে কিনা।
0: বন্ধুরা, একে একে শেষ হয়ে গেল সুখী সংসার অনুষ্ঠানের সকল আয়োজন। তবে বিদায়ের আগে বলি, এতক্ষণ সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। প্রতিষ্ঠাবার্ষিকী আজ, শ্রী বেগম খালেদা জিয়ার

0: বিজেপির হাত ধরে এসেছে। আইপিইউ এর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে বললেন প্রধানমন্ত্রী, আনসার ভিডিপি কে আইন শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ভারতের একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন পাকিস্তানের মোকাবেলা করছে থাইল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1981 সালে একদল বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেয়া পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: স্বনির্ভরতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 বছর পূর্ণ করেছে। মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় দলটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেয়া পাঠ শেষে বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে গাছের চারা রোপণ এবং লেকে মাছের পোনা ছাড়েন। দীর্ঘ 1.5 দশকের ফেসিবাদী শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপি সৃষ্টি নয়, জনগণ তা অনুধাবন করতে পেরেছে বলেই বর্তমান সরকারকে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সুযোগ দিচ্ছে।
3: চ্যালেঞ্জ না থাকলে সেটা মোকাবেলা করে ভালো কিছু করার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। সেই চ্যালেঞ্জ থাকতে পারে, আছে নানা ধরনের চ্যালেঞ্জ, আছে ষড়যন্ত্র, আছে চক্রান্ত, আছে, কিন্তু সেগুলোকে মোকাবেলা করেই জনাব তারেক রহমান তিনি সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন।
2: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, গণতন্ত্র অব্যাহত থাকবে।
4: বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, এটাই আজকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,

0: বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তাঁর সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সাংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খল বাহিনী। তিনি সৌর শক্তি উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টর সদর দফতরে সীমান্ত স্কুল অফ সার্ভেলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সম্বলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে।
1: আমরা ডিজিটাল সার্ভেইলেন্স এবং নাইট ভিশন সহ থার্মাল ড্রোন ব্যবস্থা দিয়ে আমরা সেই সার্ভেইলেন্সটা করব। তাতে করে আমরা বর্ডারের অপর পারে আমাদের কাউন্টার পার্টকে দেখতে পাব, অথবা চোরা চালান, মাদক দ্রব্য, অস্ত্র যেগুলো পাচার হয়ে আসে বাংলাদেশের ভিতরে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারবো।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে মব তৈরির যে কোনো অপচেষ্টা প্রচলিত আইনের মাধ্যমে অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। পারস্পরিক স্বার্থ সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। ডক্টর আব্দুল মঈন খান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও জানান, চলতি অর্থ বছরের মধ্যে স্থানীয় সরকারের 5টি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
2: আমরা আরেকটা এফএসআরইউ আনাচ্ছি, সেটার অর্ডার হয়েছে দেড় থেকে দু বছর লাগবে, আমরা আরো এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবো। যদিও এলএনজি ইম্পোর্ট করে এত দাম যদি থাকে, ইটস এ টাফ থিং। আমরা গ্যাস খোঁজার চেষ্টা করছি সিরিয়াসলি, বাপেক্স 150টা কূপ খনন এবং পুনঃখনন করছে, আপনার এই তথ্য আমি দিয়েছি আপনাদেরকে। আমরা ভোলার গ্যাসের জন্য পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, 500 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অল্টারনেটিভ এনার্জি, এর মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই মাসেই মানে সেপ্টেম্বরে একটা পরীক্ষামূলক লঞ্চিং এর আলাপ হয়েছে, আগামী বছর থেকে এটা ফুল স্কেলে লঞ্চিং এ যাবে। সব মিলে আমরা বলছি দু বছর সময় লাগবে, তখন আমরা আগে যেটাকে আমরা ভালো বিদ্যুৎ বলছিলাম তার চেয়ে অনেক ভালো বিদ্যুৎ আমরা পৌঁছাবো, তখন শহর এবং গ্রাম মিলে আমরা প্রায় আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিতে পারবো।
0: এছাড়া বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরো বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছাতে কাজ চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাংলাদেশ সংবাদ সংস্থাকে আজ এ তথ্য জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সফরের সময় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বা ভারত কেউই অন্য দেশে সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না, এমনটাই প্রত্যাশা করে ঢাকা। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,231 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1,324 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে চালু করা হয় সুপ্রিম কোর্টের হেল্পলাইন। এর মাধ্যমে দেশের মানুষ আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, জনগণ ও বিচার প্রার্থীরা যাতে এ সেবা গ্রহণ করে উপকৃত হন সেজন্য এই সেবা চালু করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বিচার প্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে 2024 সালে 26 সেপ্টেম্বর প্রথমবারের মতো হেল্পলাইন সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির যে কোনো শাখায় সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ বাধা পেলে বা কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে এবং সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিচার প্রার্থীরা সরাসরি তা মুঠোফোনের মাধ্যমে জানতে পারবেন এই হেল্পলাইনে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এ সেবা পাওয়া যায়। বিচারপ্রার্থী ও সেবা গ্রহীতারা 01316154216 এবং 01795373680 নম্বরে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও সেবা নিতে পারবেন। এছাড়া অনলাইন সেবা পেতে ডায়াল করতে হবে 103 নম্বরে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবা কার্যক্রম চলমান থাকবে।
6: সুপ্রিম কোর্ট একটি হেল্পলাইন রয়েছে, এই হেল্পলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে অর্থাৎ সারা দেশ থেকে বিচার প্রার্থী মানুষ তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদের জানাতে পারে এবং বিভিন্ন কোয়েরি সম্পর্কে তারা এখানে প্রশ্ন করার মাধ্যমে আনসার পাওয়ার সুযোগ আছে, সমাধান পাওয়ার সুযোগ আছে। আমরা বর্তমানে একজন সিনিয়র সিভিল জাজের নেতৃত্বে আরো দুজন স্টাফ সমন্বয়ে এই হেল্পলাইনে কার্যক্রম চালাচ্ছি এবং আশার কথা যে আমরা হেল্পলাইনের মাধ্যমে প্রচুর প্রশ্ন পাচ্ছি সারা দেশ থেকে এবং সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি।
5: সুপ্রিম কোর্টের এই হেল্পলাইন সেবা নিয়ে মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আরো বলেন,
6: প্রয়োজনের নিরিখে আমরা নিশ্চয়ই আরো ভবিষ্যতে পদক্ষেপ নিব। আমরা সারা দেশে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হেল্পলাইনের আদলে হেল্পলাইন ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছি। প্রতিটা জেলা শহরেই আমাদের আদালতগুলোতে এরকম করে একটা ডেডিকেটেড লাইন আছে।
5: সুপ্রিম কোর্টে চালু করা হেল্পলাইন সেবার মাধ্যমে হাজারো বিচার প্রার্থী আইন ও মামলা সংক্রান্ত তথ্য ও সহায়তা পাচ্ছেন। 2024 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 7000-এর উপরে কল এসেছে, যার মাধ্যমে অভিযোগ গ্রহণ ও বিভিন্ন সমস্যার নিষ্পত্তি করা হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। হেগের একটি সালিসি আদালত রায় দিয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করতে পারে না। 6 দশক পুরনো পানি বন্টন চুক্তিটি গত বছরের এপ্রিল থেকে স্থগিত রাখার ব্যাপারে নয়াদিল্লির দেওয়া প্রতিটি যুক্তি আদালত প্রত্যাখ্যান করেছে। 5 সদস্যের আদালত গতকাল জারি করা সর্বসম্মত সিদ্ধান্তে রায় দেয়, চুক্তিটি সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং ভারতকে শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। চুক্তির আওতায় পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের নকশা ও পরিচালনাও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত এই রায়টি প্রত্যাখ্যান করেছে। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের খুঁজে বের করতে নিরলস কাজ করে যাচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আজ জানায়, নেপালে অন্তত 1010 জন নিহত এবং 3916 জন এখনও নিখোঁজ রয়েছে। ত্রিশূলী নদীর তীরবর্তী জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর বিশাল সুড়ঙ্গে কাদামাটিতে 600 শ্রমিক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ গতকাল জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে 279 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইরানি জনগণের পাশে রয়েছে রাশিয়া। পুতিন আরও বলেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও রাশিয়া ও ইরান তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখবে। আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে থাইল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 2 উইকেটে 11 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন। বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে, আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে এলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ভারতের একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন পাকিস্তানের মোকাবেলা করছে থাইল্যান্ড। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি হাবিবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালের 1 সেপ্টেম্বর। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঢাকার রমনা বটমূল সংলগ্ন রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। বিএনপির প্রতিষ্ঠার পেছনে ছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসার পর বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবনের উদ্যোগ নেন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তিকে একত্রিত করার চেষ্টা করেন। বিএনপি গঠনের আগে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল এবং পরে জাতীয়তাবাদী ফ্রন্টের মাধ্যমে রাজনৈতিক ভিত্তি তৈরি করেন। বিএনপি গঠনের সময় জাগদল ভাষানী ন্যাপের একটি অংশ, মুসলিম লীগের একটি অংশ, ইউনাইটেড পিপলস পার্টি, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর নেতাকর্মীরা নতুন দলের সঙ্গে যুক্ত হন। ফলে বিএনপি শুরু থেকেই একটি বৃহৎ রাজনৈতিক জোটভিত্তিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। দলের মূল আদর্শ হিসেবে তুলে ধরা হয় বাংলাদেশী জাতীয়তাবাদ। বিএনপির ঘোষণাপত্রে জাতীয় ঐক্য, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। প্রতিষ্ঠার পর 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দ্রুত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন প্রায় অর্ধ শতাব্দী পরে সেই দল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসব, স্মরণ এবং রাজনৈতিক অঙ্গীকারের আবহ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বিএনপিকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে তিনি বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন বলে আখ্যায়িত করেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দলটি কেন্দ্রীয় ও দেশব্যাপী বেশ কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচি পালন করেছে। সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী 5 সেপ্টেম্বর রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজকের দিনে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা নেতাকর্মীদের স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দলটির রাজনৈতিক অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। তারেক রহমান তার বাণীতে জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক যাত্রার মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ পথে চলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
9: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। সমাপেত কণ্ঠে গীতিকার খালেদ বুলবুল, সুরকার অশোক কুমার সরকার।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: বর্ষার পিঞ্জর ছিঁড়ে বেরিয়েছে শরতের মুখ, আধেকি বৃষ্টিতে ভেজা, আধেকি রৌদ্রের দিকে ফেরা, আকাশে উড্ডিনি ঘুড়ি, নিচে শঙ্কিত বালকেরা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।

0: বহু রঙে সাজা নানান পাকপাখালি, সবই যেন শিল্পীর তুলির ছোঁয়ায় আঁকা নয়নাভিরাম এক শিল্পকর্ম।
1: সুপ্রিয় শ্রোতা, শরতের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে বিশ্ববিচিত্র পর্বে আমরা শুনব মূল্যবান এক বাজ পাখি এবং লম্বা মরিচ উৎপন্নের গল্প। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলছে আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী, সংক্ষেপে ADIHEX 2026। 30 আগস্ট প্রদর্শনীর পঞ্চম ধাপের নিলামে ঘটেছে নজিরবিহীন এক ঘটনা। বিরল প্রজাতির একটি সাদা বাজ পাখির ছানা বিক্রি হয়েছে 15 লাখ দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় 5,35,00,000 টাকার বেশি। আরব আমিরাতের সংস্কৃতিতে বাজ পাখি পোষা একটি ঐতিহ্য। মরুর বুকে হাজার বছর ধরে চলা এ ঐতিহ্যকে উদযাপন করতেই প্রতিবছর এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের মার্ক মগলিচ খামারে জন্ম নেওয়া এই ছানা বাজ পাখির শারীরিক গঠন ও বৈশিষ্ট্য এক কথায় চমৎকার। ধবধবে সাদা পালক আর সুঠাম দেহের পাখিটির ওজন প্রায় 1 কেজি। দৈর্ঘ্য ও প্রস্থে মেলা অবস্থায় প্রতিটি ডানা 16.5 ইঞ্চি করে। পাখিটির শুভ্র রূপ আর অসাধারণ শারীরিক গঠন নিলামে অংশ নেওয়া সংগ্রাহক ও পাখি প্রেমীদের নজর কাড়ে, ফলে এর দাম হাঁকতে কেউ কার্পণ্য করেননি। রেকর্ড মূল্যে বিক্রি হয়ে যায় পাখিটি।
0: ঝাল খেতে আমরা অনেকেই পছন্দ করি। ঝালের প্রধান উৎস হল মরিচ। তবে সুইজারল্যান্ডের শখের বাগানে জোর্গ ভেজলির কাছে মরিচ মানে দৈর্ঘ্যের লড়াই। এবার 52.5 সেন্টিমিটার লম্বা একটি মরিচ ফুলিয়ে নিজের করা বিশ্ব রেকর্ডই নতুন করে ভেঙেছেন তিনি। গত 11 আগস্ট সুইজারল্যান্ডের থুর গাউয়ের ডোজভিলে আনুষ্ঠানিকভাবে মরিচটির দৈর্ঘ্য মাপা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে প্রায় 1 দশকে সবচেয়ে লম্বা মরিচের বিশ্ব রেকর্ড ভেঙেছে মাত্র 3 বার। 3 বারই রেকর্ডটি করেছেন জুর্গ। 2017 সালের অক্টোবরে জুর্গ প্রথমবার রেকর্ড করেন, তখন তার ফলানো মরিচটির দৈর্ঘ্য ছিল 45 সেন্টিমিটার। পরের বছর 2018 সালে তিনি 50.5 সেন্টিমিটার রেকর্ড করেন। সেই রেকর্ড 8 বছর অক্ষুণ্ণ ছিল। এবার 52.5 সেন্টিমিটার বা 1 ফুট 8.6 ইঞ্চি মরিচ উৎপন্ন করে আগের সব রেকর্ড উড়িয়ে দিয়েছেন তিনি।

0: ঋতু বৈচিত্র্যের শ্যামল বাংলার প্রতিটি প্রান্তে একরাশ অনাবিল স্নিগ্ধতা নিয়ে বারবার ফিরে আসে শরৎ।
1: শরতের নরম আলো, কোমল সকাল, বহুরূপী আকাশ, ধবল সাদাকাশ, তরতাজা শিউলি।

0: শুনলেন বিশ্ববিচিত্রা।
1: সুপ্রিয় শ্রোতা, বিশ্বের প্রতিটি জাতির নিজস্ব কিছু আচার আচরণ, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, গান নাচ, শিল্পকলা, ভাষা ও ভাষার প্রবাদ প্রবচন, বাড়িঘরের নির্দিষ্ট নকশা থাকে, যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে।
0: আর এই সবকিছু সমন্বয়ে গড়ে ওঠে কোন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য। যে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য যত সমৃদ্ধ, সে জাতি তত উন্নত।
1: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তপস্বী মনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: যে দেশে শতকরা 90% এলাকা পাহাড়ে আচ্ছাদিত এবং যে দেশকে পাহাড়ের দেশ বলা হয়ে থাকে, সেই দেশটির নাম হল তাজিকিস্তান। এদেশেরই একটি স্থানে বিশ্ববিখ্যাত পামির পর্বতমালার একটা অংশ দেখতে পাওয়া যায়। এই পামিরকেই পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তাজিকিস্তানের রাজধানী হল দুশানবে। দেশটির সরকারি ভাষার নাম তাজিক। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে। মধ্য এশিয়ার একটি পার্বত্য রাষ্ট্র, তাজিকিস্তানের অধিকাংশ লোকই মুসলমান। এদেশে সোনা, রূপা এবং অ্যালুমিনিয়ামের খনি আছে। এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাজিকিস্তানের মুদ্রার নাম সোমনি। তাজিকিস্তানের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই পারস্য ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইউনেস্কো স্বীকৃত এদেশের ঐতিহ্যবাহী সূচি শিল্প হল চাকান এমব্রয়ডারি। এতে সূচি ও রেশমি কাপড়ে উজ্জ্বল সুতো দিয়ে প্রকৃতি ও মহাজাগতিক বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়। এখানকার অনেকেই কাঠ খোদাই, গয়না তৈরি এবং মৃৎশিল্প তৈরিতে বেশ দক্ষ। বিশেষ করে তাদের তৈরি রঙিন কার্পেট বিশ্বজুড়ে সমাদৃত। তাজিক সাহিত্য মূলত ক্লাসিক্যাল ফার্সি সাহিত্যের একটি অংশ, যাকে আধুনিক ফার্সি কবিতার জনক বলা হয়। সেই রুদাখির জন্ম এই তাজিকিস্তানেই। তাছাড়া ফেরদৌসি, ইবনে সিনা এবং জামির মতো বিশ্ববিখ্যাত কবি এবং দার্শনিকের অনেক সৃষ্টিশীল কাজ এই তাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এদেশের কিছু পোশাক এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। পুরুষেরা মূলত এমব্রয়ডারি করা লম্বা কোট বা জোব্বা পরেন, যা চাপন নামে পরিচিত। পুরুষেরা মাথায় পরেন বিশেষ রকমের টুপি। নারীরা পরেন উজ্জ্বল রঙের রেশমি পোশাক, যাকে কুর্তা বলা হয়। নারীরা যে পায়জামা পরেন তাকে ইজোর বলা হয়ে থাকে। অ্যাটলাস এবং আদ্রাস নামের দুই কাপড়ের পোশাকও এখানে জনপ্রিয়। সাধারণত উৎসবের সময় এই কাপড়গুলো নারীরা পরে থাকেন। তাজিকিস্তানের খাবার মূলত মাংস, ভাত এবং রুটি কেন্দ্রিক। তাজিকিস্তানের জাতীয় খাবারের নাম হল প্লোভ। চাল, মাংস এবং গাজর দিয়ে এই খাবার তৈরি করা হয়। একে খাবারের রাজা বলা হয়ে থাকে। এদেশের আরও একটি জনপ্রিয় খাবার হল কুরুটো। পনির, রুটি এবং সবজি দিয়ে এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি করা হয়ে থাকে। সবুজ চা এদেশের জাতীয় পানীয় আতিথেয়তার প্রধান মাধ্যম। ফুটবল তাজিকিস্তানের খুবই জনপ্রিয় একটি খেলা। তবে এদেশের জাতীয় খেলা হল গুস্তিগিরি, যা মূলত এক ধরনের ঐতিহ্যবাহী কুস্তি। এদেশের মানুষেরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে, যা ঈদি রামাজন নামে পরিচিত। পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদকে এখানে ঈদি কুরবন বলা হয়ে থাকে। তাজিকিস্তানের শীতের মাঝামাঝি সময়ে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে নাচ গান করা হয়। একে সাদেহ উৎসব বলা হয়। এছাড়াও মেহেরগান নামক উৎসবে কৃষি মেলা এবং লোকজ সংস্কৃতির প্রদর্শনী হয়ে থাকে। এদেশে উদযাপন করা হয় ছাদ বিশ্ব উৎসব। এটি মূলত আন্তর্জাতিক নাচগানের একটি উৎসব, যেখানে মধ্য এশিয়ার বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটে। জাতীয় উৎসব হিসেবে এদেশে স্বাধীনতা দিবসকে নানা রকম আয়োজনের ভেতর দিয়ে উদযাপন করা হয়ে থাকে। হাজার বছরের পারস্য ঐতিহ্য এবং সংস্কৃতি তাজিকিস্তান নামের দেশটিকে বিশ্বের মাঝে অনন্য একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার আলো ছড়িয়ে চলেছে এ বিশ্বের ইতিহাসে।
1: সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: 1754 থেকে 1763 সাল পর্যন্ত সংঘটিত হয় ফ্রেঞ্চ ইন্ডিয়ান যুদ্ধ। ওই যুদ্ধের একজন বীর বেঞ্জামিন মার্টিন।
1: সাত সন্তানের জনক এবং একজন শান্তিপ্রিয় কৃষক বেঞ্জামিনের দুই ছেলের যুদ্ধে জীবনদান এবং পুত্রদের হত্যার প্রতিশোধ নিতে তার পুনরায় হাতে যুদ্ধাস্ত্র তুলে নেওয়ার গল্প নিয়ে রোনাল্ড এমেরিক নির্মাণ করেন দ্য প্যাট্রিয়ট শিরোনামে যুদ্ধবিরোধী এক চলচ্চিত্র।
0: প্রিয় শ্রোতা সঙ্গী, রোল্যান্ড এমেরিক পরিচালিত দ্য প্যাট্রিয়ট চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানব এবার। পর্বটি গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন শামীম খান।

0: 2000 সালে মুক্তিপ্রাপ্ত রোল্যান্ড এমেরিক পরিচালিত দ্য প্যাট্রিয়ট একটি মহাকাব্যিক ঐতিহাসিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র যা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত। সিনেমাটি 2001 সালে সেরা সিনেমাটোগ্রাফি, সেরা অরিজিনাল স্কোর এবং সেরা সাউন্ড বিভাগে অস্কারে মনোনয়ন লাভ করেছিল। জন উইলিয়ামসের করা এর আবহ সঙ্গীত আজও অন্যতম সেরা যুদ্ধ সঙ্গীত হিসেবে গণ্য করা
1: হয়। And the cost is more than I can bear.
2: A past he wanted to forget.
3: I've been to war, and I have no desire to do so again.
0: সিনেমাটিতে অভিনয় করেন বেঞ্জামিন মার্টিন চরিত্রে বিখ্যাত অভিনেতা মেল গিবসন।
3: Would you tell me, please, Mr. Howard, why should I trade one tyrant 3,000 miles away for 3,000 tyrants 1 mile away?
0: গ্যাব্রিয়েল মার্টিন চরিত্রে হিথ লেজার।
4: Father, I thought you were a man of principle.
5: When you have a family of your own, perhaps you'll understand.
4: When I have a family of my own, I won't hide behind it.
0: William Tavington চরিত্রে Jason Isaacs, যিনি তার নিষ্ঠুর অভিনয়ের জন্য অত্যন্ত সমাদৃত।
6: Release the prisoners!
7: General, what is this?
8: Prisoner exchange. He has 18 of our officers.
9: Where is he? I recognize him.
8: Is the commander of the militia. Your ghost.
6: Say that sword, Colonel!
8: He rode in under a white flag for formal parley.
7: This is madness.
8: If you harm him, you condemn our officers.
7: General, with respect, sir, he's killed as many officers in the last 2 months.
8: He has shown no aggression here, hence he cannot be touched.
0: Lord Cornwallis চরিত্রে Tom Wilkinson.
10: Colonel Tavington. Always too early. Always too eager for glory.
11: For victory, my lord. I believe we took the field.
10: Next time, you'll wait for my command.
0: সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বেঞ্জামিন মার্টিনকে কেন্দ্র করে, যিনি একজন অবসরপ্রাপ্ত ফরাসি ইন্ডিয়ান যুদ্ধ ফেরত সেনা। তিনি শুরুতে শান্তিবাদী থাকলেও যখন ব্রিটিশ ড্রাগন বাহিনী তার সন্তানদের ক্ষতি করে এবং তার বড় ছেলে গ্যাব্রিয়েল যুদ্ধে যোগ দেয়, তখন তিনি বাধ্য হয়ে অস্ত্র হাতে তুলে নেন। তিনি একটি অনভিজ্ঞ কিন্তু সাহসী মিলিশিয়া বাহিনী গড়ে তোলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন। সিনেমাটির খলনায়ক ট্যাভিংটনের চরিত্রটি বাস্তব জীবনের ব্রিটিশ কর্নেল বেনাস্ট্রে টার্লেটনের উপর ভিত্তি করে তৈরি, যিনি তার নিষ্ঠুরতার জন্য দ্য বুচার নামে পরিচিত ছিলেন। সিনেমাটির প্রধান চরিত্র বেঞ্জামিন মার্টিন মূলত বাস্তব ঐতিহাসিক নায়ক ফ্রান্সিস মেরিনের উপর ভিত্তি করে তৈরি, যাকে ব্রিটিশরা সোয়াম ফক্স বলে ডাকত। ম্যারিয়ন দক্ষিণ ক্যারোলাইনার জলাভূমিতে লুকিয়ে থেকে ব্রিটিশদের উপর অতর্কিত গেরিলা হামলা চালাতেন, যা সিনেমায় চমৎকারভাবে ফুটে তোলা হয়েছে। এই সিনেমার মাধ্যমে তৎকালীন উঠতি তারকা হিথ লেজার বিশ্বজুড়ে পরিচিতি পান। মেল গিবসন ও হিথ লেজারের মধ্যকার বাবা ছেলের আবেগঘন সম্পর্ক এবং যুদ্ধের ময়দানে তাদের এক হয়ে লড়ার দৃশ্যগুলো দর্শকদের বিশেষভাবে নাড়া দেয়। হিথ লেজার এই চরিত্রের জন্য প্রায় 200 জন অডিশন দেওয়া তরুণকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছিলেন। এই সিনেমার মেইন থিম বা শুটটি আমেরিকান জাতীয়তাবাদের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 1800 শতাব্দীর পোশাক, ঘরবাড়ি এবং যুদ্ধের ময়দান তৈরিতে পরিচালক রোল্যান্ড এমেরিক অত্যন্ত নিখুঁত কাজ করেছেন।
12: সুপ্রিয় শ্রোতা, শুনলেন ক্লাসিক সিনেমা। ফেব্রুয়ারি মাস এলেই চারিদিকে বাজতে থাকে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গানটি শোনার সঙ্গে সঙ্গে অনেকের মনেই ভেসে ওঠে শহীদ আলতাফ মাহমুদের নাম।
13: উত্তরণ প্রিয় শ্রোতা সঙ্গী, স্মরণে বরণে পর্বে শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি। তার সম্পর্কে বলছেন জি এম তারেক, গ্রন্থনায় মোহাম্মদ আমিনুল ইসলাম।

0: শহীদ আলতাফ মাহমুদ, তার ডাকনাম ছিল ঝিলু। ছেলেবেলা থেকেই কণ্ঠ ছিল সুরেলা, লেখাপড়ায় মন নেই, সারাক্ষণ গুনগুন করে গেয়ে চলে গান। গানের প্রতি তাঁর এই আগ্রহ দেখে পরিবারের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যতের আশা ছেড়ে দিয়েছিলেন। বাবা বরিশালের আঞ্চলিক ভাষায় বলতেন, গান গাইয়া কি আর গ্রেট হইতে পারবি? কিন্তু ঝিলু বলল, দেখো একদিন ঠিকই আমি ঝিলু দি গ্রেট হব। ঝিলু দি গ্রেট হওয়ার স্বপ্নে বিভোর এই ছেলেটি পঞ্চাশের দশকে কণ্ঠের গান আর প্রিয় সঙ্গী বেহালার সম্বল করে বরিশাল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় এলেন এবং জড়িয়ে পড়লেন সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা কর্মকাণ্ডে। আর বরিশালের সেই ঝিলু ঢাকার সাংস্কৃতিক কর্মীদের কাছে হয়ে গেলেন প্রিয় আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ 1933 সালের 23 ডিসেম্বর বরিশাল জেলার মুলাদি থানার অন্তর্গত পাতারচর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম নাজেম আলী হাওলাদার এবং মা কদবানুর একমাত্র পুত্র সন্তান আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ ছিলেন বরিশাল জেলা স্কুলের ছাত্র। ছেলেবেলায় গান গাওয়ার পাশাপাশি ছবি আঁকার প্রতি আলতাফ মাহমুদের ঝোঁক ছিল। গান গাওয়া এবং ছবি আঁকায় তিনি ছিলেন স্কুলের সেরা। মেধাবী এবং বুদ্ধিমান হিসেবে শিক্ষকদের কাছে তাঁর সুনাম ছিল। 1948 সালে কলকাতা বোর্ডের অধীনে আলতাফ মাহমুদ ম্যাট্রিক পাশ করেন। 1948 সাল থেকে তিনি দেশের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। বরিশাল ব্রজমোহন কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন, কিন্তু বেশি দিন পড়াশোনা করেননি। কলকাতা আর্ট কলেজে কিছুদিন পড়াশোনা করেন। 1948 সাল থেকে তিনি গণসঙ্গীতের প্রতি ঝুঁকে পড়েন। সারা বাংলায় কিভাবে সঙ্গীতের মাধ্যমে জনগণকে অধিকার সচেতন করে তোলা যায়, তাদের স্বাধিকারের বাণী শোনানো যায়, সে চিন্তায় মগ্ন থাকতেন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ গান বাঁধেন, সুরারোপ করেন এবং গেয়ে শোনান। এর মধ্যে 1952 সালে শুরু হল ভাষার অধিকার আদায়ের লড়াই। এই লড়াইয়ের এক পর্যায়ে 21 ফেব্রুয়ারিতে শহীদদের রক্তে রঞ্জিত হল ঢাকার রাজপথ। এর প্রতিক্রিয়ায় আব্দুল গফফার চৌধুরী লিখলেন অসামান্য কবিতা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। আর ওই কবিতায় সুর বসালেন আলতাফ মাহমুদ এবং দেশের কোটি জনতা এক বাক্যে স্বীকার করলেন আলতাফ মাহমুদ দি গ্রেট। 1966 সালের মধ্যেই শিল্পী আলতাফ মাহমুদ সুরারোপ, কণ্ঠদান এবং সঙ্গীত পরিচালনায় পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেন। করাচিতে প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার দিকে হাত বাড়ান আলতাফ মাহমুদ। 1956 সালে আলতাফ মাহমুদ করাচি বেতারে প্রথম সঙ্গীত পরিবেশন করেন। 1964 সালে ঢাকায় ফিরে আসার আগে তিনি ছায়াছবির গানে কণ্ঠদান সহ সহকারী সঙ্গীত পরিচালকের আসনে পৌঁছতে সক্ষম হন। ছায়াছবির গানে সুরারোপ, কণ্ঠদান এবং সঙ্গীত পরিচালনায় অসামান্য মেধার ছাপ দেখিয়ে ছায়াছবির জগতে আলতাফ মাহমুদ পূর্ণ প্রতিষ্ঠা পেয়েছিলেন। ছায়াছবিতে প্রথম কণ্ঠ দেন এ জে কারদারের জাগু হুয়া সাভেরাতে। গানের বাণী হাম হর নদী কা রাজা। প্রথম গানই চলচ্চিত্রাঙ্গনে আলতাফ মাহমুদের জয় জয়কার পড়ে যায়। করাচিতে অবস্থানকালে নীলা পর্বত ছবিতেও কণ্ঠদান করেন। তানহা ছবিতে আলতাফ মাহমুদ প্রথম এককভাবে সঙ্গীত পরিচালক হয়ে কাজ করেন। তানহা ছাড়া আঁকা বাঁকা, ক খ গ ঘ, কুচবরণ কন্যা, সুরানী দুরানীতে কণ্ঠদান করেন এবং প্রথম দুটোতে অভিনয় করেন আলতাফ মাহমুদ। বাঁশুরি ছায়াছবিতেও অতুল প্রসাদের পাগলা মন্টারে তুই বাঁধ গানেও কণ্ঠদান করেন। 1964 সালে তিনি পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় ফিরে এসে যথারীতি গান নিয়ে মেতে ওঠেন এবং পূর্ব পাকিস্তানের ছায়াছবির গানে প্রবেশ করেন। কণ্ঠদানের পাশাপাশি একজন খ্যাতিমান সঙ্গীত পরিচালক হয়ে ওঠেন। 1971 সালে বেহালা, তবলা, হারমোনিয়ামের সাথে আলতাফ মাহমুদের হাতে উঠে আসে রাইফেল। এ সময়ই তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। ঢাকা শহরে কতগুলো অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে মুক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। তাঁদের কাছে প্রচুর বিস্ফোরক থাকায় সেগুলো নিরাপদে রাখার স্থান পাওয়া নিয়ে দেখা দেয় সমস্যা, কিন্তু সাহসী মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ সব গোলাবারুদ তাঁর বাসায় কাঁঠাল গাছের নিচে একটা হাউজে রেখে ইট পাথর কাঠের টুকরো দিয়ে ঢেকে রাখেন। এপ্রিলের শেষের দিক থেকে আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধের জন্য সঙ্গীত রচনায় ব্যস্ত হয়ে পড়েন। গান রচনা, সুরারোপ করা, কণ্ঠ দেয়া, রেকর্ড করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠানোর সব কাজ বিশেষ গোপনীয়তার সাথে করতে থাকেন। আগস্টের শেষ সপ্তাহে স্থির করেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি ঢাকা ত্যাগ করবেন, চলে যাবেন পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে কাজ করবেন মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু তিনি যেতে পারেননি, কারণ তার আগেই বন্দী হন হানাদারদের হাতে। তাঁদের প্লাটুনের একজন গেরিলা ধরা পড়েন। পাঞ্জাবি পুলিশ ও সেনাবাহিনীর হাতে মার খেয়ে তিনি আলতাফ মাহমুদের বাসার কাঁঠাল গাছের নিচে লুকিয়ে রাখা গোলাবারুদের কথা বলে দেন। ৩০ আগস্ট ভোরবেলা আর্মিরা প্রথমে আলতাফ মাহমুদের পুরো বাড়িটি ঘিরে ফেলে। এরপর কয়েকজন ঘরে ঢুকে জিজ্ঞেস করে, আলতাফ মাহমুদ কোন হ্যায়, আলতাফ মাহমুদ কোন হ্যায়। আলতাফ মাহমুদ জবাব দিলেন, আমি। এরপর আর্মিরা তাঁকে দিয়ে মাটি খুঁড়ে কাঁঠাল গাছের নিচে লুকিয়ে রাখা গোলাবারুদের ট্রাঙ্ক দুটো বের করে আনার পর তাঁকে সঙ্গে নিয়ে চলে গেল। প্রথমে তাঁকে ধরে নিয়ে যেয়ে রাখা হয় রমনা থানায়। বন্দী অবস্থায় প্রচণ্ড নির্যাতন করা হয় এবং 3রা সেপ্টেম্বর চোখ বেঁধে তাঁকে নিয়ে যাওয়া হয় এক অজানা স্থানে। কিন্তু তিনি জানেন না কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবারের সদস্য সহ কেউ তাঁর খোঁজ পাননি।
1: শুনলেন স্মরণে বরণে। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এবারের বিষয় শরৎকাল। এ বিষয়ে আপনারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। ডাকযোগে লেখা পাঠাবার ঠিকানা আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগাঁও 1207। ইমেলের মাধ্যমে লেখা পাঠানোর ইমেল ঠিকানা উত্তরণ@gmail.com।
2: সুপ্রিয় শ্রোতা, এরই সাথে শেষ করছি আজকের উত্তরণ। আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানী
1: এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
2: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Akhtar Zaman. First, the headlines. BNP's 48th founding anniversary today. Prime Minister pays homage to Shahid President Zia-ur Rahman and former Prime Minister Begum Khalida Zia. BNP had not only restored multi-party democracy but also brought parliamentary democracy to country, says Prime Minister. President urges answering VDP to play more effective role in maintaining law and order and nation building. Use of drones is facilitating surveillance in remote border areas and during natural disasters, says Home Minister. Government is working to ensure uninterrupted power supply in cities and villages, informs Prime Minister's Information and Broadcasting Advisor. The Hague Court rules in favour of Pakistan on India's unilateral suspension of Indus Water-Sharing Treaty. India rejects verdict. And Pakistan is now batting against Thailand in Women's Asia Cup T20 Cricket Tournament in Dubai. You have just heard the headlines. Now I am moving on to the details. Bangladesh Nationalist Party, BNP, is celebrating its 48th founding anniversary today with various programs. Shahid President Zia-ur Rahman was the founding chairman of the party, which began its journey on September 1, 1978. He led the party until he was killed by a group of disgruntled military personnel in 1981. On occasion of the party's 48th founding anniversary, in a message, Prime Minister Tariq Rahman greeted leaders, activists, supporters and wishes of BNP and the countrymen. In the message, he said, the establishment of BNP was a landmark event in the history of restoring democracy in Bangladesh. BNP is observing its 48th founding anniversary with a five-day program. The day's programs began early this morning with the national and party flags being hoisted at BNP's central office at Naya Palton and the chairman's Gulshan office. As part of the program, Prime Minister and BNP chairman Tariq Rahman paid homage to his father and party founder, Shahid President Zia-ur Rahman, and his mother, former Prime Minister, late Begum Khalida Zia. Tariq Rahman placed wreaths at the graves of his parents at Sheri Bangla Nagar in the capital, along with members of the party's standing committee and other senior leaders. They also offered Fatiha and joined a special munajat seeking eternal peace for the departed souls of the BNP founder and former chairperson. Besides, district and metropolitan units across the country are also holding various programs, including discussions to mark the occasion. A discussion meeting will be held on September the 5th. Prime Minister Tariq Rahman has said BNP had not only restored multi-party democracy but also brought parliamentary democracy to the country. He said this while Secretary General of the Inter-Parliamentary Union, IPU, under Philippe, paid his courtesy call on him at the Prime Minister's office in the Secretariat today. During the meeting, the Prime Minister said, a strong and effective democratic system is the key to ensuring the country's sustainable progress and development. Tariq Rahman said his government is working to protect the constitutional rights of every citizen and ensure necessary services for the people. The IPU Secretary General praised Prime Minister Tariq Rahman's leadership, saying his regular participation in Jatiyo Shongshot sessions sends a strong message of his commitment to parliamentary democracy. President Mirza Fakhrul Islam Alamgir has urged the members of Bangladesh Ansarin VDP to play more effective role in maintaining law and order at the grassroots level as well as in nation-building activities. He made the call when Bangladesh Ansarin VDP Director General Major General Abdul Muttalib Sajjad Mahmood paid his courtesy call to the President at the Bongo Bhavan today. During the meeting, the President emphasized on making the members of the force skilled and employment-oriented through foreign language, technical and technological training alongside enhancing their professionalism, discipline and public engagements. Home Minister Slaudin Ahmed has said the use of modern drone technology has made the overall border management, security and surveillance, particularly in remote and forest-covered areas, more effective and easier. He made the remarks at a press briefing after inaugurating the School of Surveillance and Drone Warfare at the Sylhet Sector Headquarters of Border Guard Bangladesh, BGB, today. The Home Minister said, round-the-clock modern digital surveillance will be conducted in remote and forest-covered areas of the border using drones equipped with night vision and thermal technology. Replying to Newsman, Slaudin Ahmed said, any attempt to create a mob to obstruct the legal process will be dealt with strictly under the existing law. This is Bangladesh Bethar giving you the news. US President Donald Trump has expressed his expectation of meeting Prime Minister Tariq Rahman in near future and conveyed his warmest regards and love to the people of Bangladesh. The US President said this in a letter sent to the Prime Minister today. Prime Minister's additional press secretary, Atiqur Rahman Rumon, informed this to Bangladesh Sangbad Songstha. In the letter, General Trump thanked Tariq Rahman for Bangladesh's decision to purchase Boeing aircraft. He expressed confidence in a bright future for Bangladesh and its people under Prime Minister Tariq Rahman's leadership. Prime Minister's Information and Broadcasting Advisor, Dr. Zaidur Rahman, has said the government is working to ensure uninterrupted power supply to the country's villages and cities. He said this in a weekly press briefing held at the conference room of the Press Information Department, PID, at the Secretariat today. Mentioning that there is no shortage of fertilizer in the country, Dr. Zaidur Rahman said the country currently has an adequate stock of 12,861,000 metric tons of fertilizer. A court of arbitration in The Hague has ruled that India can't unilaterally suspend the Indus Water Treaty. The court has rejected every argument that New Delhi has used to justify holding the six-decade-old water-sharing agreement in abeyance since April 2025. In a unanimous decision issued yesterday, the five-member court found that the treaty remains fully in force and that India must observe its obligations under it. The rulings also include the design and operation of hydropower projects on rivers that flow into Pakistan. India has rejected the ruling. Cricket and Pakistan are batting against Thailand in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai. Pakistan scored 65 for 3 in 11 overs when reports last came in. Pakistan won the toss and decided to bat first. Tomorrow, Sri Lanka will face Indonesia in the same venue. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the well-marked low over Gangetic West Bengal and adjoining North Odisha coast and Northwest Bay persist over the same area. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep west at local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Focus Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Tengail, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potokhali, Noakhali, Kumilla, Chattogram, Kaxi Bazar, and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And now to end the news, the headlines once again. BNP's 48th founding anniversary today. Prime Minister pays homage to Shaheed President Zia-ur Rahman and former Prime Minister Begum Khalida Zia. BNP had not only restored multi-party democracy, but also brought parliamentary democracy to country, says Prime Minister. President urges answering VDP to play more effective role in maintaining law and order and nation building. use of drones is facilitating surveillance in remote border areas and during natural disasters, says Home Minister. Government is working to ensure uninterrupted power supply in cities and villages, informs Prime Minister's Information and Broadcasting Advisor. The Hague Code rules in favour of Pakistan on India's unilateral suspension of Indus Water Sharing Treaty. India rejects Wadi. And Pakistan is now batting against Thailand in Women's Asia Cup T20 Cricket Tournament in Dubai. And that's the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary, written by Mainur Rahim and read by Shamsun Nisa Alam Hafsa. The Bangladesh Nationalist Party, BNP, was founded on 1st September 1978. The party's founder was the then president of Bangladesh, Zia Rahman. He formally announced the formation of the new political party at a press conference held at the Romna restaurant premises adjacent to the historic Romna Botomul in Dhaka. The emergence of BNP was closely linked to the political realities of post-independence Bangladesh. After assuming state leadership, Zia Rahman took initiatives to revive multi-party democratic politics and sought to unite various political forces under a broad national platform. The party faced a major crisis after the assassination of President Zia Rahman in 1981. Under her leadership, BNP played a significant role in the anti-Ershad movement and actively participated in the mass democratic uprising of 1990. The party won the 1991 general election, making Khaleda Zia the first elected female prime minister of Bangladesh. BNP also returned to power through a coalition government in 2009. On Tuesday, the Bangladesh Nationalist Party celebrates its 48th founding anniversary. The political party established by Shahid President Zia Rahman on 1st September 1978 is observing the occasion as one of the country's principal political forces nearly half a century after its inception. The anniversary has been marked by an atmosphere of remembrance, celebration, and renewed political commitment among party leaders and supporters. In a message issued on the occasion, Prime Minister and BNP Chairman Tariq Rahman stated that the democracy-loving people of Bangladesh constitution the ultimate source of the party's political strength. He described BNP as a symbol of struggle to build a democratic, welfare-oriented, and self-reliant Bangladesh. He also characterized the founding anniversary as a day of inspiration, enthusiasm, and pride for the people of the country. In his message, Tariq Rahman remarked that the establishment of BNP represented a landmark development in the political history of Bangladesh. He paid tribute to the contributions of the party's founder, Shahid President Zia Rahman, and respectfully recalled the leadership of former Prime Minister and former BNP chairperson Begum Khaleda Zia. To mark its 48th founding anniversary, BNP has undertaken several significant programs both in the capital and across the country. In the morning, BNP Chairman and Prime Minister Tariq Rahman, along with senior party leaders and members of affiliated organizations, paid tribute to the mausoleums of Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khaleda Zia in Sher-e Bangla Nagar, Dhaka. The program included floral tributes and the recitation of Fatiha and special prayers. As part of a five-day observance, a discussion titled "The Objectives and Significance of the Founding of BNP" will be held at the Krishi Bid Institution Bangladesh Auditorium in Dhaka on 5th September. On this occasion, the party is remembering Zia Rahman, Khaleda Zia, and all those leaders and activists who contributed to the democratic movement of Bangladesh. At the same time, BNP has reaffirmed its political commitment to shaping the future of the country. In his anniversary message, Tariq Rahman reiterated the party's pledge to establish a welfare-oriented state accountable to the people. Thus, while reflecting on its long political journey, BNP has used its 48th founding anniversary not only to honor its history and achievements, but also to renew its commitment to its future goals and aspirations. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অর্জন বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং। আজ দেশের বৃহত্তম এবং জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। এদেশের জনগণের চাহিদা, অধিকার সুরক্ষা, জীবনমানের উন্নয়ন, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ গঠনে 1978 সালের পহেলা সেপ্টেম্বর স্বাধীনতার মহান ঘোষক ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সূচনা হয় কল্যাণধর্মী রাজনৈতিক ধারা। প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পূর্ণ শক্তিতে জনপ্রিয়তায় বিকশিত হয় বিএনপি। তার নেতৃত্বে সরকার পরিচালনা ও বিরোধী দল হিসেবে রাজনৈতিক কার্যক্রমে বিএনপি আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। বিএনপির বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগোপযোগী নেতৃত্বে বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে তৃণমূল পর্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছায়। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি 48 বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে আরও উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি তাদের আস্থার প্রতিদান দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শন, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। আজ সকালে নেতা কর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মুনাজাতে অংশগ্রহণ করেন।
4: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের কিনারে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহরবানি করে আমাদের প্রিয় নেতাকে জান্নাতবাসী করে দাও। রব্বে কারীম, তার পাশে ঘুমিয়ে রয়েছেন আমাদের প্রিয় মা, মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ মেহরবানি করে তাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও। বাংলাদেশের উপরে খায়ের বরকত নাজিল করে দাও, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তুমি কবুল করে নাও।
3: শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভি আহমেদ গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন,
5: অবাধ সুষ্ঠু নির্বাচনে বিএনপি আজকে ক্ষমতায় এসেছে। বন্ধুরা, আবার এই ক্ষমতায় এসেই জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার রক্ষার জন্য নিরলস পরিশ্রম করছেন, দিন রাত কাজ করছেন এবং যে সমস্ত সামাজিক সুরক্ষা এবং উন্নয়ন উৎপাদনের যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য সকাল থেকে রাত পর্যন্ত তিনি সেই কাজগুলো আপনারা সবাই দেখছেন। তার অঙ্গীকার যেগুলো করেছেন, সে ফার্মার্স কার্ড হোক, সে ফ্যামিলি কার্ড হোক, সে ইমাম মুয়াজ্জিনের ভাতা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে এগুলো তো তিনি করে যাচ্ছেন আপনার একটা প্রকার। হ্যাঁ, সংকট আসবে, কিন্তু সংকট মোকাবেলার জন্য কি তিনি বসে আছেন হাত গুটিয়ে? তা তো নয়। বিদ্যুৎ জ্বালানির যে সংকট, এটা তো বিএনপি বা সরকারের জন্য নয়, এই সংকট একটি গ্লোবাল সংকট। 40,000 কোটি টাকা এটা জ্বালানি বিদ্যুতের যে বাজেট, তার উপরে 40,000 কোটি টাকা দিয়ে তিনি গ্যাসের সংকট সমাধান করছেন। আমাদের যে টার্মিনাল মহেশখালীতে, সেটার কারিগরি ত্রুটি ধরা পড়েছে, সেটা ইতিমধ্যে মেরামত করা হয়ে গেছে। এখন গ্যাসের যে গ্যাসিফিকেশন, সেটা শুরু হয়েছে সেপ্টেম্বরে, ইনশাল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে আপনার গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত থাকবে, বিদ্যুৎ থাকবে, তার কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সকল সংকট মোকাবেলা করে জনাব তারেক রহমান দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমাদের কাছে 48তম বার্ষিকীতে বিএনপির অঙ্গীকার হচ্ছে সেইটাই, দেশের উন্নয়ন উৎপাদনের যে কমিটমেন্ট 31 দফায় দেওয়া হয়েছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া হয়েছে, এবং ম্যাডাম যেটি দিয়েছিলেন 2030 ভিশনে, সেইটি এখন বাস্তবায়িত হচ্ছে।
3: শ্রদ্ধা জানাতে আসা বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ জনগণের বেশ কয়েকজন আমাদের বেতার মাইক্রোফোনে বলেন,
6: আমি ডক্টর মেহেদী হাসান, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। আজকে আমাদের অত্যন্ত একটি আনন্দিত দিন, খুশির দিন, এবং আমাদের না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসে আদর্শে সকলে এবং বাংলাদেশীদের, কারণ আজ থেকে 48 বছর আগে এমন একটি দলের জন্ম হয়েছিল যে দলটি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে, এই দেশের মাটি ও মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দিনরাত কাজ করেছে। এখন হচ্ছে দেশ গড়ার কাজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজগুলো ছিল, আজকে তারই সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সেই রেখে যাওয়া কাজকে, বাংলাদেশকে স্বনির্ভর একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য আজকের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডাক দিয়েছেন। আমাদের একটি স্লোগান উনি দিয়েছিলেন নির্বাচনের সময়, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অঙ্গীকার হবে, আমরা যার যার জায়গা থেকে, যার যার যতটুকু দায়িত্ব আছে, দেশের প্রতি যতটুকু দায়িত্ব কর্তব্য আছে, সমাজের প্রতি দায়িত্ব যতটুকু দায়িত্ব কর্তব্য আছে, আমরা সঠিকভাবে পালন করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং দেশের উন্নতির শিখরে আমরা পৌঁছে দেব।
7: আমি কাজী আবুল বাশার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই দিনটি অত্যন্ত স্মরণীয়, অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি একটি দল করার চিন্তা করেছেন, যেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের 48তম এই জন্মদিনে আমাদের প্রত্যাশা হোক আজকে শহীদ জিয়ার সততা, শহীদ জিয়ার দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার যে সংগ্রাম, আমরা আগামী দিনে এগিয়ে যাব, এটাই আজকের দিনের প্রত্যাশা।
3: এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন,
5: মহান ব্রত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছিলেন এদেশের একজন ঘনজন্মা রাষ্ট্রনায়ক, যিনি দেশের প্রত্যেকটি ক্রান্তিকালে দেশের হাল ধরেছিলেন, দায়িত্ব পালন করেছেন। 1971 সালে তিনি বিএনপি করেননি, রাজনীতিবিদ ছিলেন না, সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর। তিনি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে, সেটা শুধুমাত্র রাজনীতিবিদরা করে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে জাতির এই ক্রান্তিকালে জাতিকে একটা পথ দেখালেন, আলো দেখালেন, যুদ্ধে উদ্বুদ্ধ করলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটা তিনি কেন তৈরি করেছিলেন? এই দলটা তিনি তৈরি করেছিলেন এই দেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ, যারা কয়েকটি বিষয় নিজের মনের গভীরে লালন করে, পালন করে, সেটা হচ্ছে নিজেদের ভৌগোলিক অখণ্ডতা এবং এই অখণ্ডতার স্বাধীনতা রক্ষা করা, যাদের দৃঢ় প্রত্যয়, যারা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকে না, সেই সমস্ত মানুষদের জন্য একটি রাজনৈতিক দর্শন তিনি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদী দর্শনের মধ্যে আছে বহুদলীয় গণতন্ত্র, এই বাংলাদেশে জাতীয়তাবাদের মধ্যে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা এবং শক্তিশালী করা। এই জাতীয়তাবাদী দর্শনের যে কাঠামো, ওর মধ্যে রয়েছে এখানে বৃহত্তর জনগোষ্ঠী সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যান্য উপজাতিদের তাদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার যে একটা কাঠামো, সেই কাঠামো দিয়ে তিনি রাজনৈতিক দর্শন তৈরি করলেন, সেটা বাংলাদেশের জাতীয়তাবাদ এবং এইটা আজকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। দেশ যখন বিপন্ন হয় সেই সময় আমাদের সীমান্তে যখন মানুষ হত্যা হয় তখন এই জাতীয়তাবাদ আমাদেরকে উদ্বুদ্ধ করে, সীমান্তে যখন একের পর এক ফেলানির মতো আত্মদান করছে তখন এই জাতীয়তাবাদ আমাদের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার পূরণ করে। সেই কীর্তিমান মানুষটি যিনি এই দলটি গঠন করেছিলেন তার এই রাজনৈতিক আদর্শটা ছড়িয়ে দেওয়া এবং সংরক্ষণ করা, সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী। তার রেখে যাওয়া যে পতাকা, তার রেখে যাওয়া যে অঙ্গীকার এবং আদর্শ এবং দর্শক, এটাকে আরো গতিশীল করেছিলেন তারই সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি কখনোই দেশের প্রশ্নে আপোষ করেনি, গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি। এই অভিন্ন সত্তাকে লালন করেছে বিএনপি, এই অভিন্ন সত্তার যে পতাকা সেই পতাকাকে বহন করেছেন বেগম জিয়া।
3: আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন,
8: বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমাদের লোডশেডিং নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। লোডশেডিং নিয়ে এটুকু বলি, জ্বালানি নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি যে পরিমাণ লোডশেডিং আছে সেটা বেশ খানিকটা কমে আসবে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। যেহেতু এই সিদ্ধান্ত সরকার নিয়েছে লোডশেডিংটা সবাই ভাগ করে নেবে, তাই ঢাকায় এখন লোডশেডিং দেখছি আমরা, এটা খুব বেশি সমস্যা থাকবে না। ব্যবস্থা কি নেওয়া হচ্ছে, সাম্প্রতিক সময় গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা সহনীয় পর্যায়ে রাখা এবং কোন নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং এড়ানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা শহরের ডিপিজিসি ও ডেস্কো আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রার লোডশেডিং সমন্বয় করে সাশ্রয়কৃত বিদ্যুৎ গ্রামাঞ্চল সহ সারা দেশে পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্যকে আরো গতিশীল করার লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কন্টেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠিত হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন। 30 আগস্ট চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া প্রজেক্ট সাইটে এটা হয়েছে, পিপিপির মাধ্যমে বাস্তবায়িত হবে এবং এটা হলে আমাদের কাজ বন্দরের যে কাজ সেটা অনেক গতি পাবে। কৃষি মন্ত্রণালয় আপনারা সার সংকটের কথা জানেন, সেই সংকট দেখছে, সংকট নেই আমি গত ব্রিফিং এ বলেছি, বিতরণ পর্যায়ে দু একটা জায়গায় খুব বেশি জায়গায় না সমস্যা হয়েছিল, তার মানে সরকার এই সংকটটাকে সমাধান করতে পেরেছে। সেটা হচ্ছে এই মুহূর্তে মোট মজুদ সব রকম ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি মিলে 12.861 মেট্রিক টন, এটা লক্ষ মেট্রিক টন মজুদ আছে। গত বছর এই সময় 12 লক্ষ মেট্রিক টন মজুদ ছিল, আশা করি ঠিক হয়ে যাবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আমরা গত সপ্তাহে ই রিক্সা নিয়ে এটা নিয়ে কিছুটা শৃঙ্খলার সমস্যা ঢাকা শহরে আমরা দেখি এবং যেহেতু ঢাকা শহরে আমরা সমস্যা দেখছি আমরা অনেকে এটা নিয়ে কথা বলি। আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে, এখন সেটা নিয়ে আরো কাজ চলছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতি সপ্তাহের মতো তারা মুক্ত জলাশয়ে অবমুক্ত করছে পোনা, এনের যে মৎস্য সুরক্ষা আইন সেটা তারা প্রয়োগ করে যাচ্ছেন, যেখানে অবৈধভাবে মৎস্য আহরণ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ একটা খবর আছে, বর্তমান সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলে শীঘ্রই মালয়েশিয়াতে কর্মসংস্থানের দরজা খুলছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ 10,000 কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছে। বিমান ভাড়া সহ সব ধরনের ব্যয় মুক্ত 25টি রিক্রুটিং এজেন্সিকে সরাসরি নির্বাচিত করেছে, এর সাথে আরো 312টাকে অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দিচ্ছে। এই সরকারে তার বার্গেনিং এর একটা বড় অর্জন, নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে এবং সেটা কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সেটার একটা রোডম্যাপ জানানো হয়েছে।
3: আজ সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এর সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
9: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উনি মাননীয় মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে উনি তার দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছেন। এটা একদম সৌজন্য সাক্ষাৎ ছিল আর আমাদের মন্ত্রণালয় সংক্রান্ত নিয়ে একটা আলোচনা হয়েছে। লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো নিয়ে উনি অভিজ্ঞতা বর্ণনা করেছেন। লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো নিয়ে আমরা বলেছি যে চলতি অর্থবছরে আমাদের নির্বাচনগুলো হবে এবং এই নির্বাচনগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ, কারণ এই নির্বাচনগুলো আমাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হবে, যেহেতু আমরা গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
10: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইনভলভ রেডিও।

0: current government has pleaded to change the mindset and has made it clear that the government will not control anyone. No Bangladeshi nationals are known to have been affected by the deadly flash floods in Nepal. Deutsche Welle reports Foreign Minister Dr. Khalilur Rahman has informed these on Thursday last. The foreign minister talked over telephone with the Nepalese counterpart and conveyed condolence. Bangladesh offered its full support and cooperation to the Nepal after the devastating flash flood and the mudslide along the Nepal-Tibet border that killed hundreds of left many missing. It is noted that some Bangladeshi nationals were stranded last Wednesday when the Kathmandu-Pokhara highway had been closed for a short time. They reached their destination safely when the road communication were later resumed. Bangladesh is in the process of purchasing Chinese J-10CE fighter jets for the Air Force. As per BBC Bangla reports, Prime Minister Palisi and the strategy advisor Dr. Zahidur Rahman has said this on Tuesday. He said the government is working to procure fourth generation MRCA multi-role combat aircraft, attack and VIP helicopters and UAE systems as part of the Air Force modernization. Zahidur Rahman elaborated that the Chinese fighter jet has a track record of performing very well in combat situation. In addition, the Chinese fighter jet are significantly cheaper than the European alternatives of the similar quality. Zahidur Rahman expressed hope that the government will take all possible steps to ensure security to the people. Malaysia will hire around 200,000 workers for Bangladesh in the next 6 months. State Minister for LGRD and the Cooperative, Mir Shahi Alam, has informed this after a meeting with the Malaysian High Commissioner to Bangladesh at the Secretariat on Sunday last. He said the recruitment process will be implemented through various agencies in the country as per Deutsche Welle report. Out of these 2,100 workers, 10,000 workers will be hired free of cost. This manpower export will start by the end of the next month and the process will be completed within the next 6 months. It is worth noting that currently there are about 800,000 registered Bangladeshi workers in Malaysia. Government is planning to hold Union Parishad election within this year. Election Commission Secretary Akhtar Ahmed released the final voter list yesterday at BBC Bangla reports. The final voter list has 12 crore 87 lakh 77,643 voters. The EC Secretary said that those who turn 18 as of July 31st have been included in the list. And that is the end of our weekly news presentation, Bangladesh in World Radius. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Bangladesh Betar. অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আন্তঃবেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন। আজ শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের গান।
2: দুই মন এক হলে হয় এক মন,
3: এভাবেই গড়ে ওঠে এক বন্ধন।
2: কোন বন্ধন গড়ে বেতারেরই গান,
3: সেই গান শুনতেই করি আহ্বান।
2: অনুষ্ঠানের নাম বন্ধন।
3: আজ এমনই এক অনুষ্ঠানে চাই সবার মন,
2: আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান।
3: আর এখানে শুনব বেশ কয়েকটি গান।
2: বেতারের এক কেন্দ্রের গান যখন পৌঁছে যায় অন্য প্রান্তের শ্রোতার কাছে, তখনই তৈরি হয় এক অদৃশ্য বন্ধন।
3: যে বন্ধন মুগ্ধতায় ভরিয়ে রাখে মন,
2: যে বন্ধন গানকেই করে আকর্ষণ।
3: আজকের এই বন্ধন অনুষ্ঠানে থাকবে মিষ্টি মধুর কিছু গানের আয়োজন।
2: প্রথম গানের কথাও সুরে দেশকেই করব স্মরণ,
3: যে দেশ আমাদের এই বাংলা মায়ের বাংলা ভাষা জুড়িয়ে দেয় প্রাণ।
2: এদেশের মাটি ও জলমাখা প্রকৃতির অপরূপ রূপ আজও শোনায় মুগ্ধতারই আহ্বান।
3: এদেশে জন্ম নিয়ে যতদিন বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত গাইব এদেশেরই গুণগান।
2: মোহাম্মদ আব্দুল হালিম টলস্টয়ের কথায় আর মিল্টন খন্দকারের সুরে এমনই একটি গানে কণ্ঠ দিয়েছেন অপু আমান।

0: শোনা হলো দেশাত্মবোধক একটি গান।
1: কিন্তু আমাদের আরো আছে কত না গান।
0: আধুনিক গান তার অন্যতম প্রধান।
1: এ গানের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এবং এখনো চলমান।
0: আধুনিক সময়কে বুকে ধারণ করে আধুনিক গান।
1: কথার আধুনিকতায় এ গানের সুর যখন হয়ে ওঠে মধুর, তখনই তা শ্রোতাপ্রিয় হয়ে ওঠে।
0: আর তখনই যেন আমাদের মনের গাছে এক সফল গানের গোলাপ ফোটে।
1: কোনো কোনো গানে কারো কারো মনের আকাশে বিরহের চাঁদ ওঠে,
0: আমাদের অনুভবকে কষ্টে ভরিয়ে দেয়।
1: এমনই এক আধুনিক গানের রচয়িতা শাহানারা নার্গিস,
0: সুরকার আলাউদ্দিন বাবুল,
1: আর শিল্পী হলেন নসীম তাবাসসুম শর্মা।

0: একথা আজও আমরা গর্বের সঙ্গে বলতেই পারি, আমাদের দেশে গানের সম্পদ হয়ে আছে লোকসঙ্গীত।
1: এই লোকসঙ্গীত গড়ে দিয়েছে অনেকের সঙ্গীত জগতের ভিত,
0: গড়ে দিয়েছে মন, হয়েছে হচ্ছে আয় উপার্জন।
1: এই লোকসঙ্গীত কখনো কখনো আধ্যাত্মিকতার ভাবধারায় ছেয়ে যায়,
0: কথা ও সুরের টান মুগ্ধতায় ভরিয়ে দেয় প্রাণ।
1: গানটির কথা লিখেছেন কানাই গাইন,
0: সুর দিয়েছেন দীপক কুমার দে,
1: আর গানটির পরিবেশনায় সফি মণ্ডল।

0: এবার যাব অন্যরকম ভিন্ন স্বাদের গানের কাছে।
1: এই গানের মাঝে হাহাকারের সুর আছে,
0: শুনলেই না থাকার কষ্টগুলো মনের কানে বাজে।
1: এই গানের মাঝে পাব ব্যান্ড সঙ্গীতের ছোঁয়া।
0: একদিন যে মনের মানুষ ছিল মনের খুব কাছে, সে আজ নেই কাছে।
1: এখন কেবল তাকে ভেবে বলার মতো কিছু কথা আছে,
0: এমনই কিছু কথার জাল বুনেছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
1: এ কথায় সুর ফেলেছেন রিপন খান,
0: আর এ কথায় কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী।

0: আমাদের এমন কিছু গান আছে যার ভেতর পল্লী সুরের টান আছে।
1: আর এই গানের প্রতি বিশেষ প্রীতি আছে বলেই আমরা একে পল্লীগীতিও বলে থাকি।
0: এই গানের কথার মাঝে সাধু ভাষার প্রচলন, শুনতে লাগে না খারাপ, বরং শুনলেই ভালো লাগায় অন্যরকম হয়ে যায় মন।
1: এ সময় এ জাতীয় গান আমাদের শহর গ্রাম সবখানেই পেয়েছে জনপ্রিয়তা, পেয়েছে পল্লী অঙ্গের গানের সফলতা।
0: শুনব এমনই একটি গান মন মোনালিসার কণ্ঠে। গানটির কথা লিখেছেন সৈয়দ শফিউল আজম
1: আর গানে সুর দিয়েছেন বিমান চন্দ্র বিশ্বাস।

0: এত যে আধুনিক গান, সব গানই কি আর শুনতে পায় কান? পায় না।
1: তাই বলে কি এখন একটা আধুনিক গান শোনা যায় না?
0: যায় তো, কিন্তু কেমন সে গান আর সে গানের পরিচয়ই বা কি?
1: তাহলে বলি এবার, এই গানের কথা লিখেছেন খালিদ বুলবুল, সুরকার এবং শিল্পী একজনই, আর তিনি হলেন পুনম চন্দ্র মিত্র।

0: আজ এটুকুই ছিল আন্তঃবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন।
1: আর এভাবেই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সঙ্গীত বিভাগের কিছু গান শুনিয়ে জয় করতে চেয়েছি সবার মন।
0: কামনা করি এই গানের অনুষ্ঠান ছুঁয়ে যাক সবার প্রাণ,
1: রুচিশীল গান ছেয়ে থাক সবার মনের কান।
2: এভাবেই বন্ধন জুড়ে থাক মন, স্মরণীয় হয় যেন এই আয়োজন।
3: আন্তঃবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন এখানে শেষ হল। আজ শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের গান। গ্রন্থনায় শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় সুরাইয়া সুলতানা মনিরা ও শফিকুল ইসলাম বাহার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার। অনুষ্ঠানটি বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে ধারণকৃত।
5: সুধীবৃন্দ, শুরু হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার। অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ নুরুদ্দিন। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। আলোচ্যসূচিতে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত ও তার তরজমা সহ সংক্ষিপ্ত তাফসির, হামদ, নাত, প্রবন্ধ, কবিতা আবৃত্তি ও দারসে হাদিস। সুপ্রিয় শ্রোতা, পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে সেমিনার কার্যক্রম শুরু করছি। তেলাওয়াত করছেন কারি আজমতুল্লাহ।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত তাফসির পেশ করছেন শাহ সুফি আল্লামা আব্দুল মোমেন নাসিরি।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর আদেশ করেছেন যে এক, তোমরা আল্লাহ ছাড়া কোনো উপাসনা করবে না, এক আল্লাহর দাসত্ব তোমরা করবে। ওয়াবিল ওয়ালেদাইনে এহসানা, দ্বিতীয়ত তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদু হুমা আও কেলা হুমা ফালা তাকুল্লা হুমা উফ ওয়ালা তানহারু হুমা ওয়াকুল্লা হুমা কওলান করিমা। তোমরা জীবদ্দশায় তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, উভয়ে পার্থক্য অবনুজিত যখন হয়ে যাবে তাদেরকে ঝিগড়াইও না, ধমক দিও না, উচ্চস্বরে কথা বলো না, অবজ্ঞা করে কথা বলো না, আদবের সাথে কথা বলো। আর যখনই কথা বলো, ওয়াকুল্লা হুমা কাউলান করিমা, আদবের সাথে তোমরা ব্যবহার করবে। ওয়াকুফিজ লাহুমা জানা হাজ্জুল্লে মিনার রহমা ওয়াকুল রব্বি আরহামু হুমা কামা রব্বায়ানি সগীরা। শ্রদ্ধাভরা দৃষ্টিতে মমতার ডানাকে বিস্তার করে দিয়ে ছায়ার মতো আগলে রাখো, সব সময় তাদের জন্য দোয়া করো, হে আল্লাহ, হে প্রতিপালক, হে রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার মা বাবা শৈশবে যেরকম আমাদেরকে লালন পালন করেছেন, তুমিও তাদের উপর রহমত এবং করুণা বর্ষণ করো। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, হে মানব জাতি, মানুষেরা, তোমাদের অন্তরে কি হয় আল্লাহ তাআলা সব জানেন, তিনি সম্যক অবহিত। ইন তাকুনু সালেহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তিনি তোমাদের সমস্ত ভুল যা আছে তোমাদের সমস্ত খাসারাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই যারা ভুল করার পর তারা তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাদের প্রতি অতীব ক্ষমাশীল করুণাময়। রাসূল পাকের কাছে একজন সাহাবী এসে বলে, জিজ্ঞাসা করি, ইয়া রাসূল আল্লাহ, খেদমত করবো কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। জোর বলি আলহামদুলিল্লাহ। তো সুতরাং আজকে পারিবারিক এই সমস্যা সমাধানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়ে গেছেন, মা বাবার খেদমত করা তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: সুধীবৃন্দ এখন মহান আল্লাহ পাকের শানে হামদ পেশ করছেন শিল্পী মিনহাজুল আবেদিন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: মারহাবা। এতক্ষণ হামদে বাড়ি তার পেশ করলেন মিনহাজুল আবেদিন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এখন আজকের সেমিনারের নির্ধারিত বিষয় পারিবারিক সমস্যা সমাধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বিশেষক প্রবন্ধ উপস্থাপন। প্রবন্ধ পাঠ করছেন বাইদুশরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ ইসা শাহিদি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর তার অর্থাৎ আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তাতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। সূরা রুম আয়াত 21। কোরআনের এই আয়াত অনুযায়ী মানব সভ্যতার ভিত্তি রচনার দুটি মূল উপাদান ভালোবাসা মাওয়াদ্দাত ও মায়া দয়া রহমত। আয়াতের মধ্যে এই দুটি কথাই আছে। যৌবনের উত্তুঙ্গ জোয়ারে নারী পুরুষ পরস্পরের আকর্ষণের মূল উপাদান থাকে যৌন কামনার অন্তরালে লুকায়িত প্রেম ভালোবাসা। অসুস্থতা বা বার্ধক্যেই আকর্ষণের উপাদান হয়ে যায় দয়া মায়া রহমত। ইসলামে নারী পুরুষ আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের উপর নেমে আসে ভালোবাসা ও দয়া মায়ার আসমানি উপহার। এই উপহার সামগ্রী নিয়ে গড়ে ওঠে মায়াময় পরিবার, সুন্দর সংসার ও সমাজ সভ্যতা। তবে একটি অভিশাপ সাজানো এই পরিবার সংসার মানব সভ্যতার ভিত্তিভূমিকে ধ্বংস তছনছ করে দিতে পারে। তাতে আশার স্বপ্নগুলো ধূলিসাৎ আর সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর শাসনের মাধ্যমে বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ককে জেনা বেবিচার সাব্যস্ত করে তার জন্য কঠোর শাস্তি নির্ধারণ করেছেন। এই অভিশাপ সম্পর্কে কোরআন মজিদের ভাষা খুবই দরদপূর্ণ। ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবীলা। তোমরা জেনার নিকটবর্তী হইও না, কারণ তা নির্লজ্জ অশ্লীলতা, জঘন্য পাপ ও নিকৃষ্ট পথ। যাদের জীবনে পরকীয়া বা বিবিচারের পাপ স্পর্শ করেনি, তারাই আল্লাহর দয়া ভালোবাসা ও দয়ার মর্ম বুঝতে সক্ষম হবে। স্বামী স্ত্রীর মাঝে মানমালিন্য বা মান অভিমান স্বাভাবিক, এমনকি ক্ষেত্র বিশেষে স্ত্রীর কোনো দোষ ত্রুটি স্বামীর চোখে অনেক বড় হয়ে দেখা দিতে পারে, যা দাম্পত্য জীবনকে বিষাদময় করতে পারে। এমন পরিস্থিতির জন্য স্বামীর সামনে চিন্তার একটি দিগন্ত খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন মজিদে বলেছে, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, অতঃপর তোমরা যদি তাদেরকে অপছন্দও করো, তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো। অর্থাৎ স্ত্রীর কোনো একটা দিক খারাপ লাগলেও আল্লাহ তাআলা হয়তো তার মধ্যে অনেক ভালো দিক রেখেছেন। এই কথাটি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন কোরআন মজিদে। স্ত্রী যদি একান্ত অবাধ্য হয়, মান অভিমানের মাধ্যমে কিভাবে সমাধান করবে সে পথ বাতলে দিয়েছেন নবীজি। বলেছেন, স্ত্রীর প্রতি রাগ দেখাও, প্রয়োজনে বিছানা আলাদা করো, তবে ঘরের বাইরে গিয়ে রাত যাপন করতে পারবে না। স্ত্রী একান্ত অবাধ্য হলে শাসন করো, তবে মুখমণ্ডলে চড় মারার অধিকার তোমাকে দেয়া হয়নি। সম্পর্ক একেবারে ছিন্ন হওয়ার উপক্রম হলে উভয় পক্ষের বুঝমান দুজন লোক নিয়ে আপোষের ব্যবস্থা করো। মনে রেখো, বিবাহ বিচ্ছেদ আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় একটি বিকল্প পথ। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী কার গুরুত্ব কতখানি তা নিয়েও সমস্যা সৃষ্টি হতে পারে। আল্লাহ পাক সে সমস্যার সমাধান দিয়েছেন পরস্পরের গুরুত্ব ভূমিকা নির্ণয় করে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। পোশাক মানুষকে শীত গ্রীষ্ম জলবায়ুর প্রভাব থেকে সুরক্ষা দেয়, তাদের গোপনীয়তা রক্ষা করে, দেহের সৌন্দর্য প্রকাশ করে, চতুর্থত সমাজের সামনে ব্যক্তিত্ব ও মর্যাদা তুলে ধরে। আল্লাহ বলছেন যে স্বামী বা স্ত্রীও পরস্পরের জীবনে পোশাকের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাদিস শরীফে এই গুরুত্বের কথাটি ব্যক্ত হয়েছে অন্যভাবে। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামীর ঘর ও সন্তানদের দায়িত্বশীল, তাকে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানের ভবিষ্যৎ রচনার দায়িত্ব পালন করতে হবে মা বাবাকে। তার চলন বলন চরিত্র ও ব্যক্তিত্ব গঠন করতে হবে, তার জীবনকে বিকশিত করতে হবে স্বভাব ধর্মে ফিতরতের উপর, যাতে সে ভবিষ্যৎ জীবনে পৃথিবীতে মহান সৃষ্টিকর্তার ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়নের যোগ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ইলা আখির। প্রত্যেক মানব শিশু জন্ম নেয় ফিতরতের উপর, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান কিংবা অগ্নি উপাসক হিসেবে গড়ে তোলে। একজন মানব শিশুকে যদি স্বাভাবিকভাবে গড়ে ওঠার সুযোগ দেওয়া হয়, পারিপার্শ্বিকতার প্রভাব থেকে মুক্ত রাখা হয়, সে অবশ্যই নিজের সৃষ্টিকর্তার পরিচয় ও তার প্রতি আনুগত্যের ভাবধারা নিয়ে বেড়ে উঠবে। আল্লাহর একত্রে বিশ্বাসী তৌহিদবাদী ও মুসলমান হিসেবে গড়ে উঠবে। এ হলো হাদিসের মর্মবাণী। এই হাদিসে নবীজি তাগাদে দিয়েছেন, তোমরা সন্তানদের সুশিক্ষা দাও, আপন সৃষ্টিকর্তার পরিচয় দাও, সুন্দর চরিত্র ব্যক্তিত্বের নিরিখে গড়ে তোলো। একজন খাঁটি মুমিন মুসলমান হিসেবে আল্লাহর খলিফার মর্যাদা ও ভূমিকা নিয়ে জীবন গড়ার ব্যবস্থা করো। সন্তান মহান আল্লাহর দেয়া বড় নিয়ামত। কেউ হয়তো মনে করবে ছেলে সন্তান বুঝি নিয়ামত আর কন্যা সন্তান বোঝা। আল্লাহর নবী একাধিক হাদিসে বলেছেন, মেয়ে বা কন্যা সন্তান এক একটি বেহেশত। সতর্ক করেছেন আদর উপহারের বেলায়, খবরদার ছেলেদেরকে মেয়েদের উপর প্রাধান্য দিও না। পরিবারের সবাই উপার্জন করে না, সম্ভব নয়। অনেক পরিবারে বিধবা অসহায় প্রতিবন্ধী থাকতে পারে, কেউ যেন মনে না করে যে এরা এক একটি বোঝা। আল্লাহ নবী বলেছেন, ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। তোমাদের যে রুজি রোজগার দেয়া হয়, তোমাদের যে সাফল্য বা বিজয় দান করা হয়, তার নেপথ্যে তোমাদের দুর্বলদের অদৃশ্য ভূমিকা আছে। নবীজি বলেছেন, মা বাবা তোমার বেহেস্ত ও দোজক। মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকলে তোমার বেহেস্ত নিশ্চিত, এর বিপরীত হলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষমান। তিনি বলেছেন, মা বাবার পায়ের তলে সন্তানের বেহেস্ত। মা বাবার সাথে প্রতিটি মুহূর্তে, বিশেষ করে বৃদ্ধ বয়সে কি ধরনের আচরণ করতে হবে, তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা। আসুন পারিবারিক জীবনকে বেহেশতি আবহে গড়ে তোলার মানসে মসজিদে মাহফিলে শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে পাঠ্য বইতে আল্লাহ ও রাসূলের এই বাণীগুলো তুলে ধরিয়ে।
0: ধন্যবাদ কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপনের জন্য সুধীমণ্ডলী। এখন আমরা শেখ শাকিল আহমেদের উচ্চারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তি শুনব।
2: আসসালামু আলাইকুম। আমি কাজী নজরুল ইসলামের রচিত ক্ষমা করো হাজরাত এই কবিতা থেকে আবৃত্তি করছি। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হাজরাত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। ক্ষমা করো হাজরত, বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহু নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। এই ধরনীর ধন সম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরনীতে সবে সমান পুত্রবল। ক্ষমা করো হাজরত, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজে ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবীর, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত। ক্ষমা করো হাজরত, তুমি চাহু নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তবু উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না কুয়ার, তাই তব রহমত। ক্ষমা করো হযরত। ধন্যবাদ।
0: সুধীবৃন্দ, আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার অনুষ্ঠান। এখন দরসে হাদিস পেশ করছেন মাওলানা জুবায়ের আহমদ আল আজহারি।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধী শ্রোতা দর্শক, পারিবারিক সমস্যা সমাধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা শীর্ষক হাদিস পাঠ করছি। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر رواه الإمام مسلم رحمه الله تعالى। حضرت عائشة رضي الله عنها থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم ارشاد فرمان কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন নারীকে সম্পূর্ণরূপে ঘৃণা না করে, তার কোনো একটি স্বভাব যদি তার অপছন্দ হয় তাহলে তার অন্য কোনো স্বভাবে সে সন্তুষ্ট থাকবে। সহি মুসলিম হাদিস নং 1469। অপর এক হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন-নিসাই খায়রা ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই ওয়া ইন্না আ'ওয়াজ শাইইন ফি দিলাই আ'লাহু فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء خيرا متفق عليه। حضرت عائشہ رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা নারীদের ব্যাপারে উত্তম আচরণের উপদেশ গ্রহণ করো, কেননা নারীকে পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাজরের হাড়ের সবচেয়ে বাঁকা অংশ হলো তার উপরের অংশ। তুমি যদি সেটিকে সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে তা বাঁকাই থাকবে। অতএব তোমরা নারীদের ব্যাপারে উত্তম আচরণের উপদেশ গ্রহণ করো। সহি বুখারী ও মুসলিম। পঠিত দুটি হাদিসের সারমর্ম হল রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কোমল আচরণ করা, একে অপরের ভালো দিকগুলো স্মরণ করা, ভুল হলে পরস্পরকে ক্ষমা করা, পরিবারের ব্যক্তিগত বিষয় বাইরে প্রকাশ না করা, সন্তানদের ভালোবাসা ও স্নেহ দেওয়া, ঝগড়া হলে দ্রুত মীমাংসার চেষ্টা করা, আত্মীয় স্বজনের মাধ্যমে বিবাদ বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ সমাধান করা, আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহিতার কথা মনে রাখা, দাম্পত্য জীবনে একে অপরের প্রতিপক্ষ নয় বরং সহযোগী হিসেবে দেখা। বাস্তব প্রেক্ষাপটে পরিবারে আমরা বেশ কয়েকটি কলহের কারণ আমরা দেখি, যা আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। তা নিম্নরূপ: পরিবারে আল্লাহ ভীতির অভাব, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সম্পর্কে অজ্ঞতা, অতিরিক্ত রাগ ও অহংকার, সন্দেহ ও অবিশ্বাস, পরস্পরের প্রতি অসম্মান, অর্থনৈতিক চাপ ও অপচয়, শ্বশুর বাড়ির অযাচিত হস্তক্ষেপ, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, অতীতের ভুল বারবার স্মরণ করা, পারিবারিক বিষয় তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করা। যদি আমরা এই 10টি নেগেটিভ কারণ পরিহার করতে পারি তবেই আমাদের পরিবার হবে একটি আদর্শ পরিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: সুধি মণ্ডলী, এতক্ষণ 10 হাদিস শুনলেন, এখন নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন শিল্পী আব্দুর রহমান হুসাইনি।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: মারহাবা। এতক্ষণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পরিবেশিত হলো। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন শাহ সুফি আল্লামা আব্দুল মোমেন নাসেরি।
1: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد صلاه تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات تبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله।
2: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার। অনুষ্ঠানটি বাইতুল মোকারম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে ধারণকৃত। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
3: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাকিল আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বাহিনী সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনশক্তি, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপদ

0: প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সম্বলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুদ রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে আমানতের খেয়ানত সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্জে ও FM 102 মেগাহার্জে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন নাটক দুরন্ত পথি, মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুল হাই দুর্বার।

অনুষ্ঠান এফএম 90 মেগাহার্জে রাত 12 বাজে 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক শেষ নেই, রচনা ও প্রযোজনা সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সীমার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়াতে 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:44, সূর্য অস্ত যাবে 6:19। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁ ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা K693 kHz ও FM 106 MHz, FM 102 MHz ও FM 90 MHz। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে, তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا.
1: آج بودھ بار اٹھارہ بھادر چودہ تینتیس بنگابد انیشے ربیع الاول چودہ اٹچلیس ہجری دوسرا سپٹمبر دو ہزار چھبیس خریسٹابد. پریہ شروتا بندھو, সুন্দর এই সকালে আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ছশো তিরানব্বই কিলোহার্স, এফ এম নব্বই মেগাহার্স, এফ এম একশো ছয় ও এফ এম একশো দুই মেগাহার্সে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে ফরিদা আক্তার রুমা ও মোহাম্মদ সিজুল ইসলাম. প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেসবা চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ. এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত. আজ সূরা নাহালের সত্তর আয়াত থেকে বাহাত্তর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম.
3: أعوذ بالله من الشيطان الرجيم.